107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত হবে, অথচ রবীন্দ্র গান হবে, অথচ দুকথা তো তাঁর কথাও হবে। এই যে তুলনামূলক বিচার, মানে সেই যে তিরিশের আধুনিকতায় একটু যেন বেশি মাত্রায় ওই কোনো কবি, তিনিও লিখেছিলেন আষাঢ় শ্রাবণের কোনো একটা গাথা, খুব রোম্যান্টিক শোনায় সেই সমস্ত কথাগুলো, যেখানে তিনি লিখেছিলেন আকাশে আষাঢ় এলো, বাংলাদেশে বর্ষার বিয়োভল, বৃষ্টিতে ধুমল, মেঘ বর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল শাড়ি, কিংবা তার বৃষ্টি বন্দনা, এসো বৃষ্টি এসো তুমি অতল ভূতলে রুদ্ধস্তম্ভিত পাষাণে, অথবা শ্রাবণ অন্বেষায় ঝর ঝর স্বরে নিজেরে নিবিড়ে মেশাতে ইচ্ছে জাগে, জাগে ঘন বরিশন ঝংকৃত ঘন নিশীথে। হ্যাঁ, আসলে ওই যে বললাম আগেই যে আমরা বৃষ্টি পড়লেই কিরম একটু আবেগ ঘন হয়ে যাই, আর আমাদের মনের মাঝে তখন যেন মনটা সত্যিই কিরম একটা অন্যরকম হয়ে যায়। আর হাতের সামনে কালি কলম দোয়াত, কাগজ পেন, এখনকার এই যে পরিবর্তিত সময়, সেই কালি কলম দোয়াত থেকে, দোয়াত কালি কলম থেকে যখন পেন পেন্সিল কিংবা ল্যাপটপ প্যামটপে চলে আসি, তখন এইরকম বর্ষার মধ্যেও আজও যেন কোথাও যেন মনের মাঝে অদ্ভুতভাবে কতগুলো শব্দ যেন মনের থেকে কিলবিল করে বেরিয়ে আসে বর্ষার এই ঝরো ঝরো ধারা শুনলেই। সত্যিই যেন মাঝে মাঝে মনে হয় আমরা পেরিয়ে এলাম সত্যি কত বছর, কিন্তু তবু বর্ষার এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, সেগুলো যেন অদ্ভুতভাবে আমাদের আধুনিক মুক্ত চেতনায়, এই যে বাংলার হাওয়া, সেটা যে শুধু বৃষ্টি সেটাকে বয়ে আনে তা কিন্তু নয়, সেখানে বৃষ্টি পড়ে সহজিয়া আমাদের মানুষের মনের মাটিতে, সারা জীবনের মাঠে শহরে সদর অফিসে অন্দরে নানা প্রতীকে, কখনো কখনো আবার আষাঢ়ের এই যে জয়গান এই সাগরের টানে, সেখানে কিন্তু আমরাও এগিয়ে চলি বিভিন্ন রকমভাবে। আমরাও তখন মনে মনে ভাবি সত্যি তো আজ কত বছর পেরিয়ে এলাম, কিন্তু তবুও সেই বৃষ্টি সেই ছবি আজকে আজও আমাদের মনের মণিকোঠায় রয়েছে তাঁদের লেখা, তাঁদের গানে, গানের সুরে সুরে।

দর্শন মন্দ্রিত অন্ধকারেই তিনি এসেছিলেন। যখন আমাদের মধ্যে এসেছিলেন তখন সত্যিই আমাদের মধ্যে ঘন ঘোর অন্ধকার। আমাদের জীবনপথে তখন ইংরেজের সাম্রাজ্য আর ইংরেজের কঠোর যে চাপ, সেই চাপের মধ্যে আমাদের এই বঙ্গবাসীকে, আমাদের বাংলার মানুষকে থাকতে হয়েছিল। আর সেই সময়ে তিনি এসেছিলেন, আর সেই সময়ে দাঁড়িয়েছিলেন বাংলার মানুষের পাশে, আর সেইখানে দাঁড়িয়েই সেই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, বহু প্রতিকূলতার সাথে লড়াই করেই তাকে তার লেখা লিখতে হয়েছে। কবি নিজেই বলেছেন, তার মনের গতিক আকাশের গতিকের মতোই, ঠিক কিছুই বলা যায় না। কথাটা নিজের সম্বন্ধে কবি ঠিকই বলেছিলেন। আসলে তার নিজের মন তিনি নিজেই বুঝতে পারতেন না। কখনো আকাশে মেঘ দেখে কাজ থেকে ছুটি চান, আবার কখনো বৃষ্টির ধারার সঙ্গে তাল মিলিয়ে তার ইচ্ছে করত কবিতা লিখতে। আর সেই কবিতা পড়তে পড়তে আমাদেরও মন কেমন যেন হয়ে যায়, কিন্তু সেই মন কেমন করা পথ থেকে আস্তে আস্তে আমাদেরও ফিরতে হয় আমাদের এই সংসারে। কিন্তু ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে জানান দেয়, না, সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। সেই বৃষ্টির ধারার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও যেমন ইচ্ছে করে কবিতা লিখতে, পদ্যে পত্র লিখতে, আবার কখনো কখনো গলা ছেড়ে গান গাইতে, তার মতোই আমাদেরও মনে হয়। আসলে আমাদেরই চিন্তাভাবনাগুলোকে তিনি বোধহয় খুব সহজভাবে বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই সমস্ত লেখার মধ্যে একেবারে আমাদের ইচ্ছেগুলোকেই তিনি লিখে দিয়ে গেছেন। আর সে কারণেই আমরা যখনই মনে করি যে এই কাজটা করব, তখনই রবীন্দ্রস্মৃতি খুলে দেখি আগেই তিনি সেসব লিখে গেছেন। যাক, সেসব আমরা মাঝে মাঝেই পড়ব, জানব, কিন্তু আজ ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই আজ থামতেই হবে। তাই আজ আপাতত এখানেই থামলাম, আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে, কথা নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
2: সুপ্রভাত। শ্রাবণ দিনে পূবের আকাশে এক নতুন দিনের সূচনার আভাস। আকাশের মতোই আজ আমাদের মনেও গর্বের রং। আজ 22শে জুলাই 1947 সালের আজকের দিনে ভারতীয় গণপরিষদে আমাদের জাতীয় পতাকা তেরঙাকে সরকারিভাবে গ্রহণ করা হয়েছিল। আজ জাতীয় পতাকা গ্রহণ দিবস। এ নিয়ে কিছু কথা স্টুডিওয়ে আর যে সংযুক্তা।

আজ আপনার সঙ্গে কথা বলবো আমাদের সেই পতাকা নিয়ে যা দেখলেই বুকটা গর্বে ভরে ওঠে। আমরা যারা স্বাধীন ভারতবর্ষে জন্ম নিয়েছি, 1947 সালের কথা পড়েছি বইয়ের পাতায়, চলুন না একবার কল্পনায় ঘুরে আসি সেই সময়টায়। দেশ স্বাধীন হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এবার আমাদের একটা নিজস্ব পরিচয় চাই তো, একটা একটা পতাকা চাই। পিংলে ভেঙ্কাইয়া নামে এক স্বাধীনতা সংগ্রামী 1921 সালে গান্ধীজির কাছে প্রথম পতাকার ডিজাইন নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে চক্র ছিল না, ছিল চরকা। সে ছবিও আমরা নানা সময় নানা জায়গায় দেখেছি, তাই না? তো সে নিয়ে চলল নানা আলোচনা। দেশের শীর্ষস্থানীয় যে নেতারা, তাঁরা বসলেন একেবারে বৈঠকে। আর তার ফলাফল কী হলো সে কথা তো বলতেই হবে, কিন্তু আপাতত একটি গান।

শীর্ষস্থানীয় নেতাদের দীর্ঘ আলোচনার পর 2 জুলাই 1947 গণপরিষদের মিটিংয়ে জওহরলাল নেহরু প্রস্তাব রেখেছিলেন আর সর্বসম্মতিতে গৃহীত হয় আমাদের আজকের এই তিরঙ্গা পতাকা। পিংলি ভেঙ্কাইয়ার ডিজাইনে চরকার বদলে রাখা হয় অশোক চক্র, কারণ চরকা তখন এক আন্দোলনের প্রতীক, কিন্তু চক্র হল অনন্তকালের ধর্মের আর অবশ্যই গতির প্রতীক।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আজ 22শে জুলাই 1947 সালের আজকের দিনে ভারতীয় গণপরিষদে আমাদের জাতীয় পতাকা তেরঙাকে সরকারিভাবে গ্রহণ করা হয়েছিল। আজ তাই জাতীয় পতাকা গ্রহণ দিবস। আমাদের জাতীয় পতাকা তিনটি রঙের, প্রতিটি রং গৃহীত হওয়ার যে কারণগুলো রয়েছে আমরা সকলে জানি, তাও একবার মনে করে নেওয়া। প্রথম রঙটি কেশর, গেরুয়া রং, পতাকার উপরের যে গাঢ় রঙটি, এটি ত্যাগ আর সাহসের প্রতীক। আমাদের স্বাধীনতা আন্দোলনের শহীদরা যে রক্ত দিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতীক এই রং। এটা আমাদের মনে করায় দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পিছপা হওয়া যাবে না। দ্বিতীয় রঙটি হল সাদা, মধ্যমণি হয়ে থাকে, জলজল করে, সাদা। শান্তি, সত্য, পবিত্রতার প্রতীক সাদা। সাদা আমাদের বলে আমাদের পথ যেন সৎ হয়। মতের অমিল থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেন শান্তিতে একসঙ্গে থাকতে পারি সবাই মিলে। তৃতীয় রঙটি হল সবুজ, একেবারে নিচে থাকে পতাকার নিচের দিকে। এটি আমাদের মাটির রং, কৃষকের রং, সমৃদ্ধি আর আশার রং। কৃষি প্রধান দেশে সবুজ মাটি, সবুজ গাছপালা এক অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দেয় আমাদের মনকে। তো পতাকার এই যে সবুজ রং, সেটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রকৃতিকে আরও বেশি বেশি করে ভালোবাসতে হবে, আমাদের দেশকে সবুজ রাখতে।

0: নীল আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আমাদের যে জাতীয় পতাকাটি রয়েছে তার মধ্যভাগে নীল রঙের

24টি দাঁড়ওয়ালা অশোক চক্র রয়েছে। এই চক্র সম্রাট অশোকের সারনাথের স্তম্ভ থেকে নেওয়া। 24টি দাঁড় মানে দিনের 24 ঘন্টা, অর্থাৎ দিন রাত আমাদের এগিয়ে চলতে হবে, চড়ুই বেতি, থেমে থাকা চলবেই না। চক্র মানে যে গতি, চক্র মানে যে ধর্ম, চক্র মানেই তো ন্যায়। শ্রীকৃষ্ণের ওই হাতের চক্র নিশ্চয়ই আমরা সবাই খেয়াল করেছি। এই চক্র আমাদের বলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আজকের এই বিশেষ দিনে তাই আরও একবার স্মরণ করা, মনে করা আমাদের পতাকার শক্তির।

আজ ন্যাশনাল ফ্ল্যাগ ডে নিয়ে প্রভাত বিনায় কথা বলছি আমি আর যে সংযুক্তা। বন্ধুরা, দেশের জাতীয় পতাকা তো শুধু দড়িতে টাঙিয়ে রাখার জন্য নয়, পতাকা মানে তো সম্মান, পতাকা মানে দায়িত্ব। 22শে জুলাই জাতীয় পতাকা গ্রহণ দিবস, এই দিনেই আমাদের তেরঙা পতাকা সরকারিভাবে ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। 2রা জুলাই 1947-এ দেশ স্বাধীন হওয়ার ঠিক এক মাস আগের কথা, দেশ তখনও ব্রিটিশ শাসকের অধীনে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে তখন গণপরিষদের মিটিং হচ্ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু প্রস্তাব রাখলেন যে ভারতের জাতীয় পতাকা হবে সমান মাপের গাঢ় কেশর, সাদা আর গাঢ় সবুজ রঙের অনুভূমিক তেরঙা, মাঝের সাদা অংশে নীল রঙের অশোক চক্র থাকবে, আর এই সেদিনই সর্বসম্মতিতে এই প্রস্তাবটি পাশ হয়েছিল। পুরো সভা উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল। সেই থেকেই এই পতাকা স্বরাজ পতাকা থেকে জাতীয় পতাকা হয়ে ওঠে।

শুরুতেই বলছিলাম যে 1921 সালে পিংলি ভেঙ্কাইয়া আমাদের জাতীয় পতাকা ডিজাইন করেন প্রথমবার। তখন চক্রের বদলে চরকা ছিল। 22 জুলাই 1947 চরকার বদলে অশোক চক্র বসিয়ে সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়। আর 15 আগস্ট 1947 স্বাধীন ভারতে এই পতাকাই প্রথমবার উত্তোলন করা হয়। প্রতি বছর তাই এই দিনটিকে আমরা পতাকা গ্রহণ দিবস বা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে হিসেবে পালন করি। আমাদের এই দিনটি মনে করিয়ে দেয় যে স্বাধীনতার আগে আমাদের একটা পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। এই পতাকা আমাদের আবেগ, আমাদের শক্তি, আমাদের ভক্তি, আমাদের ধর্ম।

কর্ম, আমাদের দায়িত্ব। শুধু তিনটি রঙের একটি কাপড় তো নয়, কোটি কোটি ভারতীয়ের গর্ব, ঐক্য আর আর স্বপ্ন। আজকের দিনে আসুন আমরা সবাই একটা শপথ নিই, আমরা পতাকার সম্মান রাখব, দেশের আইন মানব, আর ছোট ছোট কাজের মধ্যে দিয়েই আমাদের ভূমিকা রেখে যাব দেশ গড়ায়। আকাশে ওড়া তেরঙ্গা আমাদের মনে করিয়ে দেয় আমরা সকলেই আসলে এক। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের রাজ্য আলাদা হতে পারে, আমাদের রীতি নীতি সংস্কৃতি এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু পতাকা তো এক। এই পবিত্র দিনে সবাই মিলে আসুন আমাদের দেশের জয়গান গাই।

0: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
1: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
2: पर्सनल लोन ऑफर सर।
3: आबार एक्खुनी ब्लॉक करछी।
2: दुबई ए फ्री ट्रिप।
3: इटा केओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
4: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
4: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করুন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

ছেলেবেলার সেই গল্প শোনার দিনগুলো কি আনন্দের ছিল, তাই না? একেবারে আবোল তাবোল লাগডুম বাগডুম সব নিয়ে আমাদের ছেলেবেলাটা সত্যি সত্যি খুব আনন্দের ছিল। তবে শুধু আমাদের ছেলেবেলাটাই বা বলি কেন, এখন যারা ছোট তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবনযাত্রা সেটা অনেকটা পাল্টেছে ঠিকই। তাদের উপর পড়াশুনোর চাপ, আরও নানা চাপ, মানে এটা করতে হবে, ওটা করতে হবে, ক্যারাটে করতে হবে, সাঁতার কাটতে হবে, গান শিখতে হবে, নাচ শিখতে হবে, ছবি আঁকা শিখতে হবে, ইত্যাদি প্রভৃতি নানা কিছুর মধ্যে তারা ভীষণ ব্যস্ত। কিন্তু তার মধ্যেও ছেলে মানুষইগুলো তো থেকেই যায়, তাই না? আজ আসুন আমরা একটু ছেলেবেলাটাকে ছুঁয়ে আসি, যে ছেলেবেলায় ছিল টিয়া কাকাতুয়া ল্যাজঝোলা পাখি বিভিন্ন বাড়িতে শোভা পেত, আর আজকে একটু সিনারিওটা পাল্টে গেছে, একটু চিত্রটা পাল্টে গেছে। কীরকম, আপনারা নিশ্চয়ই আশপাশে দেখেন অনেক বাড়িতে নানা রকমের পোষ্য রাখার একটা প্রবণতা। আমরা ছোটবেলায় বিশেষ করে দেখতাম খাঁচাতে কোনো না কোনো পাখি, টিয়া, ময়না, মুনিয়া, বদ্রি পাখি ইত্যাদি তারা ফ্যামিলি মেম্বার হয়ে থাকতো। কিন্তু এখন সেই জায়গাটা একটু পাল্টেছে, একটু ছবিটা পাল্টেছে, কুকুর বেড়াল বাড়িতে বাড়িতে আছে, পায়রা পোষারও বেশ একটা চল ছিল না রাজারাজাদের বাড়িতে। আজকে মনের মেলোডিতে ভাবছি সেই সব নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু গল্প করা যায়। পোষ্যরা তারা তো, তাদের তো নিজস্ব কোনো ভাষা নেই, কিন্তু আমরা তাদের ভাষা বুঝতে পারি। ওদের চোখে হাজারটা কথা থাকে, ওরা আমাদের শেখায় ভালোবাসতে, কোনো শর্ত লাগে না। তাই তো ওরা পোষ্য নয়, ওরা আমাদের পরিবার। আপনার পরিবারে কি এরকম কোনো পোষ্য আছে, তাদের কথা অবশ্যই আমাকে জানাতে পারেন 9903050992 এই নাম্বারে।

গানে গানে আমরা যতই বলি না কেন বা শুনি না কেন যে আয়রে ফিরে খাঁচায়, কিন্তু আপনি ভাবুন তো, আমরা আমাদেরকে যদি কেউ খাঁচায় ভরে রাখে তাহলে আমাদের কীরকম লাগবে? আমাদের মন ছটফট করবে না? তো আমি পার্সোনালি একেবারেই এই বিষয়টার পক্ষপাতী নই। বনের পাখিকে ছেড়ে রাখায় যে আনন্দ, তাদের ডানায় যে মুক্তির সুর পাওয়া যায়, সেটা কিন্তু সত্যি সত্যি বলতে কি খাঁচায় ভরে রাখলে তারা ভুলেই যায় সে সুরটা। রবীন্দ্রনাথের গান কবিতা সবটাই নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের। তো আজকে ভাবছি এই নিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আমাদের গল্প করার ফাঁকে প্রথম যে মেসেজটি এসেছে সেটি লিখেছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে। পোষ্যের কথা আমি বলছিলাম যে কার কার বাড়িতে কী কী পোষ্য রয়েছে, তো তাতে সে লিখেছে যে আমার বাড়িতে ঠিক নেই, পাড়ায় রয়েছে, তার নাম কালু, ওকে খাবার দিই রাতে, অফিস থেকে ফেরার পথে আমার পিছু পিছু আসে লেজ নাড়িয়ে, আর খাবার দিতে দেরি হলে গেটে ধাক্কা মারে। সত্যি সত্যি এই যে বাইরে ছেড়ে রাখা বা রাস্তার যে পোষ্যই বলবো আমরা, মানে তাদেরকে তো আমরা খাবার টাবার দিই বলে তারা আমাদের পেছন পেছন ঘোরে লেজ নাড়তে নাড়তে, তাই না? দেখতেও ভারী ভালো লাগে এবং তাদের বশ্যতা স্বীকার করতেও আমাদের বেশ ভালো লাগে। অনেক সময়ই আমরা দেখেছি আমাদের আশপাশে কাকুরা বা আমরা নিজেরাও করি অনেক সময়, ধরুন কোনো আবাসনে থাকি, কোনো পাড়ায় থাকি, সেখানে যে কুকুররা আশপাশে ঘুরে বেড়ায় তারা কোথা থেকে খাবে? তো কোনো বাড়ি থেকে দুপুরের খাবার চিকেন ভাত, কোনো বাড়ি থেকে হয়তো বেড়ালকে খাবার দেওয়া হলো মাছের ঝোল ভাত, বা হয়তো পাখিদেরকে নানা রকম, পায়রাদের সকালবেলা বিকেলবেলা আমরা দেখেছি তারা, অনেক মানুষ আছেন যারা চাল ছড়ান, মুড়ি ছড়ান এবং সেখানে প্রচুর প্রচুর পাখি এসে তাদের কাছ থেকে খাবার খেয়ে যায়, সেটা ভারী আনন্দের বিষয়। কিন্তু আজকে সেই বিষয়গুলো সঙ্গে সঙ্গে অবশ্যই পোষ্যদের কথা হবে, কারণ পোষ্যরা আমাদের পোষ্য থাকে না, ওরা বাড়ির সদস্য হয়ে যায়। সেই নিদর্শন ভুরি ভুরি আমাদের আশপাশে প্রচুর আমরা দেখতে পাই বাড়িতে, অনেকের কাছে তারা সন্তানের মতো বা সন্তানের চেয়েও হয়তো কাছের। আচ্ছা, আরও একটা জিনিস হচ্ছে যে এই যে পোষ্য, তারা কিন্তু বিভিন্ন ছবিতে, বিভিন্ন গানেতে, বিভিন্ন উপন্যাসে, গল্পে বিশেষ বিশেষ চরিত্র হয়ে উঠেছে। তারা এতটাই আমাদের প্রিয়, এতটাই তারা ভাবনার যোগান দেয় যে তারা কিন্তু বিভিন্ন স্রষ্টাকে এমনভাবেই মুগ্ধ করেছে, মাতিয়ে দিয়েছে, যে তারা তাঁদের লেখনীতে, তাদের যে ম্যানুস্ক্রিপ্ট আছে সেখানে এই পোষ্যর একটা বিশেষ জায়গা রেখে দিয়েছেন। তো সেরকম কিছু ছবির কথা সাহিত্যের পাতায়, সেরকম কিছু যদি আপনার মনে পড়ে কোনো বইয়ে কোনো বিশেষ একটি প্রাণী তার কথা উঠে এসেছে, সে খবরও আপনি আমাকে দিতে পারেন 9903055992 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমরা খুব আদরের একটা গান শুনবো।

কফি কথাই তো বলতে ইচ্ছে করছে, কিন্তু তার থেকেও বেশি বলতে ইচ্ছে করছে আপনার, আপনার বাড়ির পোষ্য বা আপনার আশপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে অবলা প্রাণী, যাদেরকে আপনি অত্যন্ত ভালোবাসেন, তাদের কথা আপনি আমাকে বলছেন 9903052992 এই নাম্বারে। লিখেছেন দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে। লিখছেন, আদর করে কোনো পোষ্য পুষি না, রাস্তার যে সমস্ত কুকুর বেড়াল ঘুরে বেড়ায় সেই সব পোষ্যদের আমি খাবার খাওয়াই, তাদের খিদে পেলে বাড়ির সামনে এসে লেজ নাড়াতে থাকে আর তাদের খাবার দিই, বাড়ির ছাদে কিছু খাবার দিয়ে রাখি, পাখিরা এসে কিচির মিচির করে খায়, এতেই আমি আনন্দ পাই, এরা আমার পরিবারের অংশ। কি আনন্দের, তাই না? মানে ছবিগুলো দেখতে পাওয়া যায় আপনাদের এই যে মেসেজগুলো আপনারা পাঠান তার মধ্যে দিয়ে। কার্তিক মণ্ডল লিখেছেন দাউদপুর, উত্তর চব্বিশ পরগনা, সন্দেশখালী থেকে। ছোটবেলায় আমার গ্রামের বাড়িতে কুকুর বেড়াল সবই ছিল আমাদের সঙ্গে, কয়েকটি পাখি, চড়ুই, বুলবুলি, ছাতারে ইত্যাদিরা নিয়মিত উঠোনে খেতে আসতো, খেয়ে চলে যেত। এখন আমি শহরে ফ্ল্যাটে থাকি, এক এখানে পোষা অনেক অসুবিধে। ঠিকই বলেছেন, ছোট্ট ছোট্ট খোপে থাকি, আমরাও তো খাঁচায় থাকি, ছোট ছোট 10 ফুট বাই 10 ফুটের রুম, সেগুলো এক একটা খাঁচার থেকে একটু হয়তো বড় খাঁচা, বড় সাইজের খাঁচা, কিন্তু খাঁচাই তো বটে। তো সেই জন্যই আমার মনে হয় পোষ্যদেরকে একটু বাইরে নিয়ে যাওয়া, একটু তাদেরকে খোলা আকাশের নিচে নিয়ে যাওয়াটাই একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম মুক্তির স্বাদ তারা পায়। তো সে খবরাখবর আপনি আমাকে দেবেন। আর ওই যে জিজ্ঞেস করছিলাম যে বাংলা সাহিত্যে বা হিন্দিতেও আপনি বলতে পারেন বা অন্য কোনো ভাষায়ও বলতে পারেন, বিভিন্ন এরকম পোষ্য রয়েছে যারা কিন্তু বিশেষ জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন বইয়ের পাতায়, আবার তার সঙ্গে সঙ্গে এমন অনেক ছায়াছবি বা ফিল্ম আমরা দেখেছি যেখানে এই কুকুর বেড়াল পাখি তারা কিন্তু বিশেষ জায়গা জুড়ে রয়েছে, তাদের খুবই একটা ইম্পর্টেন্স রয়েছে গল্পের মধ্যে। তো তাদের কথাও যদি আপনি লিখতে চান লিখে দিতেই পারেন আমাকে, আমি সে সব আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। আপাতত একটা ভীষণ মিষ্টি গান আসছে আপনার জন্য।

দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়ায়, খুশি বল এ শহরে আছে একটাই। পার্কে নিয়ম জলে যে বিকেলে, সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে, ঝপাপ খায় না কিছু বলে না কি চায়।

একটা বেনামি কুকুর বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতে বালা। সেই থেকে

0: বসিবার এ শহরে ছিল
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

ওই যে বলেছিলাম যে আজকে একেবারেই ছোটবেলায় একটু ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যাবই, এইরকম একটা ইচ্ছে মনের মধ্যে নিয়েই আজ স্টুডিওতে এসেছি। তো যাই হোক, তার সঙ্গে একটা বিষয় তো রাখতে হবে, যে বিষয় আপনি আমাকে লিখতে পারেন 9903052992 এই নাম্বারে। লিখেছেন কে লিখেছেন, দিদি ভাই আমাদের বাড়িতে বিড়াল রয়েছে, বিড়ালটি তিনটি বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, হঠাৎ করে একটি বাচ্চা যে কোথায় হারিয়ে গেল তাই ওর মা খুব কষ্ট পাচ্ছে, আমাদের কাছে এসে বলছে যে আমার বাচ্চাকে তোমরা খুঁজে দাও, এত কষ্ট হচ্ছে দিদি ভাই কি বলবো। পাশে একটি টালির চালের ঘর আছে, ওখানেই ওরা থাকে, মায়ের কষ্ট চোখে দেখা যাচ্ছে না, আমরাও খুব কষ্ট পাচ্ছি, ওর ছেলেকে যদি ফিরিয়ে দিতে পারতাম বড় ভালো হতো। রমা রায় লিখেছেন ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে। সত্যি সত্যি এরা আমাদের কাছে এতটাই বেশি প্রিয় হয়ে ওঠে যে তাদের একটু চোট আঘাত, একটু তাদের কোথাও চলে যাওয়া, হারিয়ে যাওয়া, ঠিকানা ভুলে যাওয়া, এই সমস্তটাই আমাদের বড্ড বেশি কষ্ট দেয়। কিন্তু এইসব নিয়েই আমাদের থাকতে হবে। আবার এরকমটাও আমরা দেখেছি, শুনেছি যে তারা কোথাও যায় না, যারা হারিয়ে যায় তারা কখনো না কখনো বাড়িতে ফিরে আসে, নিশ্চয়ই নিশ্চয়ই ফিরে আসবে সেই বাচ্চা। আমরা এখান থেকে সেই আশাটুকুই রাখলাম। একটা গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে, বিরতির ওপারে আবার নিশ্চয়ই 9:10 এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে।

কিছু কিছু সময় আমরা অনেক ছবিতে দেখেছি বাংলা হিন্দিতে, যেখানে পাখিরা আবার দূতের কাজও করে, প্রিয় মানুষটির কাছে চিঠি পৌঁছে দিত।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

গানটা শুনতে শুনতে কোথায় একটা মনটা হারিয়ে গেছিল ওই নীল আকাশের বুকে, যখন ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি শুধু নয় নানা রকম পাখিরা ওড়াউড়ি করে, এবং বিশেষ করে যখন সকালবেলা তারা কাজে বেরোয়, খাবারের সন্ধানে বেরোয়, এবং তাদের যখন বাসায় ফেরার সময় হয়, তারা দল বেঁধে এত সুন্দর আলপনা আঁকে আকাশের গায়ে যে আমরা হাঁ করে দেখতে থাকি। এবং যারা ছবি তোলেন, আলোকচিত্রী যারা, তারা কি সুন্দর করে তাদের ছবি তোলেন, এবং যারা চিত্রকর, যারা পেইন্টার, তারা কি সুন্দর সুন্দর ছবি আঁকেন, তাই না? এরকম এই বাংলা ছবিতে অনেক এরকম পোষ্য এসেছে, হিন্দি ছবিতে তো এসেইছে, এমনকি আমরা বিদেশের নানা ছবিতে পোষ্যদের দেখেছি। আচ্ছা, আপনারা কে কি লিখছেন সেটা তো আমার কথার থেকে বেশি দামি, তাই না? সেগুলো তো একটু পড়তে হবে। আমাদের বাড়িতে কোনো পোষ্য নেই, পাশের বাড়িতে একটি কুকুর পুষত। কুকুরটি মারা যাওয়ার পর ওই বাড়ির সবাই এমন কান্নাকাটি করেছিল যেন পরিবারের কেউ খুব প্রিয় জন চলে গেছে। এরপর থেকে তারা আর কোনো দিন কোনো পোষ্য রাখে না। লক্ষ্মী দে লিখেছেন সুভাষ গ্রাম থেকে, খুব ছোটবেলার একটা কথা মনে করিয়ে দিলেন লক্ষ্মীদি। আমাদের বাড়িতেও এরকম একটি কাকাতুয়া ছিল, এবং তারপরে কাকাতুয়া না

টিয়া পাখি ছিল এবং সেই টিয়া পাখি আমরা বাইরে বেরিয়েছি কোনো একদিন সব পরিবারে সপরিবারে কোথাও, তার খাবার দাবার দেওয়া হয়েছিল, এক ঘন্টা খানেকের জন্য আমরা গিয়েছিলাম, ফিরে এসে সামহাও আমরা তাকে মৃত অবস্থায় পাই। এবং আমার মনে পড়ে আমার ভাই সে গোটা দিন শুধু কান্নাকাটি করেছিল এবং খাবার খায়নি। তারপর মা বাবা ঠিক করেছিলেন যে আর কোনো দিন আমরা কোনো পোষ্য রাখবো না। তো এরকম ঘটনা সত্যি সত্যি সবার অনেকের জীবনেই থাকে। আচ্ছা, গুড মর্নিং দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। আমাদের বাড়িতে একটা স্প্যানিয়েল ডগ ছিল, ওর স্বভাবটা ছিল খুব শান্ত, তাই পাড়ার লোকেরা ওকে খুব ভালোবাসত। কিন্তু একদিন একটা রাস্তার ডগই ওকে কামড়ে দিয়েছিল, তখন ওর শরীর খুব খারাপ হয়ে গেল আর ওকে ডক্টর দেখানো হলো, উনি এসে বললেন যে ও আর বাঁচবে না। তখন আমাদের খুবই কষ্ট হয়েছিল, পোষ্যরা একদম ফ্যামিলি মেম্বার হয়ে যায়, ওরা কথা বলতে পারে না, তো কিন্তু ওদের ব্যবহার আর চোখের ভাষা দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। ভালো থেকো সবাই। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু ওই আর কি, জীবন তো প্রত্যেকেরই জীবন, একটাই জীবন, তাদের তারাও যতদিন তাদের ডেস্টিনি তাদেরকে বাঁচিয়ে রাখে ততদিন তারা থাকে আমাদের সঙ্গে, আমাদের প্রিয় হয়ে থাকে, এবং তারা চলে যাওয়ার পরও তাদের স্মৃতিগুলো আঁকড়ে অনেক বছর আপনারাই জানাচ্ছেন যে আপনারা তাদের স্মৃতি আঁকড়েই রয়েছেন। আচ্ছা, এর পরের যে মেসেজটি এসেছে সেই মেসেজটি লিখেছেন কেবেলঘড়িয়া থেকে পায়েল, পায়েল ব্যানার্জি। পাখিদের ডাকে কত সাহিত্য প্রাণ পেয়েছে জানি, তাদের ডাকে হৃদয় মাতে তোমার সৃষ্টি দানি। হৃদয় দেয় সারা এই পাখির কূজন শুনে, পাখির এই ডাকে হৃদয় সৃষ্টির জাল বনে, হৃদয় চায় পাখি হতে যেন তাদের ডাকে, পাখির ডাক শুনি আমি হাজার কাজের ফাঁকে। হ্যাঁ, পায়েল লিখেছে সুন্দর করে, আর সত্যি সত্যি পাখির ডাকে আমাদের ভোর হয়, পাখির ডাকেই আমরা আবার ঘুমিয়ে পড়ি। তো আমরা এভাবেই আপনাদের কাছ থেকেও গল্প শুনব, আর এমন কিছু গল্প উপন্যাসের কথাও যদি আপনার মনে পড়ে যেখানে পোষ্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্র, সে সম্পর্কে আপনারা বলতেই পারবেন। এবং অবশ্যই অনেক সময় দেখা যায় যে তারা নিছক ব্যাকগ্রাউন্ডের কিছু নয়, অনেক সময় ওরাই গল্পের আসল নায়ক হয়ে যায়। তাদের কথা কি মনে পড়ছে? এরকম বেশ কিছু ছবি তো রয়েছে, তাই না? মানুষের আবেগ, একাকিত্ব, ভালোবাসা সবচেয়ে সুন্দর করে তাদের কাছে তুলে ধরা যায়। কোন নিষ্পাপ চাউনির মধ্যে দিয়ে তারা বুঝিয়ে যায় যে তারা আমাদের ভালোবাসে। আচ্ছা, একটা গান অপেক্ষা করছে আমাদের সকলের জন্য, সেই গানটা শুনে আবার আসছি আপনার কাছে আপনারই গল্প সঙ্গে নিয়ে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বেড়াল প্রবন্ধটির কথা মনে পড়ছে তো? ন্যায় অন্যায় চুরি নিয়ে বেড়ালের সঙ্গে লেখকের তর্ক। বেড়াল এখানে দার্শনিক চরিত্র। অনেক সময় আমরা কুকুর বেড়াল এদেরকে তো দেখি, তারা এমন গম্ভীর মুখে মাথা নাড়ে আমাদের গল্প শুনে, হয়তো পরিবারের সবাই মিলে একসঙ্গে টিভি দেখছে বা গল্প করছে, বা কেউ এসেছেন বাইরে থেকে, তাদের মধ্যমণি হয়ে তারা বসে থাকে এবং এমনভাবে তারা চোখ বড় বড় করে আমাদের দিকে একবার এর মুখের দিকে একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখে এবং ঘাড় নাড়ে, যে তাদের দেখে মনে হয় তারা কত বুঝছে। সত্যি সত্যি হয়তো খানিকটা বুঝতে পারে যে কারা প্রিয় কারা অপ্রিয়, সেইটুকু তো তারা বুঝতেই পারে, এবং তারা প্রত্যেকেই ভীষণ মানুষজনকে ভালোবাসে। আমরা বেশ কিছু এরকম চরিত্রকে দেখেছি একেবারে চোখের সামনে, তাই তো? হাঁসুলি বাঘের উপকথার কথা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গ্রামের বাড়ির বেড়াল। একেবারে পরিবারের সদস্যদের মতো গ্রামের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। শুধু গল্পের কথা কেন বলি, আপনারাও তো লিখছেন নানা কথা, আপনার প্রিয় পোষ্য বা পাড়ার কারোর বাড়ির পোষ্যের কথা। শুভ সকাল, ভেরি নাইস টপিক। অনেকে কালো রঙের বিড়ালকে অ্যাভয়েড করে, কিন্তু আমি একটা কালো বিড়াল পুষেছি, আমার অফিস যাওয়ার সময় তাকে আদর করতে হবে, তাছাড়া সে বাড়িতে নোংরা করে না। আচ্ছা বেশ, সোমনাথ ঘোষ লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, দারুণ দারুণ। বাদশা ফিল্মটির কথা বলছেন শিশির ঘোষ মালদা থেকে। আমাদের পাড়ায় এক মহিলা আছেন যিনি তিনটে কুকুর পোষেন, সবগুলোই রাস্তার কুকুর বা স্ট্রে ডগ ছিল। ঐশী সরকার লিখেছেন চিনার পার্ক থেকে। থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে। আর এই মুহূর্তে আবারও একটা গান শুনি, শুনে আবার আপনাদের কাছে গল্পে আসি। 9903055992 আপনারা লিখতে থাকুন, এসএমএস করতে থাকুন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন, আমরা আসছি ফিরে গানের উপরে।

মান অভিমানের কথাও তার সঙ্গেই বলা যায়। যখন মুনিয়া পাখিটা সত্যি সত্যি খাঁচা খুলে পালিয়ে যায় তখন মনটা বড্ড খারাপ হয়, কিন্তু আমার আবার এরকম গল্প শুনলে বেশ মনটা ভালো হয়ে যায়। মানে আমার একজনের কথা খুব অনেক অনেক সময় হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে আমরা ছোট ছিলাম তখন, আমি সেই সময় আমাদের নিচের ফ্ল্যাটে একজন মানুষ থাকতেন যিনি গলফ কোচ ছিলেন, গলফ খেলার কোচিং করাতেন। এবার তিনি একবার একটা বিদেশে কোনো একটা টুর্নামেন্টে যাবেন তার টিমকে নিয়ে, তো কোথাও বোধহয় একটা মানত করেছিলেন। হ্যাঁ, তো সেই মানতটা আমরা কিছু জানতাম না, হঠাৎ একদিন দেখছি দুপুরবেলা আঙ্কেল বাইরে থেকে ফিরেছেন বিদেশ থেকে, এবং আমাদের প্রচুর চকলেট টকলেট দিতেন বলে আমরা বুঝতে পারতাম যে বিদেশে গিয়েছিলেন আঙ্কেল। তো তারপরে দেখছি দুপুরবেলায় তিনি নিচে এবং একটি পাখিওয়ালা তার সাথে বেশ কিছু খাঁচা এবং প্রচুর পাখি, কি ব্যাপার কি বৃত্তান্ত বুঝতে পাচ্ছি না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উৎসুক হয়ে দেখছি। হঠাৎ দেখলাম একে একে করে আঙ্কেল খাঁচার দরজাগুলো খুলে দিচ্ছেন এবং পাখিগুলোকে উড়িয়ে দিচ্ছেন। আমরা তো অবাক, হই হই করে সব বাচ্চারা নিচে নেমেছি। তো তারপরে বড়দের কাছে পরে শুনেছিলাম, আমাদেরকেও বললেন যে তোমরাও উড়িয়ে দাও। তো প্রচুর পাখি, শয়ে শয়ে ঝাঁকে ঝাঁকে পাখি আর কি, তাকে উড়িয়ে দিলেন। এবং পরে শুনেছিলাম উনি নাকি মানত করেছিলেন যে এরকম উনি যদি অমুক জায়গায় সুযোগ পান নিজের টিমকে নিয়ে যাওয়ার এবং তারা যদি জেতে তাহলে উনি 500 পাখি উড়িয়ে দেবেন, তাদেরকে মুক্তি দেবেন। কি অসামান্য একটা বিষয়, কত ছোটবেলার ঘটনা, আমার না মনে এমন শিশু মনে এমন দাগ কেটে গেছিলো যে এখনও চান্স পেলেই আমি সেই দিনটায় ফিরে যাই। এবং পাখিদের যে আনন্দ দেখেছিলাম, ওড়ার মুক্তির স্বাদ দেখেছিলাম তাদের ডানায়, সত্যি সত্যি মানে আমি এখনও চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা দেখতে পাই, চোখ খুলে থাকলেও সেই দৃশ্যটা দেখতে পাই। তো সেইভাবেই হই হই করে আমরা চাই সমস্ত পাখিরা তারা বেঁচে থাকুক, এবং আপনারা আমাদের লিখতে থাকুন আপনাদের পোষ্যের কথা। আচ্ছা, সুখেন্দু ঘোষ অনেকক্ষণ আগে গুরুপল্লী শান্তিনিকেতন থেকে একটি মেসেজ করেছিলেন, শুভ সকাল বোন, বিশেষ একটি ঘর দরজা জানলা আছে, সেথায় যাওয়া মানা মন্দির সবার কাছে, অঝোর ধারায় বৃষ্টি ঝরছে তো ঝরছে, ছায়াসম প্রবেশিল ঘরে, দেখতে ইচ্ছে করছে, চুপি চুপি দর্শন লাগি, গেলাম পেলাম দেখা, ম্যাও মানে কি গো, অভিধানে আছে লেখা। খুব সুন্দর করে লিখেছেন কিশোর, কি লিখেছে কিশোর বালি থেকে, গুড মর্নিং সুপ্রভাত, আমি কিশোর, সংযুক্তাদি আমার বাড়িতে ছোটোখাটো চিড়িয়াখানা আছে বললেই হয়, সাতখানা বিড়াল, দুখানা কুকুর, দুখানা চন্দনা টিয়া পাখি, 17টা পায়রা, এদের নিয়ে বেশ ভালো আছি, এইসব দেখভাল করে আমার মেয়ে, ও কোথাও ঘুরতে যেতে পারে না এদের জন্য, ওর হাতে ছাড়া কুকুর বিড়াল খেতেও চায় না, কোথাও গেলে সেদিন ওকে ফিরে আসতেই হবে, আমি আর মেয়ে একসঙ্গে কোথাও যেতে পারি না শুধু ওদের দেখা জন্য। কি সুন্দর না, মানে এইভাবে ওদের সঙ্গে মিলেমিশে থাকলে মনটা কত রঙিন থাকে বলতো, এইটা তো একটা ভীষণ জরুরি বিষয়, তাই না? আচ্ছা, অবলা পশুর কথা বলতেই কুকুরের কথা মনে পড়ে যায়, আমার বাড়ির পাশে একটি কুকুর আছে, দিনে কতবার যে আসে গুনে শেষ করা যায় না, আমার বাড়িতে খাবার পায় তাই আসে, অবলা জীব কিছু বলতে পারে না, তাই সকাল হলেই প্রথমে সে বিস্কুট পেয়ে যায় খাবার জন্য। আজকেই আমার পরিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, প্রাতঃভ্রমণে আমি ঘরেই ছিলাম, যখন বাড়িতে ফিরে এলো তখন দেখলাম আমার পরিবারের সঙ্গে পিছনে পিছনে কুকুরটিও এসেছে, বিস্কিট দিলাম, খেয়ে দিয়ে চলে গেল, সারাদিন এইভাবেই আসে ও খাবার খেয়ে চলে যায়। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, ওদের জন্য বিস্কিট সব সময় মজুত রাখি, আর আমার 2.5 বছরের মেয়ের জন্য কুকুরটি আসে, প্রথম বিস্কুট দেওয়া শুরু করেছিল আমার ছোট মেয়ে, রাত্রি হলেও আমার সঙ্গে চলে আসে খাবারের জন্য, রাত্রির 11টা হলেও সে আসতে ছাড়ে না, আমাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে কুকুরটির। দিদিভাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন, দীর্ঘ মেসেজ, খুব ভালো লাগলো। আচ্ছা, এর পরের গান আমরা শুনি, শুনতে শুনতে আবার আপনার কাছে যাব অবশ্যই।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাই এ ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

অনেক সময় অনেক রকম বিষয় নিয়ে তো আপনাদের কাছে আসি, কিন্তু আজকের বিষয়টা যে আপনাদের ভালো লাগছে সে কথা আপনারা অনেকেই টেলিফোনেও এসে জানাচ্ছেন, সেটা আমার কাছে খুবই আনন্দের। এবং অনেক অনেক মেসেজও আসছে, SMSও এসেছে। আমি সুজয় দাস হাওড়া সন্ধ্যা বাজার থেকে বলছি। আমার কোনো পোষ্য নেই, তবে পোষ্যদের কথা উঠলে আমার প্রথমেই মনে পড়ে যায় পাণ্ডব গোয়েন্দাদের দলের পঞ্চুকে আর টিনটিনের কুর্তুষকে। এদের ভোলা যায় না, সত্যি সত্যি এদেরকে একেবারে ভোলা যায় না। আচ্ছা, একটি মার্জার পোষ্য ছিল পুঁটু, সম্পর্কে আমার নাতনি। ঘোর লকডাউনের সময় একবার আমি মাদুর পেতে মাটিতে শুয়েছিলাম, হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলেও কিছু করার ছিল না। আমার মেয়ে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের ফোনে পরামর্শ নিয়ে ওষুধ নিয়ে এসে অবস্থা সামাল দেয়। সব মিলিয়ে প্রায় ঘন্টা চারেক পুটু আমার পাশে বসে থেকে আমাকে মানসিক শক্তি দিয়েছিল। আমার স্ত্রী তাকে খেতে ডাকলেও ওঠেনি, আমি কিছুটা সুস্থ হলে পর সে উঠে খেতে যায়। আজ পুটু নেই, আমরাও ঠিক করেছি আর কোনো পোষ্য রাখবো না। সত্যব্রত দত্ত লিখেছেন জয়শ্রী পার্ক বেহালা কলকাতা 34 থেকে। সত্যি সত্যি এরা আমাদেরকে এত বেশি সাপোর্ট দেয়, এত বেশি সঙ্গ দেয় যে আমরা তাদের কথা কিছুতেই ভুলতে পারি না। এবং ঠিক সেই কারণেই আমি আর যে সংযুক্তা আজ ভাবছিলাম যে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। এই দেখেছেন তো, যেই না বিষয়টা বলা সঙ্গে সঙ্গে আপনাদের কাছ থেকে কত কিছু জানতে পারছি। আমার ভুলুর কথা মনে পড়ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভুলু। সেখানে একটা কুকুর আর একটা ছোট ছেলের বন্ধুত্বের কথা। শেষটা অবধি যখন যখনই গেছি, যতবার পড়েছি ততবার মানে চোখের জল আমরা ধরে রাখতে পারি না। ভুলু এখানে শুধু কুকুর নয়, সে বিশ্বস্ততা এবং ভালোবাসার প্রতীক। আর পথের পাঁচালির অপুদুর্গার বাড়ির সেই কুকুরটা মনে পড়ছে নিশ্চয়ই, নাম নেই, কিন্তু গ্রামের দৃশ্যে বারবার ঘুরে ফিরে এসেছে সে। অভাবের সংসারেও একজন সদস্য তো বটেই। চাঁদের পাহাড় ভুললে কিছুতেই চলবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আফ্রিকার জঙ্গলে শঙ্করের একমাত্র সঙ্গী কুকুর বুড়ো, ওকে ছাড়া শঙ্কর বাঁচতই না। এখানে পোষ্য মানে প্রাণ বাঁচানো বন্ধু। সত্যি সত্যি এই চরিত্রগুলো এত জীবন্ত হয়ে আমাদের সামনে ধরা দিয়েছে, বইয়ের পাতা থেকে উঠে যেন একেবারে চোখের সামনে চলে আসে। তো তাদের কথাও বলতে ইচ্ছে করছে আজ, কিন্তু সময়ও খুব দ্রুত শেষের দিকে এগিয়ে চলেছে। আপনারা লিখতে থাকুন আপনাদের পোষ্যের কথা, বা এরকম কোনো ছবিতে কোনো দৃশ্য যেখানে পোষ্যটি একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে তাদের কথা, অথবা কোনো গল্পে উপন্যাসে কোনো একটি বিশেষ ক্যারেক্টার হয়ে রয়েছে এরকম কোনো অবলা জীব যাদের ছাড়া গল্পটা আমাদের মনের কাছাকাছি পৌঁছতো না। আমরা পরের গান শুনতে শুনতে অপেক্ষা করি আপনার SMS আর WhatsApp এর।

সত্যজিৎ রায়ের অসমঞ্জবাবুর কুকুরের কথা নিশ্চয়ই মনে পড়ছে, মনে পড়ছে তারাপদ রায়ের টম সাহেবের কথা, মনে পড়ছে সৌরভ মুখোপাধ্যায়ের ধামুর কথা। আর উপন্যাস যদি খোঁজেন, সেখানে তারাপদ রায়ের একটি কুকুরের উপাখ্যান, শেখর বসুর সাত বিলিতি হেরে গেল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পিন্টু, মতিনন্দীর কলাবতী ও খয়েরি, ল্যাম্পো, হ্যাঁ ল্যাম্পোর কথা না বললে তো হবেই না, নারায়ণ সান্যালের না মানুষের কাহিনী, নির্ঝর দত্ত উপন্যাসটির নাম জানিয়েছেন, একটি আমি একটি প্রশ্ন রেখেছিলাম, তার উত্তর জানিয়েছেন, ভবঘুরে কুকুর ল্যাম্পোর কথা মৌচাকে বেরোতো ধারাবাহিকভাবে। আর লীলা মজুমদারের তোজোর কথাও নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে, পাণ্ডব গোয়েন্দার পঞ্চুর ভূমিকা মুখ্য না হলেও ফেলে দেওয়ার মতো নয়, সে কথা তো আপনারা জানিয়েছেন। কত যে এরকম চরিত্র এসেছে, আমাদের একটি কাঠবিড়ালি আছে, আমার মা যখন রান্না করে তখন সে আমাদের রান্নাঘরে জালের কাছে এসে খাবার খায়, আমার নাম শ্রীদিতা। আচ্ছা, কাঠবিড়ালি এই প্রথম পেলাম তো। আচ্ছা, আমার মেসেজটা কি তুমি পড়েছ? কই, শুনলাম না তো, রেডিওর পাশেই তো বসে আছি। এটা কে কে কে লিখেছেন? হ্যাঁ, সুপ্রভাত মনের মেলোডি, দিদি তোমাকে জানাই বৃষ্টি ভেজার শুভ সকালের শুভেচ্ছা। পোষ্য, সে তো আমার প্রিয় সন্তানের চেয়েও বেশি, আমি ছোটবেলা থেকেই পাখি পুষতাম, যদিও বড় হয়ে আর পুষিনি, ছেড়ে দিতাম, কি যে মায়া ভরা জিনিস কি বলবো, ভোর থেকে আমার নাম মানে খুকু ধরে ধরে ওট ওট করে জ্বালিয়ে খাবে, ঘুম থেকে উঠে তাকে কোলে নিয়ে ঘুরবো তবে তার শান্তি, যেই স্কুল কলেজ থেকে আসবো অমনি ঝাঁপিয়ে কোলে চড়ে কত আদর করবে, আমার শরীর খারাপ করলে একদম চুপ হয়ে যাবে, খাবেই না কারো হাতে, আর আমার ছেলে আইআইএসসিতে গবেষণা করছে, তার সাত আটটা বিড়াল পুষ্য, আর কত কুকুর আছে, তাদের খাবার আর আবার অনলাইনে কেনা হয়, কত কথা বলবো, এটুকুই থাক। কন্যানগর থেকে মানসী বৈদ্য, পোষ্যের মায়া নিজের চেয়েও বেশি গো, একেবারেই ঠিক, একেবারেই ঠিক। আচ্ছা, কাঠবিড়ালির কথা হচ্ছিল যখন, আমার এই গানটা শুনতে খুব ইচ্ছে করছে, আপনারাও শুনুন।

একেবারে এখনকার একটা বই, ভগীরথ মিশ্রর লেখা একটি উপন্যাস রয়েছে অমানুষ নামা। এটা খুব ইন্টারেস্টিং একটা বই, আপনারা যারা বই পড়তে ভালোবাসেন ডেফিনেটলি এই বইটা একটুখানি হাতে নেড়ে দেখবেন, খুব ভালো লাগবে। পথকুকুরদের নিয়ে লেখা একটা উপন্যাস, যেখানে না মানুষ, মনুষ্য চরিত্র নেই, একটিও মানুষ নেই, সব চরিত্রই পথসারমীয়। তো এরকম বইও এখন হচ্ছে, এরকম গল্প এখনও লেখা হচ্ছে, ফলে আমাদের কিছু হারাবার নেই, তাই না? সময়টাই খালি হারানোর আছে, কারণ সময় আমাদের বারবার হারিয়ে দেয়। কিন্তু হারিয়ে গেলে চলবে না, তার আগে একটু পড়ে নিতে হবে। আমার বাবা কাজের সূত্রে ট্যুর করতেন, একদিন উনি দলমা পাহাড়ে গাছের গুড়ির তলায় একটি কচ্ছপের বাচ্চা কুড়িয়ে পেয়ে নিয়ে আসেন। উনি কচ্ছপটির পিঠে তার নাম লিখে দেন দুলি। আচ্ছা, দলমা পাহাড় থেকে, কি মিষ্টি নাম। বাবা কচ্ছপটিকে টেবিলে রেখে ফিল্ড রিপোর্ট করতেন। একদিন কচ্ছপটি বাবার একটি দরকারি রিপোর্টের কাগজ খেয়ে ফেলেছিল বলে বাবা ওকে শাস্তিস্বরূপ কিছুক্ষণের জন্য উল্টো করে রেখেছিলেন। রাতে অন্ধকারে বাবা ওর পিঠে মোমবাতি লাগিয়ে রাখতেন, যেটা নিয়ে সারা ঘরে ঘুরত। বেশ কয়েকদিন পরে বাবা কলকাতায় চলে আসার আগে কচ্ছপটিকে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। সঞ্জিত বোস যোধপুর পার্ক থেকে লিখেছেন। এরকম কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, তাই না? আচ্ছা, আমাদের বাড়িতে একটি বিড়াল ছিল, সেই বিড়ালটা প্রশিক্ষণ দিয়ে আমরা এতটাই প্রশিক্ষিত করেছিলাম যে তাকে যা বলা হতো সে তাই করত। আচ্ছা, আবু সোহান মণ্ডল লিখেছেন স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। কেউ একজন একটা অদ্ভুত টাইপের লিঙ্ক পাঠিয়েছে, আমি সেটা খুলতে আমার ইচ্ছে করছে না, মেসেজ করলে আমি অবশ্যই পড়ব। আচ্ছা, আমার বাছুর খুব পছন্দের, নাম দিতাম ঝিমু নামের একটি বাছুর ছিল বাড়িতে, যা খেতাম ওকেও দিতাম। আদর করলে গলা বাড়িয়ে দিত, চার পা মেলে শরীর এলিয়ে দিত, বেশিক্ষণ না দেখতে পেলে বারান্দায় উঠে দেখতে আসত। পড়তাম ওর চোখের ভাষা। শরৎচন্দ্রের বাবলা গাছে বাঁধা মহেশের মানুষের তৈরি করা খিদের জ্বালার কথা মনে পড়ে গেল দিদিভাই। ঈশিতা করিমপুর নদিয়া থেকে লিখেছে সুপ্রভাত মনের মেলোডি। ছোটবেলায় দেখতাম খাঁচাবন্দি পাখিদের ঝাঁকা কাঁধে নিয়ে বিক্রি করতে যাচ্ছেন কিছু পাখি বিক্রেতা, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন তারা। কত রং বেরঙের পাখি থাকতো তাদের খাঁচায় বন্দি, ময়না, টিয়া, রকমারি শালিক, আরও কত রকমের পাখি। সে সময় অনেকেরই পাখি পোষার শখ ছিল, দেখতে ভালো লাগলেও ব্যাপারটা মোটেই ভালো লাগতো না, ইচ্ছে করতো

খাঁচা খুলে উড়িয়ে দিই সবকটিকে ওই খোলা নীল আকাশের মাঝে। কিন্তু ইচ্ছে থাকলেও তো পারতাম না। যা হোক, এখন আর এই শখ প্রায় কারণ নেই, এটা আমার খুব ভালো লাগে। প্রদীপ মুখোপাধ্যায় লিখেছেন জগাছা হাওড়া থেকে, খুব ভালো লিখেছেন। আমারও এটা মনে হয় যে একেবারেই আমাদের কোনো অধিকার নেই তাদেরকে বন্দি করে রাখার। মানস চক্রবর্তী সিলভার স্পেস দোহারিয়া মধ্যমগ্রাম থেকে লিখেছেন, আমাদের বাড়িতে কোনো কালেই পোষ্য ছিল না, তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশ, গ্রামীণ দরিদ্র কৃষক গফুরের অতি আদরের পোষা বৃদ্ধ ক্ষুধাক্লিষ্ট রুগ্ন ষাঁড় ও তার করুণ পরিণতি আমার কাছে ভীষণ মর্মস্পর্শী, খুব মনে পড়ে গেল। সত্যি সত্যি আমাদের সিলেবাসে ছিল বইটা। সংযুক্তদি কেমন আছে? তো আছো, তোমার উপস্থিতিতে মনটা ফুরফুরে হয়ে যায়। শহরে থাকলেও আমাদের বাড়িতে প্রচুর নানা ধরনের পাখি আসে, এর মধ্যে কিছু নাম না জানা, আবার প্রায় অধুনা লুপ্ত কিছু পাখিও আসে। আমরা তাদের তিন বেলা খেতে দিই। যখন ওদের খিদে পায়, নিচে বেড়াল আসলে ওরা চিৎকার করে, তখন বুঝতে পারি খিদে পেয়েছে আর কখন বিপদে পড়েছে। কাক দম্পতিকে রোজ বিস্কুট দিই, যেই বিস্কিটটা প্রত্যেক দিন দেওয়া হয় তার পরিবর্তে অন্য বিস্কিট দিলে তারা মুখ গুঁজে কুকু করে, এমন ভঙ্গি করে যে কে বলবে যে ওটা কাকের ডাক। আবার স্বামীকে বাজার হাতে ফিরতে দেখলে, আমাকে দেখতে না পেলে একবার জানলা দিয়ে, একবার ও জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে আনন্দে ডানা ঝাপটাতে ঝাপটাতে আমাকে জানান দেয়, কি মজার না। নন্দা রায় পড়ে লিখেছেন হাওড়া বেলগাছিয়া রোড থেকে। আচ্ছা বেশ, আজকে আর না একেবারে সময় নেই, কিন্তু একটা গান অনেকক্ষণ ধরে আমি রেডি করে রেখেছি, সেই গানটা শুনতে শুনতে আজকের মতো আপনার কাছ থেকে আর যে সংযুক্ত চাইছে বিদায়। রবিবারে কিন্তু কেউ কোথাও যাবেন না আমি জানি, আমার সঙ্গে থাকতে হবে সুর মহলে। কেমন, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।

0: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
1: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
0: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফ্ট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সিকিমের নামচিতে এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মাণ টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13। উদ্ধারকাজ চলছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সভার কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়। একই দৃশ্য চোখে পড়ে রাজ্যসভায়। বেলা 11টায় সভার কাজ শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সিকিমের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সভার পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এরপর চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিক

0: অর্জুন খার্গেকে বলার সুযোগ দিলে শ্রী খার্গে নিটের বিষয়ে তুলে ধরেন। বিরোধী এবং সরকার পক্ষের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে সভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়। সরকার জানিয়েছে নিট এবং এই সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এদিকে লোককল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দৃশ্যমান হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে।
1: Both India and ASEAN are optimistic about their prospects. Our eyes must therefore be firmly fixed on opportunities, even while addressing challenges. And there are many of them, amongst us and between us. The India-ASEAN agenda today covers trade and investment, mobility and talent, tech, digital and AI, green and sustainability, as well as connectivity.
0: উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে ম্যানিলা গেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজমাধ্যমে এক বার্তায় বলেছেন, আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আসিয়ানের মূল নীতি অনুযায়ী একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। তিনি আজ ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। বৈঠকের পাশাপাশি শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়া সম্মেলন এবং আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তাঁর বক্তব্যের শুরুতে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশ স্থায়ী এবং সহযোগিতায় বিশ্বাস সম্পর্কে বিশ্বাস করে। এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ, সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী বলেন, ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফ্ট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল এপি সিং। এছাড়াও ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসুয়ান, কোচিন শিপওয়ার্ডের প্রতিনিধিরাও ও ঊর্ধ্বতন নৌসেনা অফিসাররাও উপস্থিত ছিলেন। আইএনএস মালভানে 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন।
2: As far as naval shipbuilding is concerned, India has always had an edge and we had carried our legacy forward in making ships. So very good progress has been made in our Atmanirbharta as far as shipbuilding is concerned. I just hope that, you know, other two services, especially Indian Air Force, learns the lesson as to how Indian Navy has been able to, you know, get this whole concept right, where you have your Indian Navy officers who are embedded in your shipbuilding right from the beginning.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের জেরে ধসের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 12 জনের দেহ গতকাল উদ্ধার হয়। আজ সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে অন্তত 4 জন জলপাইগুড়ির বাসিন্দা। ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার জৈন জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
3: আমি ডিএম কালিম্পং, এসপি কালিম্পং, আমাদের এডিএম সহ অনেক আধিকারিক সকাল থেকে আমরা আছি এখানে। যতগুলো দেহ এখন অব্দি আইডেন্টিফাই হয়নি তাদেরকে দিয়ে চিহ্নিত করা।

0: পাঠানো হবে, তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি।
1: রাজ্যপাল ওম প্রকাশ মাথুর ও মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে গতকালই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ, আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এর আগেই মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এরাজ্যের বাসিন্দাদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আজ বিধানসভা এবং এক বিবৃতিতে একথা জানান।
2: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
1: এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18 মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে গতরাতেও ইরানে বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এই নিয়ে টানা 11 রাত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম জানিয়েছে, সামরিক কেন্দ্র, সামুদ্রিক ক্ষমতা কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়। এর আগে গত 3 মাসে কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলকারী 30টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা চালিয়েছিল। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে। পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিরোধীদের লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2 পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। খবর শেষ হলো, পরবর্তী খবর একটা
3: বেজে। আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। संसद के दोनों सदनों की कार्यवाही, नीट परीक्षा, पेपर लीक मामले सहित विभिन्न मुद्दों पर विपक्ष के विरोध के बाद दोपहर 2 बजे तक के लिए स्थगित कर दी गई है। लोकसभा की कार्यवाही शुरू होते ही अध्यक्ष ओम बिड़ला ने प्रश्नकाल शुरू करने का प्रयास किया, लेकिन विपक्षी सदस्यों ने पेपर लीक और विद्यार्थियों के विरोध का मुद्दा उठाया। श्री बिड़ला ने विपक्ष से सदन के संचालन में सहयोग करने का आग्रह किया, लेकिन विपक्षी सदस्यों ने अपना विरोध जारी रखा। इस कारण लोकसभा की कार्यवाही स्थगित करनी पड़ी। राज्यसभा में भी यही स्थिति देखने को मिली। कार्यवाही शुरू होते ही सभापति CP राधाकृष्णन ने हाइड्रोजन से चलने वाली देश की पहली रेलगाड़ी के शुभारंभ पर प्रधानमंत्री नरेंद्र मोदी, रेल मंत्री अश्विनी वैष्णव और वैज्ञानिकों, इंजीनियरों तथा तकनीशियनों को बधाई दी। उन्होंने विश्वास व्यक्त किया कि उपलब्धि, पर्यावरण अनुकूल परिवहन और मानवता के हित में वैकल्पिक ऊर्जा के उपयोग की दिशा में भारत की प्रगति को और मजबूत करेगी। इसके बाद सभापति ने विपक्ष के नेता मल्लिकार्जुन खड़गे को अपना मुद्दा उठाने की अनुमति दी। श्री खड़गे ने नीट मुद्दे पर विद्यार्थियों के विरोध प्रदर्शन का मुद्दा उठाया, लेकिन विपक्ष और सत्ता पक्ष के हंगामे के कारण सदन को स्थगित कर दिया गया। भारतीय जनता पार्टी ने विपक्ष के नेता राहुल गांधी द्वारा कल प्रधानमंत्री आवास के गेट के बाहर बिना अनुमति धरने पर बैठने की कड़ी निंदा की है। नई दिल्ली में मीडिया से बात करते हुए भाजपा सांसद रविशंकर प्रसाद ने कहा

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।
2: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো
2: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো
2: 100.1 FM।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে, শুধু ব্লক না।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে এই মুহূর্তে শুরু হয়ে গেল। মাঝে মাঝে এমনটা হয় জানেন, মানে এত বৃষ্টি সকাল থেকে মাঝে মাঝেই ঝেপে ঝেপে বৃষ্টি আসছে, মাঝে মাঝে ভাবি যে সত্যি যেতে পারবো তো, মানে আপনাদের সঙ্গে কানে কানে দেখা হবে তো। তারপর সেই নানা রকমের রোদ বৃষ্টি পেরিয়ে আমরা পৌঁছে যাই। আমি কৃষ্ণা
3: অনুপূর্বা,
2: আমরা দুজনে মিলে চলে এসেছি আজকে তোমায় গান শোনাবো। হ্যাঁ, আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান, আপনাদের ভালো লাগার গান শোনানোর পালা। আমরা শুরু করি আরতি মুখোপাধ্যায়ের গান দিয়ে।
3: ঠিকই তাই, যিনি অনুরোধ করেছেন অনেক দূর থেকে কিন্তু করেছেন, সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে।
2: হ্যাঁ, সুদীপ্তবাবুর গান আমরা শোনাবো, মানে পছন্দের গান শোনাবো। তবে বলি, শুধুমাত্র আরতি মুখোপাধ্যায় নয়, এই গানটা হীরে মানিক ছবি থেকে আমরা শুনছি। সঙ্গে রয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং পিন্টু ভট্টাচার্য।

0: আরতি মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন, বারবার আসি এবং বারবার আপনাদেরকে বলি যে আপনাদের একজনের একটি অনুরোধ এক সপ্তাহে, অর্থাৎ সপ্তাহে একজন একটি অনুরোধ করতে পারেন। আসলে কিছুই না, আপনি বারবার অনুরোধ করতেই পারেন, কিন্তু আমাদের সমস্যা হয় আমরা অনেক বন্ধুকে একসঙ্গে কাছে পেতে চাই। তাই যদি আপনারা এই নিয়মটা মানেন তাহলে বোধহয় আমাদের পক্ষে একটু সুবিধাজনক হয়। আমরা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসি আবারও নতুন গানে।
1: শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটাল EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: রবীন্দ্রসঙ্গীত শোনার কোনো নিয়ম নেই, কোনো সময় নেই, যখন ইচ্ছে রবীন্দ্রনাথের কাছে প্রণত হওয়া যায়। আমরা কার অনুরোধ শুনছিলাম অনুপূর্বা?
1: আমরা শুনছিলাম এই গানের অনুরোধ প্রীতিনন্দন পানিহাটি থেকে। সত্যি তাই, এই গানের কোনো সময় নেই, সবসময় আমরা তার কাছে নত। এরপরে কার গান শোনাব? একটু বর্ষার গানের অনুরোধ আছে, অনেক পুরনো শিল্পী,
0: অনেক পুরনো শিল্পী, একটু খুঁজে বার করি বরঞ্চ।
1: গানের কথা, শ্রাবণ ঘন বর্ষায় রে মন চায় রে কারে চায় রে, এই রিম ঝিম ঝিম।
0: হ্যাঁ, কিন্তু আমি গানটা এই মুহূর্তে হাতের কাছে পাচ্ছি না।
1: আচ্ছা, এই মুহূর্তে যে গান আমরা পাচ্ছি সে গান আমরা শোনাই, তারপর ফিরে এসে যিনি অনুরোধ করেছেন তার নাম বলবো, এবং ইলা বসুর গানের কথা বলছিলাম সেটিও আমরা চেষ্টা করব
0: নিশ্চয়ই
1: শোনাতে।
0: হ্যাঁ, আপাতত আমরা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনি, কেমন?
1: ঠিক আছে,
0: ফিরে এসে বলছি যে কার অনুরোধ।

0: বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, না
1: না না ছাড়ারই কথা। শ্রাবণ মাসের 5 তারিখে আমরা রয়েছি, সুতরাং শ্রাবণ মাস অনেকটা সময়ই তো আমাদের সাথে থাকবে, আর শ্রাবণের গানের ওপরে অনুরোধও থাকবে। ঠিক যেমন মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে।
0: ইলা বসুর কণ্ঠে যে গানটি শুনব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুরে, অদিতি মিত্র বজবজ থেকে শুনতে চেয়েছেন, যে গানটি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু খুঁজে পেয়েছি।
1: সেও কি বর্ষা নামাবে?
0: সেও বর্ষা নামাবে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে অমিয় দাশগুপ্তর কথা এই গান শুনছিলাম। শ্যামল মিত্রের কণ্ঠে অনুরোধ জানিয়েছিলেন মইপিট সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শৈবাল মাইতি। আমরা এরপরে যে গানটায় যাব সে গানটি শ্রাবণ মাসের গান।
1: বেশ,
0: হ্যাঁ, তাতে বৃষ্টি নেই বটে, কিন্তু কে

0: পাচ্ছেন সেটা দেখা যাক। প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে।
1: বাবা,
0: বাতাসা খাও বাবা, কথা বলো। বাবা তারকনাথ ছবি থেকে আশা ভোসলে।
1: কথা বলো, বাতাসা খাও বাবা, কথা বলো।

0: প্রায় 50 বছর বয়স হলো এই গানের, অনুপূর্বা, মানে ভাবাই যায় না, অথচ মানুষের আবেগ, তার সমস্ত রকম অনুভূতি এই ছবিকে জড়িয়ে বাবা তারকনাথ এবং আশা ভোসলের কণ্ঠে গান যখন আমরা শুনি, আমরা মনে মনে ভাবি আমরা তারকেশ্বর পৌঁছে গেছি।
1: এবং অনেক সময় দেখা যায় শ্রাবণ মাসে পথে ঘাটে যে বাঁক নিয়ে যাচ্ছে মেয়েরা বেশি করে, সেটা কিন্তু এই ছবিতে সন্ধ্যা রায় যেভাবে মানে পোট্রে করা হয়েছিল সেখান থেকেই মানে অনেকে মনে করেন যে মেয়েদের বাঁক নিয়ে যাওয়া মানে ওখান থেকেই সৃষ্টি হয়েছে।
0: হ্যাঁ, এবং এখন তো অনেক জায়গায় তাদের ওই জলসত্র করা হয় এবং গান বাজে, সেখানে কিন্তু আমি এই গান বাজতে শুনি।
1: তুমি তাই, মানে গানের আবেদন যে চিরকালীন এবং নীতা সেনের কি অসাধারণ সুর,
0: গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং নীতা সেনের সুর।

0: এরপরে আবার সেই অভিমানের পালা আর কি, মানে আমি চেষ্টা করেছি,
1: পাঠিয়েছি কিন্তু গান শোনাননি,
0: অভিমান আগে আগে মিটিয়ে দেওয়ার আর কি।
1: রাখালচন্দ্র মুখার্জি একটু অভিমান করেছেন, বলছেন পরপর দুদিন অনুরোধ করেছি কিন্তু গান শোনাননি। আজকে তিনি নিশ্চয়ই খুশি হবেন, কারণ তিনি পছন্দের গানের তালিকা অনেকগুলো দিয়েছেন, প্রথমটাই তার মধ্যে শোনাই, মান্না দে এবং বনশ্রী সেনগুপ্তের গাওয়া হারমোনিয়াম ছবির গান। শুনতে চেয়েছেন রাখালচন্দ্র মুখোপাধ্যায় ছাড়াও কাজল মুখোপাধ্যায় আছেন গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে।

0: বলেছিলে?
1: কে বলেছিল? কে?
0: ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল। ময়না।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: দাদার কীর্তি ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছিলাম,
1: এবং এই গান শুনলেই নবাগত দুজন শিল্পীর মিষ্টি সরল মুখ চোখে ভেসে ওঠে, তাই না? আজ মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিন, তাকে নিয়েও কিন্তু এই মাসের শুরুতে আমরা অনুষ্ঠান করেছিলাম,
0: এবং আমরা দুজনেই ছিলাম অনুরোধ জানিয়েছিলেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনে নিলাম, এরপরে আমরা কার গান শুনছি, মানে কার অনুরোধ শুনছি আর কি?
1: সুব্রত কুমার করণ, বজ বজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে দুটি গান শুনতে চেয়েছেন আমাদের, তিনি অপশন দিয়েছেন যে কোনো একটি শোনানোর জন্য। আমরা তন্নিতবু বন্যি আঁখি, এই গানটাই না হয় শোনাই।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান শুনছিলাম অমিয় দাশগুপ্তের কথা এবং অনুল চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের সুরে। এরপর মানে আমরা আর একটি গান বোধহয় শুনতে পাবো,
1: অবশ্যই তাই একটি গান শুনতে পাবো, কিন্তু যিনি অনুরোধ করেছেন কে, মান্নাদের কণ্ঠে। আজকে কিন্তু মান্না দে আর হেমন্ত মুখোপাধ্যায়ের পাল্লাই ভারী ছিল, মাঝে শ্যামল মিত্র শুনিয়েছি একটি, মান্নাদের কণ্ঠে দেখি ওই হাসির ঝিলিক এই গানটা শুনতে চাইছেন উত্তম দালাল,
0: প্রতিমা দালাল, খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে। আর যেতে যেতে এই গান শুনতে শুনতে একটা কথা বলে যাই যে কৃষ্ণা এবং অনুপূর্বা আবার ফিরে আসছে 2:30 সুরেলা সফরে। আমরা শুনি মান্না দের কণ্ঠে সেই গান।

0: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
1: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
0: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা

0: 01724-18844 নম্বরে। অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: দুঃখ রাতের রাজা, এমন শিরোপা কজনের ভাগ্যে জোটে। কিন্তু যে কণ্ঠ নিয়ে আজকে আমাদের পথ চলা, এমনই এক মন কাড়া কণ্ঠ যাকে অনায়াসেই বলা যায় দুঃখ রাতের রাজা। সাফল্যের উচ্চ শিখরে যখন তিনি, তখন তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা আপনি এত সুন্দর দেখতে অভিনয় করেননি কেন? তার উত্তর ছিল, একজন সেকেন্ড ক্লাস অভিনেতা হওয়ার চেয়ে ফার্স্ট ক্লাস গায়ক হওয়া অনেক ভালো। সঙ্গীত জগতের সেই দুঃখ রাতের রাজা আজকে আমাদের সুরেলা সফরের সঙ্গী।
1: সুরেলা সফর, আজকে যিনি সঙ্গী আজ তার জন্মদিন। দুঃখ রাতের রাজা হলেও তিনি কণ্ঠের মধ্য দিয়ে বহুদিন ধরে আজ পর্যন্ত শ্রোতাদের বুঁদ করে রেখেছেন। একদিকে কণ্ঠ, অন্যদিকে সেলুলয়েডে তার অসম্ভব উজ্জ্বল উপস্থিতি। আসলে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগৎ যেটাই বলি না কেন, গায়ক এবং নায়ক, গায়ক এবং অভিনেতা, হাতে গোনা যে কজন মানুষ আছেন তার মধ্যেও তিনি আছেন। যেমন আছেন কুন্দনলাল সাইগল, আছেন পরবর্তীকালে কিশোর কুমার, তিনিও ছিলেন, তিনিও আছেন তাদের মধ্যে। তাই আজ তার জন্মদিনে আমরা গায়ক হিসেবে তাকে ধরব, না অভিনেতা হিসেবে ধরব, নাকি দুটোই তাকে ছুঁয়ে যাব, এ নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বা দ্বন্দ্বও নেই। আসলে মাত্র 56 বছর বয়সের মধ্যেই কিন্তু তিনি দুটো ক্ষেত্রেই উজ্জ্বলভাবে তার উপস্থিতি রেখেছিলেন, আর তাকে নিয়েই আজ থাকবো আমরা বিকেল 4 পর্যন্ত। কৃষ্ণা দি, আমি অনুপূর্বা। তাহলে কার জন্মদিন বলেই ফেলি
0: না, একটু বলি, তার আগে বলি, যারা আমাদের সুরেলা সফরের সঙ্গে প্রতিনিয়ত থাকেন তারা জানেন যে আজকে আমরা যে সেগমেন্টে অনুষ্ঠান করি সেটি অমূল্য আধুনিক,
1: একেবারে আধুনিক গানের চাং থাকে।
0: সাধারণত আমরা বাংলা গান শুনি, কিন্তু যে মানুষটিকে নিয়ে আজকে এলাম, 1923-এর 22 জুলাই তিনি পৃথিবীতে এসেছিলেন লুধিয়ানার একটি শহরে বা গ্রামে। তো আজকে পা দিলেন 104 বছরে মুকেশ চাঁদ মাথুর, তাকে আমরা মুকেশ বলেই জানি, তাই বাংলা এবং হিন্দি গানে তাকে নিয়ে আমরা থাকব, যতক্ষণ পারব, যতটা পারব তার গান শুনব।
1: এবং এই যে গান শোনা এবং গান শোনানো, আমরা নিউজ ব্রেকে আধ ঘন্টা আমি আর কৃষ্ণাদি সত্যি মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম, কোন গানটা যে শোনাবো আর কোনটা শোনাবো না, কোন গানটা বাদ দেব বলুন তো। হিন্দি চলচ্চিত্রে একটা সময়ে 7-8 দশকে তিনি অসংখ্য গানের মধ্য দিয়ে নিজেকে রেখেছেন। চলে যাই আমরা সেরকমই গানে।

0: একটুখানি পুরনো দিনের গান, একটুখানি নয় বেশ অনেকখানি, 1941। কেন বাজালাম বলি, তার আগে কতগুলো কথা বলি। সেই যে ছোট্ট একটা পরিবারে জন্মালেন মুকেশচাঁদ মাথুর, তিনি ছোটবেলা থেকে গান গাইতে পারতেন, কিন্তু গাইলে কি হবে? ছেলে গান গাইতে পারবে বা ছেলেকে গান শেখানো হবে মাস্টার মশাই রেখে, এরকমটা তো তখনকার সমাজ ছিল না। এবং কত পুরনো দিনের মানুষ তারা, তাই দিদি গান শিখত। ভাই পাশের ঘর থেকে সেই মাস্টারজির গান শুনে কিন্তু টুক করে গান তুলে ফেলত। আর প্রথম জীবনে ভীষণ, এই যে অনুপূর্বা বলছিল কেল সাইগালের অনুগামী, মানে গায়ক নায়ক কেল সাইগাল, হ্যাঁ, স্বাভাবিকভাবে গানে উপস্থাপনায় সাইগাল সাহেবের প্রভাব বেশ ছিল, যদিও পরবর্তীতে সেটা আস্তে আস্তে চলে যায়, সে কথায় আমরা আসবো পরে।
1: সত্যি তাই, মুকেশের কণ্ঠ প্রথম তার এক দুঃসম্পর্কের আত্মীয়, নাম ছিল মতিলাল, তার বেশ নজরে এলো। তখন তিনি তার বোনের বিয়েতে গিয়েছিলেন। মতিলাল তাকে সেই সময় নিয়ে গেলেন এখনকার মুম্বাই, তখনকার বম্বেতে, পণ্ডিত জগন্নাথ প্রসাদের কাছে গানের তালিমের ব্যবস্থা করে দিলেন। এর মধ্যে কিন্তু মুকেশ একটা জায়গাতে কাজ করতেন, এবং কাজের পাশাপাশি
0: না কাজটা করতেন আবার ক্লাস টেনে
1: পড়াটাও ছেড়ে দিলেন। সত্যি তাই, দিল্লিতে চাকরির সময় ভয়েস রেকর্ডিং নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ধীরে ধীরে গানের দক্ষতা, আবার বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজানো, কিন্তু ঠিক যে কোনটা করবেন, গান গাইবেন না কোনো ইনস্ট্রুমেন্ট শিখবেন, সেটা বুঝে উঠতে পারছেন না। কিন্তু তারই মাঝে কিভাবে যেন গায়ক হয়ে গেলেন, তাই না?
0: এবং গায়ক হয়ে যে ছবিটিতে তার প্রথম প্লেব্যাক নির্দোষ,
1: একদম
0: সেই ছবিরই গান শুনছিলাম আমরা, এবং খুব অদ্ভুতভাবে দেখলাম নীলকান্ত তিওয়ারি এই গান লিখেছেন এবং সুর করেছেন এক বঙ্গসন্তান অশোক ঘোষ।
1: এবং সেটা ছিল তার প্লেব্যাক, কিন্তু এই গানটি যে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এমনটা কিন্তু নয়। জনপ্রিয় হলো যে গানটা, সেটা তারও প্রায় 4 বছর বাদে, পেহলি নজর ছবির গান
0: 1945। এবং এই গান শোনার পর সাইগাল সাহেব বলেছিলেন যে আমি এ গান
1: কবে গেয়েছি।
0: তখন সাইগাল সাহেবকে বলা হলো না আপনি এ গান গাননি, গিয়েছে এক তরুণ যার নাম মুকেশচাঁদ মাথুর। তখনও মুকেশচাঁদ মাথুর মুকেশ হয়ে ওঠেননি।
1: এবং আরেকটা জিনিস, অনুকরণ ঠিক নয়, অনুসরণ। সেই অনুসরণের মধ্যে যদি খুব ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তখন যাকে অনুসরণ করছি তার একটা ভাব কিন্তু গলার মধ্যে, বা যারা অভিনয় করছেন তাদের
0: অভিনয়ের
1: মধ্যেও চলে আসে। এক্ষেত্রে কিন্তু একই হয়েছিল, কেল সাইগাল আর মুকেশ দুজনের অনুপ্রেরণা বা অনুসরণ যেটাই বলি না কেন, এক সূত্রে বাঁধা পড়লেন। যে গানের কথা বলছিলাম সে গানটি আগে শুনিয়ে নি।
0: হ্যাঁ, আমরা শুনি অনিল বিশ্বাসের সুর করা সেই গান, পেহলি নজর ছবি থেকে,
1: এবং কথা লিখেছিলেন সীতাপুরী।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: প্রায় 1200 গান গেয়েছেন সারা জীবনে। যদিও খুব কমই জীবন, 56 বছরের জীবন অনুপূর্বা এইমাত্র বলছিল, কিন্তু সব থেকে বড় কথা হলো যে তিনি ভীষণ চুজি ছিলেন। তিনি সব গান গাইতে পছন্দ করতেন এমনটা নয়, আর সব ধরনের গান পছন্দ করতেন এমনটা নয়, মানে যাকে আমরা প্রায় গীতি কবিতার মতো গান বলি সেই ধরনের, মানে বাংলায় যাকে কাব্যগীতি বলে সেই ধরনের গানে তার মুনশিয়ানা অনেক বেশি।
1: হ্যাঁ, এই কথাটা শুনতে শুনতে আমার না হঠাৎ লতা মঙ্গেশকরের ভারতরত্ন পাওয়ার পর একটা ইন্টারভিউর কথা মনে পড়ছে। তিনি বলছেন যে আমি তো লতা মঙ্গেশকর হতেই পারতাম না সেই সময় যদি আমি নওশাদ, শঙ্কর জয়কিষাণ, তারপরে অন্যান্য যারা ছিলেন তাদের কথা বলছেন, এই ধরনের লিরিসিস্ট, কম্পোজার তাদের না পেতাম। এই কথাটা কিন্তু মুকেশের ক্ষেত্রেও ঠিক। মুকেশের গলার মধ্যে যে একটা মায়া, ওই যে দুঃখ রাতের রাজা বলে কৃষ্ণাদি শুরু করলো, একটা মায়া, মাদকতা, একটা কোথাও যেন প্যাথোস্টোন রয়েছে, এই সব কিছু কিন্তু আবিষ্কার করেছিলেন নওশাদ। এবং নওশাদ তার গায়কী শৈলী সব কিছুকে পরিবর্তন করা, তিনি বুঝলেন বা বোঝাতে সক্ষম হলেন যে সাইগালকে অনুসরণ বা অনুকরণ করলেও তার একটা নিজস্ব শৈলী প্রয়োজন হয়।
0: এবং তারও অনেক আগে অনিল বিশ্বাসকেও মুকেশজি বলেছিলেন যে আমি নিজের মৌলিকতাকে প্রতিষ্ঠা করব। এবং তার পরবর্তীকালে আমরা যত সুরকারের কথা, মানে কাছ থেকে তার গান পেয়েছি, সেখানে কিন্তু আমরা মৌলিক মুকেশজিকেও পেয়েছি। এবং শঙ্কর জয়কিষাণ, যেখানে আমরা আরকে ফিল্মসের ব্যানারে বিভিন্ন ছবি তার গলা পাচ্ছি, সেখানে আমরা মুকেশকেই পাচ্ছি। এবং আমার একটা ইন্টারভিউয়ের কথা মনে পড়ে, অনুপূর্বা যখন চলে যাচ্ছেন রাজ কাপুর, তখন বারবার আমাদের সেই সাদা কালো টিভিতে তার ইন্টারভিউ বাজছে, যেখানে তিনি বলছেন মুকেশ ইজ মাই সোল।
1: ঠিকই তাই। এবং রাজ কাপুরের দৃশ্যপট, তার মুখ এবং মুকেশের গলা দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল। এই যে পার্সনিফিকেশনে একটা সিঙ্গেল হয়ে যাওয়া, একক পর্যায়ে পরিণত হওয়া, এটা খুব কম অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে, কোনো গায়কের ক্ষেত্রে হয়, যেটা মুকেশ আর রাজ কাপুর হয়েছিল।
0: এবং আমাদের যেটা হতো উত্তম কুমার হেমন্ত
1: মুখোপাধ্যায়,
0: আমাদের মনে হতো উত্তম কুমারই গাইছেন, আমরা ভেবেছি রাজ কাপুরই গাইছেন। আমরা বিজ্ঞাপন নয়, আমরা সংবাদের বিরতিতে যাব, তার আগে

0: content. Indian Navy has commissioned the 7th warship this year, and at least 12 more are to follow. Speaking on this occasion, Air Chief Marshal A.P. Singh appreciated the progress made by Indian Navy towards Atmanirbharta. In Sikkim, search and rescue operation is on for the third day today to evacuate people trapped inside the under-construction tunnel of the NHPC Teesta Stage 6 hydroelectric project at Samardung in Namchi district. Official sources said that 12 bodies have been recovered so far and 13 persons are believed to be trapped inside the ill-fated tunnel. Governor Om Prakash Mathur and Chief Minister Prem Singh Tamangole visited the accident site yesterday. The United States has launched strikes on Iran for the 11th consecutive night as Tehran warned the U.S. against targeting its nuclear facilities. The U.S. Central Command, CENTCOM, has said the strikes were conducted against Iran to further degrade Tehran's ability to threaten commercial shipping in the Strait of Hormuz. CENTCOM targeted military operation centers, maritime capabilities, aircraft hangars, drone storage facilities, and military logistics infrastructure. In China Open Badminton, Lakshya Sen will take on Japanese player Yushi Tanaka in the round of 32 today. Meanwhile, Ayush Shetty booked his place in the pre-quarterfinals after defeating Indonesia's Alwi Farhan 21-17, 5-21, 21-17 in the men's singles clash today. In the men's doubles, Indian pair of M.R. Arjun and Hariharan Amsa Karunan lost to China's Wan Chang and Liang Weikang in the round of 32 today. Indian Meteorological Department IMD has issued red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over parts of Gujarat, parts of Maharashtra, Konkan and Goa till tomorrow. And that is the end of this news bulletin.
1: Personal loan offer, sir.
2: Abar, ekhoni block korchi.
1: Dubai e free trip.
2: Itakeo block korchi. আর কতগুলো নাম্বার ব্লক করব
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে
3: হ্যাঁ রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে শুধু ব্লক না রিপোর্ট করুন ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন
4: একটু শুনুন আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026
4: রিটার্ন দাখিলের আগে আপনার এআইএস ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয় রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা আয়কর বিভাগ ভারত সরকার
6: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন
7: আর চিন্তা নয় মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা
6: যোগাযোগ করুন 6291766746 অথবা 91724188844 নম্বরে
4: একটু শুনুন আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026
4: রিটার্ন দাখিলের আগে আপনার এআইএস ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয় রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা আয়কর বিভাগ ভারত সরকার
8: গানে কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
9: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold সুরেলা সফর সুরেলা

না, তাকে কেউ মন্দ বলার সুযোগ পাননি। আমরা ফিরে এসেছি আবারও মুকেশকে নিয়ে। সংবাদের বিরতির পর কৃষ্ণা এবং অনুপূর্বা, যে মানুষটি সৌম্যকান্তি, অসাধারণ দেখতে, তার কণ্ঠস্বর ঈষৎ সানুনাসিক, কিন্তু তা সত্ত্বেও সেই কণ্ঠে আমরা মজে আছি 104 বছর প্রায়। মুকেশের কণ্ঠে এই যে গানটি শুনছিলাম, মন্দ বলে লোকে বলুক না, ভিভালসারার সুর মিল্টু ঘোষের কথা। আসলে বাংলা গান দিয়ে শুরু করলাম আরেকটা কারণে, সেটা হলো যে সেই সময় মুম্বাইতে, মানে বম্বেতে যারা প্রতিষ্ঠিত হচ্ছেন, তাদের মধ্যে কারো কারো এই ব্যাপারটাও ছিল যে বাংলায় গিয়ে গান গাইতে হবে, এবং বাংলার মানুষ গান গাইলে অসীম শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন শিল্পীকে। এবং সেই সময় মুম্বাইটা ভাবুন, এস ডি বর্মন রয়েছেন, হেমন্ত কুমার রয়েছেন, মানে একেবারে সাংঘাতিক রকমের একটা বাঙালি আবহ। মুকেশ চাইলেন গান গাইবেন, কিন্তু মুশকিল হলো তার উচ্চারণ। কি করে তিনি গাইবেন? তিনি উচ্চারণটা ঠিকঠাক জানেন না, আগেই বলেছি লুধিয়ানায় জন্ম। কিন্তু তিনি শিখতে শুরু করলেন এবং তার বন্ধুকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, তো গান ঠিক হলো। পুলকবাবুকে বললেন যে আমি গান গাইতে চাই। পুলকবাবু অবশ্য প্রথমে একজন প্রযোজককে বললেন, কিন্তু তিনি প্রথমেই বললেন না, সরি হবে না। যদিও পরবর্তীকালে এই সরি নিয়েই পুলকবাবু তাকে গান গাইয়েছিলেন, কিন্তু তার আগে আরেকটা গানের কথা বলি, সেটা হলো রতু মুখোপাধ্যায়ের সুরে আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দুটি গান নিয়ে, মানে দুটি গানের রেকর্ড নিয়ে কম ঝক্কি হয়নি। কলকাতায় গানের জলসা করতে আসছেন, কিন্তু সারাদিন চেষ্টা করেও নির্ভুল বাংলা উচ্চারণে তিনি গানটা ঠিকঠাক গাইতে পাচ্ছেন না। এখন তখন রতু মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায় তারা ধরে পড়লেন মান্না দেকে। মান্না দে বম্বেতে রয়েছেন, যে তুমি এই গানটা তুলিয়ে দাও মুকেশকে। সুতরাং মান্না দে মুকেশকে গান তোলালেন। গান রেকর্ড হলো বম্বের একটি স্টুডিওতে। সেই গান দুটো কী কী গান? ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, আরেকটা দেহেরই পিঞ্জরায়। সুতরাং সেই গানটা একটু শুনে নিই।

0: এই যে এই গানটি আমরা শুনছিলাম কিংবা তার আগে শুনেছি মন্দ বলে বলুক লোকে, এই গানটার আগে তুমি বলছিলে যে মুম্বাই থেকে আসা, তখনকার মুম্বাই থেকে কলকাতাতে গান করার জন্য বা বাংলা গান গাওয়ার জন্য আসা
1: বা জলসায় আসা।
0: জলসায় আসা, আমরা মুকেশের বাংলা গান যখন শুনছি তার মধ্যে কিন্তু কোনো অবাঙালি টান বা অ্যাকসেন্ট একেবারেই সেরকম আমরা পাই না,
1: সেই আবেগ সেই উচ্চারণকে আমরা ধরে নিচ্ছি।
0: এবং এই মন্দ বলে বলুক লোকে, এই গানটার তো সুরকার ভি বালসারা, তিনিও তখন সদ্য কলকাতাতে এসেছেন মুম্বাইয়ের পাট চুকিয়ে, প্রায় একেবারেই নতুন 1972 সাল। ভি বালসারা এখানে এসেছেন, তিনিও জানেন এই গানটা করার জন্য যখন তারা একসাথে বসেছেন, ভি বালসারা যে আস্তানায় থাকতেন বাড়িতে, সেখানে গিয়ে দেখছেন প্রচুর সাইকেলের চাকা রাখা রয়েছে, পুরনো গুলি রয়েছে। তো তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এগুলো দিয়ে কি হবে, সাথে সাথে ওই সাইকেলের স্পোক ঘসঘস ঘসঘস করে উনি একটা সুর শুনিয়েছিলেন। তখন অবাক হয়ে গেছেন মুকেশ যে ওইটা দিয়েও কি সুর তৈরি করা যায়, এবং এই যে গানটা তৈরি হয়েছে এই গানটার ইন্টারলিড মিউজিকে কিন্তু গুলি, যে গুলি খেলা রয়্যাল গুলি, এখনকার ছেলেমেয়েরা খেলে বলে তো মনেই হয় না,
1: আমরা খেলেছি কিন্তু,
0: আমি খেলিনি কিন্তু খেলতে দেখেছি। হ্যাঁ, তো সেই রয়্যাল গুলি সাইকেলের স্পোকের মধ্যে ঘষে ঘষে ঘষে ঘষে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু এই গানের মধ্যে ইন্টারলিড মিউজিকে ব্যবহার করেছেন। এবং প্রচুর কাঁচের শিশি টিশি জমিয়ে রাখতেন সব ভি বালসারা, দুজনেই মুম্বাইয়ের মানুষ, মানে ওখান থেকে এসেছেন পরবর্তী, তিনি মুকেশ যদিও মুম্বাইয়ের নন, অন্য প্রদেশ, অন্য ভিনদেশি মানুষ হয়েও তারা যে এই বাংলাতে এসে গান করে আপন করে নিয়েছেন, এই দুজনে এক সুরে বাঁধা হয়ে গেছে। গানটা কথা যখন তুমি বলছিলে এই প্রেক্ষিতটা মনে হচ্ছিল। আচ্ছা, আরেকটা বাংলা গানের কথা বোধ হয়।
1: হ্যাঁ, আরেকটা বাংলা গানের কথা বলছিলাম, ওই যে পুলকবাবু ভীষণ বন্ধু এবং তিনি একজন প্রযোজককে বললেন, কিন্তু প্রযোজক কি করে আস্থা রাখবেন তার উপর? হ্যাঁ, মানে মুকেশজি তিনি একদম নতুন, তিনি বাংলা গানটা কেমন গাইবেন, পুলকবাবু তাকে জানেন। হ্যাঁ, সুতরাং তিনি বলেছিলেন সরি। তো পুলকবাবু তেমনি
0: সেখান থেকে
1: সরি দিয়ে গান গাইয়ে দিলেন, সরি ম্যাডাম। এই ছবিতে

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা।

0: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
1: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
0: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।

0: বাংলা থেকে আমরা একেবারে চলে গেছিলাম সেই মানে উত্তরাখণ্ডের সেই জায়গায়, হ্যাঁ, যেখানে দিলীপ কুমার সেই পাহাড়ি রাস্তা বেয়ে উঠছেন এবং পেছনে ভেসে আসছে শালপাইলের বন এবং পেছনে ভেসে আসছে মুকেশের কণ্ঠস্বর।
1: এখানে কিন্তু সলিল চৌধুরীর মুন্সিয়ানা মধুমতি ছবিতে। আসলে দেখো, নওশাদ যে তাকে পরামর্শ দিয়েছিলেন কেএল সাইগাল, তাকে তিনি শ্রদ্ধা করতেন, অনুসরণ করতেন আইডল হিসেবে, বলেছিলেন যে নিজস্ব গায়কই তৈরি করতে হবে। মুকেশ কিন্তু এই কথাটা মাথায় রেখেছেন এবং পরবর্তীকালে তার কণ্ঠের যে একটা ট্রান্সফরমেশন হলো সাংঘাতিকভাবে, যে মধুমতির গানটা দেখছি মুকেশ কিন্তু মুকেশে ফিরে এসছে, এবং আরও বেশি সেটা বোঝা যাচ্ছে আর কে ফিল্মসে, রাজ কাপুরের ছবিতে। ওই যে তুমি বলেছিলে রাজ কাপুর আর মুকেশ দুজনের কণ্ঠ একেবারে মিলেমিশে, কোনোটা আলাদা করা যায় না,
0: আলাদা করা যায় না। মুকেশ ওই যে বারবার বলছেন মৃত্যু পথযাত্রী রাজ কাপুর,
1: ঠিকই তাই,
0: হি ইজ মাই সোল, আমার আত্মা। এবং তখন তো চলে গেছেন মুকেশ, চলে গেছেন,
1: চলে গেছেন, এবং শেষের দিকে কিন্তু ভীষণ চুজি হয়ে গিয়েছিলেন। ওই যে গানের সংখ্যা আমরা বলেছি, যেটা তখনকার সময়ে তাদের তার সমসাময়িক যে গায়করা ছিলেন প্রচুর সংখ্যায় গান গেয়েছেন, মানে 3,500-4,000 গান গেয়েছেন এমনও আছেন, কিন্তু তিনি গাননি। তিনি বলেছিলেন মানে ভীষণভাবে কোয়ালিটিতে বিশ্বাস করতেন মুকেশ যতদিন জীবিত ছিলেন। অবশ্য হৃদরোগের জন্য 60-এর দশক থেকেই তার গান গাওয়ার পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল, শ্বাসযন্ত্রের কারণে।
0: হয়তো আজকের দিন হলে তিনি গাইতে পারতেন, মানে তখন তো চিকিৎসাও একটা,
1: মানে ভয়েস কারেকশন সবগুলো ছিল, এবং চিকিৎসারও অনেকটা সাপোর্ট তিনি পেতেন, উন্নত প্রযুক্তির সেটা পাননি। আমরা তো তাকে হারিয়েছিও খুব কম সময়ে, মানে মানে আনটাইমলি ডেথ বলতে যা বোঝা যায়। একজন শিল্পীর 56 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা কিছুই না, কিন্তু ওই সময়ও যত গান গাওয়ার কথা তিনি সেটা গাননি, খুব পছন্দের গান গেয়েছেন। এবং রাজ কাপুরের গানের ক্ষেত্রে বলছিলাম, তার কণ্ঠটা কিন্তু একেবারে রূপান্তরিত হয়েছিল,
0: সত্যি তাই,
1: নিজের মতো করে, মুকেশের নিজস্ব কণ্ঠ একজন অভিনেতার জন্যই আলাদা করে তৈরি করা।
0: আমরা পরপর দুটো গান শুনে নিব,
1: রাজ কাপুরের ছবি,
0: মানে আমাদের হাতে তো ভীষণ কম সময়, সেই কারণে এই যে ট্রান্সফরমেশনের কথা যে তুমি বলছিলে, পরপর দুটো গান শুনি, এবং সেই ট্রান্সফরমেশন আমরা যেরকম গান আমরা শুনে এলাম পেহেলি নজরে, তারপর থেকে
1: কিভাবে বদলে গেল মুকেশ, মুকেশ হয়ে উঠলেন।

0: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: মুকেশ, তার জন্মদিনে বাংলা এবং হিন্দি চলচ্চিত্র নিয়েই আমরা মূলত কথা বলছি। কিন্তু ওই যে মানুষটি বলেছিলেন যে দ্বিতীয় শ্রেণীর অভিনেতা হওয়ার থেকে প্রথম শ্রেণীর গায়ক হওয়া ভালো, তিনিও কিন্তু পরবর্তীকালে অভিনেতা হয়েছিলেন। এবং শুধু অভিনয় নয়, প্রযোজনার ক্ষেত্রেও তার একটা বিশেষ আকর্ষণ ছিল। 1941 সালে নির্দেশ চলচ্চিত্র অভিনেতা গায়ক হিসেবে যে কর্মজীবন শুরু, তার নায়িকা ছিলেন একেবারেই আজকের সময়ে দাঁড়িয়ে অনেকেই হয়তো শুনে চিনতে পারবেন না, নলিনী জয়বন্ত, দ্বিতীয় চলচ্চিত্র 1943 সালে। এরপরে আমরা বেশ কতগুলো ছবিতে কিন্তু তাকে পেয়েছি অভিনেতা এবং প্রডিউসার হিসেবে।
1: আর সত্যি কথা বলতে কি, তার খুব স্বল্প জীবন, গানও গেয়েছেন যথেষ্ট কম, মানে বেছে গান গাইতেন, কিন্তু তাতেও দেখো যে কোন সুরকারের গান তিনি গাননি। নসজ্জির কথা তুমি বলছিলে,
0: শঙ্কর জয়কিষণ,
1: আর কে ফিল্মসের যে গান আমরা শুনছিলাম,
0: লক্ষ্মীকান্ত প্যারেলাল,
1: সলিল চৌধুরী, এসডি বর্মন বন্দিনীতে গান গিয়েছেন, এবং সমস্ত সুরকার এছাড়াও মানে তার গান বাজছে এবং পর্দায় আমরা দিলীপ কুমারকে দেখছি, সুহানা সাফার আমরা দেখছিলাম, কারণ তার গলার যে

0: হরণ, তার সঙ্গে দিলীপ কুমারকেও বোধ হয় খুব বেশি কাস্ট করা যেত,
1: যেত টোনাল কোয়ালিটির সাথে দিলীপ কুমারের যে জেস্চার, তার যে ফিজিক, মিলেমিশে একাকার হয়ে যেত।
0: এছাড়াও সুনীল দত্ত, মনোজ কুমার, ফিরোজ খান একাধিক সুপারস্টারের ভয়েস হিসেবে পরিচিত ছিলেন মুকেশ।
1: ঠিকই তাই,
0: তুমি লক্ষ্মী
1: লক্ষ্মীকান্ত প্যারেলালের কথা বলছিলাম, শোর ছবির সেই গান, এবং লক্ষ্মীকান্ত প্যারেলালের বৈশিষ্ট্যই হচ্ছে ভায়োলিন দিয়ে তাদের গানের সব কিছুই প্রিলিউড শুরু হয়।
0: একদম অন্য ধারার সুরকার কিন্তু,
1: ঠিক,
0: কিন্তু কোথাও তার মানাতে অসুবিধা হয়নি, ওই যে দুঃখ রাতের রাজা।
2: জিন্দগি আ

0: এ গান শোনার পর স্তব্ধ হয়ে থাকতে হয়, তাই না? সত্যি কথা বলতে কি, কেএল সাইগালের ঘরানা বা ধাঁচ থেকে এই যে তিনি বেরিয়ে এলেন এবং তার কণ্ঠে যে রূপান্তর, সেই রূপান্তরকে ধরে নিয়ে তিনি যে দীর্ঘ পথ রচনা করলেন সেই পথেই কিন্তু আমরা আজও ঘুরি।
1: ঠিক। এবং আমরা দিলীপ কুমারের কথা বলছিলাম, রাজ কাপুরের তো আছেই, রাজ কাপুরের ভাই শশী কাপুর তার জন্যও কিন্তু গান তিনি গেয়েছেন, এবং এমন তিনি চলে যাওয়ার পরেও প্রচুর সিনেমা মুক্তি পেয়েছে। 1978 সালে এরকম অনেক ছবি আছে, 1977 সালে খেলা খিলাড়িকা, দারিন্দা, হ্যাঁ এইসব ছবিগুলোর গান মুক্তি পেয়েছে। খুব অসময়ে ওই যে হৃদরোগে তাকে আমরা হারিয়েছি। এবং মুকেশের গান, হিন্দি বলি কিংবা বাংলা চলচ্চিত্র, তার একটা আলাদা রকমের যেহেতু কণ্ঠটা রেখে গেছেন, সেই জন্য কারোর সাথেই কিন্তু তার কণ্ঠ মানে মেলানো যায় না, একটা নিজস্বতা।
0: সেই জন্যই বোধহয় সুরকাররা তাকে বারবার মানে কাস্ট করেন কথাটা বলছি না, বারবার তার মানে শরণাপন্ন হন এই ধরনের পরিস্থিতিতে। কল্যাণজি আনন্দজি, তার কথা আমরা বলিনি, শুনি সেই গান।

0: তাকে কেউ কেউ বলেছেন সুরের জাদুকর, কেউ কেউ বলেছেন কিংবদন্তি গায়ক। সত্যি তো কিংবদন্তি, 100 বছর তারও বেশি বয়স হল তার, কিন্তু তবু সর্বভারতীয় গানের জগতে, সর্বভারতীয় ছবির জগতে মুকেশের অবদান কি আমরা অস্বীকার করতে পারি?
1: অস্বীকার শব্দটাই মানে তোলা সম্ভব নয়। 100 বছর পেরিয়েও তিনি যে কতটা মন ছুঁয়ে যান, এবং তার 100 বছরের জন্মবার্ষিকীতে ভারত সরকার তাকে শ্রদ্ধা জানিয়ে একটা কোমেমোরেট স্ট্যাম্প বা স্মরণ করার জন্য যে ডাক বিভাগ তার এতে একটা স্ট্যাম্প বের করেছিলেন, এবং এখনকার প্রজন্ম মুকেশের কিছু কিছু গান রিমিক্স হচ্ছে, ভাবা যায়? মানে একজন শিল্পীর কি পরিমাণ কালোত্তীর্ণ হলে এটা করা সম্ভব। অনেক কম্পোজার লিরিসিস্টের কথা বলেছি, সলিল চৌধুরীর গানও শুনিয়েছি, কিন্তু আবার শেষ করব সলিল চৌধুরীকে দিয়েই।
0: আসলে যে ছবির গান দিয়ে শেষ করব সে ছবি আমাদের প্রাণের ছবি।
1: ঠিকই তাই, মিলেমিশে একাকার হয়ে যায় রাজেশ খান্না, সলিল চৌধুরী আর মুকেশ,
0: এবং তারও সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় বিচ্ছেদ, দুঃখ এবং আনন্দ। আমাদের শ্রদ্ধা মুকেশের প্রতি, যতদিন গান থাকবে ততদিন আমরা মুকেশের গান শুনব।
2: ঢল যায় সাঁঝ কি দুলহন বদন চুরায়।

0: Indian Air Force invites application from eligible boys and girls to join as Agniveer Vayu and Airmen Medical Assistant. Hurry, registration closes on 26 July 2026. For details, visit www.iefrecruitment.edcil.co.in.
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
4: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে EM বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
3: যোগাযোগ করুন 6291766746 অথবা 9172418844 নম্বরে।

0: Everybody rock your body by none other than Backstreet Boys, only on FM Gold, and I'll be back after a very, very, very tiny short commercial.
1: আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন?
2: আর চিন্তা নয়, মণিপাল হসপিটালে ইএম বাইপাসে রয়েছে ইউরোলজিস্ট ও রোবোটিক ইউরো অঙ্কোলজি সার্জারির সুব্যবস্থা।
1: যোগাযোগ করুন 6291।

0: concerns of the youths and is ready to listen and address every concern raised by students. Mr. Singh was talking to media in New Delhi.
1: It is deeply unfortunate that some people are trying to use the students and youth of our country as political tools to serve their own political interest. Under the leadership of Prime Minister Narendra Modi, our government is fully committed to fulfilling the aspirations of students and young people and ensuring their welfare. Listening to every concern of students and addressing them is the responsibility of all of us.
0: The BJP has condemned Leader of Opposition Rahul Gandhi's sit-in outside the gate of the Prime Minister's residence yesterday without permission and termed it irresponsible. Talking to media in New Delhi, BJP MP Ravi Shankar Prasad said, despite knowing the dignity associated with the Prime Minister's residence, Mr. Gandhi displayed irresponsible conduct. The BJP MP stressed the importance of security protocols, stating that the Prime Minister's security is of paramount importance. In Kashmir, a policeman was killed today in a terrorist attack at the Lal Chowk area of Anantnag district. According to senior police officials, security forces immediately cordoned off the entire area after the attack and a search operation is underway to apprehend the terrorists. Lieutenant Governor Manoj Sinha and Chief Minister Omar Abdullah paid tributes to the slain policeman and assured that those responsible will be brought to justice. The Delhi High Court today sought responses from the Centre and Delhi Police on alleged use of excessive force against protesters marching to Parliament on Monday. A bench of Chief Justice D.K. Upadhyay and Justice Tejas Karia directed the authorities to preserve all relevant records in relation to the police action, including CCTV camera footage and videography. The matter would be heard next on the 11th of September this year. Railway Minister Ashwini Vaishnav today said rail safety has been strengthened through modern technology, infrastructure and enhanced maintenance. In a written reply in the Lok Sabha today, Mr. Vaishnav said the expenditure on safety-related activities has increased from around 39,000 crore rupees in 2013-14 to over 1,20,000 crore rupees in 2026-27. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ নেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদাহানিকর হোক বলেও উল্লেখ করেন শ্রী টেননেটি। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পরে প্রস্তাবটি উত্থাপন করেন, তারপর তা পাশ হয় ধ্বনি ভোটে। এরই মধ্যে তুমুল হই হট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২টা ও পরে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা দেয় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা ৩টের সময় সভার অধিবেশন আবারও বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে ইতিবাচক ও সদর্থক আলোচনার পক্ষপাতি।
3: সরকার পেপার লিক চর্চা কে লিয়ে পুরি তর তৈর হ্যাঁ হমনে পহলে দিন সে কাহা মে অনুরোধ করতা হুম কি চর্চা কব হোনা হ্যাঁ চর্চা কা ডিউরেশন ওর কিস নিয়ম কে তহত হোনা হ্যাঁ মাননীয় স্পিকার মহোদয় সারে পার্টি কে ফ্লোর লিডার সে বাতচিত করকে ইসকা নির্ণয় কিয়া যায় সরকার পুরি তর সে নিট পেপার লিক পে চর্চা করনে কে তৈর হ্যাঁ।
2: বিরোধীরা মন্ত্রীর জবাবে সন্তুষ্ট না হওয়ায় সভায় তুমুল হই হট্টগোল চলতে থাকে। এরই মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত

0: অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা, পরে ২টো এবং তারপর ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুব সমাজের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার এই স্পর্শকাতর বিষয়ে সবরকম আলোচনায় প্রস্তুত। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও তার অভিযোগ। নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ছাত্র যুবদের দাবি দাওয়া পূরণে দায়বদ্ধ। তিনি বিরোধী নেতৃত্বকে ছাত্র যুবদের ভুল পথে চালিত করার জন্যও দায়ী করেছেন।
1: ये अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है और हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, ये हम सबकी जिम्मेदारी है।
0: সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ এই নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২। আমফান দুর্নীতিসহ বিগত সরকারের আমলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত বকেয়া রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ এই বিষয়ে এক বিবৃতিতে তিনি জানান, আগামী ২৫ জুলাই ক্যাগের রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যেখানে ক্যাগ দুর্নীতির প্রমাণ পাবে সেখানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতির

বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় ক্ষোভে পেটে পড়েন কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অভব্য আচরণের অভিযোগে দিনের বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। সিকিমের নামচি জেলার সামারদংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মাণ সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত ৫ জন জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও ১২ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এরাজ্যের বাসিন্দাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ প্রয়োজনীয় সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ দৃষ্টি আকর্ষণী পর্বে বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের বক্তব্যের জবাবি ভাষণে তিনি জানান, এনডিআরএফ সেনাবাহিনী এবং সিকিম সরকার যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। শিলিগুড়ির কাছে সেবক বাজার এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত আরও ৩ জন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর ৬টা ৩৫।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: স্টুডিও কি ঘড়ি মে সময় হয়ে চলা হ্যায় 6:51 और हाजिर है आपकी रेडियो दो सिलेक्शना पर्वत लेकर चाय एंड क्लासिक्स का नन्हा सा जो हिस्सा है उसे लेकर, और मिनी चाय एंड क्लासिक्स कह सकते हैं। और ऐसा है दोस्तों कि 6:30 पर आप सुनेंगे दिल्ली से कार्यक्रम मार्केट मंत्रा, और इस बीच क्यों ना आपका जो है फुल टू एंटरटेनमेंट हो। और इसका ध्यान रखते हुए मैंने बहुत ही खूबसूरत गीत चुना है जिसे सुनते सुनते आप आगे देंगे अपनी रेडियो दो सुलक्षणा पर्वत को। आप भी सोचेंगे कि हाँ, शुरुआत भी की और इजाज़त भी ले रही है। हाँ, अभी अगर 6:30 नहीं जाऊंगी तो 7:02 पर 107 FM रेनबो पर छाया लोक कार्यक्रम में हम साथ साथ सेगमेंट में कार्यक्रम कैसे पेश करूंगी। तो ऐसा है कि अगर आप दोबारा सुनना चाहते हैं मुझे तो ट्यून इन कीजिएगा 7:02 पर 107 FM रेनबो, जहां हम और आप जुड़ेंगे दिल से दिल तक। और फिलहाल ये जो गीत आप सुनेंगे उसे हमने लिया है फिल्म हीरो से। अनुराधा पौडवाल और मन्नर की आवाज में इस गीत को सुनेंगे। आनंद बख्शी ने इसे कलमबद्ध किया है और संगीतबद्ध किया है लक्ष्मीकांत प्यारेलाल ने। नमस्कार।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: पर्सनल लोन ऑफर सर।
2: आबार एक्खुनी ब्लॉक करछी।
1: दुबई फ्री ट्रिप।
2: इटाकेओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক চলাকালীন অসংসদীয় আচরণের অভিযোগে বিধায়ক কুণাল ঘোষ দিনের জন্য সাসপেন্ড। রাজ্যে গার্হস্থ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে সরকার জানিয়েছে। আমফান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া থাকা ক্যাগের সমস্ত রিপোর্ট আগামী শনিবার বিধানসভায় পেশ করা হবে। কর্মসংস্থান বৃদ্ধি

0: নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনী বিলের খসড়া প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক ড পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড পার্থ প্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করানম। অর্থ দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যের বেতন কাঠামো, রাজ্যের আর্থিক অবস্থা এবং কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সুপারিশও বিবেচনা করা হবে। কমিশনকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতেও বলা হয়েছে। সপ্তম বেতন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, এর ফলে আগের সরকারের আমলে লাগাম ছাড়া আর্থিক বঞ্চনার অবসান হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরকে অনুসরণ করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন চালুর দাবি জানিয়েছেন। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় আজ স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি জানান, দুর্গাপুজোর আগেই 16,000 নতুন কনস্টেবল কাজে যোগ দেবেন।
1: আধুনিক মডার্ন পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো, আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। 16,000 নতুন কনস্টেবল পূজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা, মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা।
0: জরুরি পুলিশি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে মহালয়ার দিন থেকে 112 জরুরি পরিষেবা চালু করা হবে। নতুন ব্যবস্থায় প্রতিটি এলাকায় একাধিক টহলদারি গাড়ি মোতায়েন করে কয়েক মিনিটের মধ্যেই পুলিশি সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ কর্মীদের দক্ষতা বাড়াতে গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, বিএসএফ এর প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ এর সঙ্গে সমন্বয় বৈঠক, উপকূল পুলিশকে বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক পুলিশি পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে জোর কদমে। এদিকে পুলিশের বিরুদ্ধে ঘুষ বা বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ জানাতে চালু হচ্ছে পৃথক ডেডিকেটেড হেল্পলাইন। মুখ্যমন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যে এই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে। পাশাপাশি ভবানী ভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুমও গড়ে তোলা হচ্ছে। রাস্তায় বা থানায় কোনো পুলিশ কর্মী যদি কারোর কাছে অর্থ দাবি করেন অথবা কয়লা, বালি, পশু, সুপারিসহ যে কোনো ধরনের অবৈধ কারবারের খবর থাকলে সাধারণ মানুষ সরাসরি ওই হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের আদলে ট্রাফিক ও পুলিশ প্রশাসনের জন্য পৃথক কন্ট্রোল রুম তৈরি করা হবে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে সিপিআইএম। রাজ্য বিধানসভায় আজ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান সরকার পুলিশ প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
2: যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যের তা প্রায় ভেঙে পড়েছিল, সেই রকম একটা জায়গা থেকে ইতিমধ্যে যে কটা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এগুলো অত্যন্ত পজিটিভ। কিন্তু যে সমস্যাগুলো এই সময়কালে এখনও আমাদের রাজ্যে, যেমন আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি গত 15 বছর ধরে, আমরা এই 2 মাসের মধ্যে হয়তো সবটা সমাধান করা যাবে, তবুও আমরা দেখছি যে বারুইপুর, মালদা, সোদপুর, পশ্চিম বর্ধমান সহ 15-20টি ভয়াবহ খুন ও নারী নির্যাতনের ঘটনা এই সময়ে ঘটেছে। একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা প্রত্যেকটা থানাতে মহিলা সেল, আমি বলবো যে এটা হয়েছে।
0: স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক চলাকালীন আজ বিরোধী তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অসংসদীয় আচরণের অভিযোগে দিনের বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। সরকার স্বীকৃত মুখ্য সচেতক

0: বিদ্রোহী শিবিরের বিধায়ক আখরুজ্জামান স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে বক্তব্য রাখতে গেলে কুণাল ঘোষ হঠাৎই তার সামনে চলে এসে কথা বলতে শুরু করেন। তাতে আপত্তি জানিয়ে বিজেপি এবং ঋতব্রত শিবিরের তৃণমূল কংগ্রেস বিধায়করা একযোগে প্রতিবাদে সরব হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাকে আসনে ফিরে যাবার অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধ্যক্ষের নির্দেশে মার্শালরা তাঁকে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেন। মহিলা সাংসদদের উদ্দেশ্যে কুরুচিকর ও অসংসদীয় মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। এরপর তা ধ্বনি ভোটে পাশ হয়। রাজ্যের গার্হস্থ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিধানসভায় আজ বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গার্হস্থ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। পশ্চিমবঙ্গেও কোনো গ্রাহককে বাধ্য করে স্মার্ট মিটার বসানো হবে না। আমফান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া থাকা ক্যাগের সমস্ত রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় আজ এই বিষয়ে এক বিবৃতি দিয়ে তিনি জানান, আগামী 25 জুলাই কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতির জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করবে সরকার।
1: আমফানে বড় দুর্নীতি হয়, আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয়। এখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব।
0: তৃণমূল কংগ্রেসের পাশাপাশি CPIM শাসনকালে দুর্নীতির যাবতীয় অভিযোগও খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত রাজ্যস্তরের রোজগার মেলায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে রাজ্য সরকার UPSC মডেল অনুসরণ করবে। পঞ্চায়েতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনী বিলের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। খুব শীঘ্রই বিধানসভায় ওই বিল আনা হবে। এই সংশোধনের ফলে পঞ্চায়েতের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কাজকর্মে সচিবদের ভূমিকা আরও বাড়বে। প্রতারণার অভিযোগে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির বাগডোকরা বিমানবন্দর থেকে আজ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। রাজ্যে পালা বদলের আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। মেদিনীপুর হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আজ 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হল।
2: স্টুডিওর ঘড়িতে 8:44 অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, আকাশবাণী মৈত্রী, FM গোল্ড, বিবিধ ভারতী এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে আশার কথা।
3: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: প্রত্যেক বুধবার আপনারা অপেক্ষায় থাকেন যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা আরও একবার জানবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এবং শ্রোতারা সবাই সতর্ক হবেন, কারণ এই অনুষ্ঠান আমাদের সকলের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আজকে আশার কথা অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে চলেছে তা হলো HPV টিকাকরণ ও আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই আলোচক, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়ক। ম্যাডাম, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ, সবাইকে নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস।
3: নমস্কার সবাইকে, ম্যাডাম ধন্যবাদ।
1: আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আশার কথা, হ্যাঁ সত্যি সত্যি আশাদের ভূমিকা তো আছেই, সেই সঙ্গে আমাদেরও আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার যে নানান সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, সেই বিষয়েই আরও একবার জানানোর কথা। প্রথমেই আমি আসব ম্যাডামের কাছে। আজকের এই যে আলোচনার বিষয় অর্থাৎ HPV টিকাকরণ, এই HPV টিকাকরণের বিষয়ে আগে যদি একটু বলেন HPV বিষয়টা কি।
2: HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটি ভাইরাস এবং এই ভাইরাসের বিশেষ কয়েকটি প্রকারে তাদের দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে আমাদের যেটা সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, সেটা হতে পারে। এবং খান বলছে যে এই যে সার্ভাইকাল ক্যান্সার সেটা ভারতে দ্বিতীয় প্রধান ক্যান্সার।
1: অর্থাৎ এই মুহূর্তে আমাদের যে চিত্রটার কথা আপনি বললেন সেটা যথেষ্ট উদ্বেগজনক।
2: নিশ্চয়ই
1: সেই উদ্বেগের নিরসন করার জন্যই সরকারের এই প্রচেষ্টা। এবারে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে টিকাকরণ কতটা জরুরি এবং কি কি পরিষেবা কিভাবে সরকারের কাছ থেকে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে।
2: এই HPV টিকাকরণ আমাদের রাজ্যে গত 30 মে মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন এবং আজ অবধি আমরা 2 লক্ষ প্রায় 25,000 কিশোরীদের এই HPV টিকাকরণ দিয়েছি এবং এটি একটি সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশন। এবং এই টিকাকরণ যারা পাচ্ছে তারা হচ্ছে কিশোরী মেয়েরা যাদের 14 বছরের জন্মদিন অলরেডি তারা পালন করেছে কিন্তু এখনো পর্যন্ত তারা 15 বছরের জন্মদিন পালন করেনি।
1: আচ্ছা,
2: অর্থাৎ 14 বছর বয়সী যে কিশোরীরা তারাই এই টিকা পেতে পারে সরকারি ব্যবস্থাতে।
1: সেই সঙ্গে আপনি সংখ্যাটা যেটা শোনালেন সেই সংখ্যাটা কিন্তু আমাদের মনে সত্যি সত্যি আশার সঞ্চার করছে যে এইভাবে যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং মানুষ যদি সচেতন হয় তাহলে হয়তো আমরা আগামী দিন এই রোগটার সঙ্গে অনেকটাই লড়তে পারবো।
2: নিশ্চয়ই।
1: এবারে ক্যান্সার, এই শব্দটা শুনলেই আমাদের পরিবারে এবং যার হয়েছে তার ক্ষেত্রেও একটা মানসিক এবং দুশ্চিন্তার কারণ হয় তার খরচের কথা ভেবে। ত্রিপন দাস আছেন, আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনটা কি ব্যয়বহুল?
3: একদমই ব্যয়বহুল। এই ভ্যাকসিন যদি আমরা প্রাইভেট কোনো অর্গানাইজেশন থেকে বা হসপিটাল থেকে আমরা নিতে চাই তো এটার মোটামুটি আনুমানিক এই মুহূর্তে 4,000 টাকার মতো লাগে একটা ডোজ নিতে। কিন্তু গভর্নমেন্ট আমাদের এটা ফ্রি অফ কস্টে সমস্ত এলিজেবল কিশোরী, যেটা ম্যাডাম বললেন 14 থেকে 15 বছর মানে কিশোরীদেরকেই ফ্রিতেই দিচ্ছে। অতএব এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, যদি আমরা এটা মিস করি তাহলে মানে অনেকটা টাকা দিয়ে এই ভ্যাকসিনটা, এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটা আমাদের কিশোরীদের নিতে হবে বা অনেক টাকা ব্যয় করতে হবে। অতএব এই অপরচুনিটিটাকে মিস করা যাবে না। এই ব্যয়বহুল ভ্যাকসিনটা

0: যাতে গভর্নমেন্ট দিচ্ছে সেই সুযোগটা সবাইকেই নিতে হবে।
1: নিশ্চয়ই। আর সেক্ষেত্রে যদি একটু বলেন যে কোথায় কোথায় পাওয়া যাবে বা কোথায় কোথায় দেওয়া হচ্ছে
0: এই ভ্যাকসিন? এখন আমাদের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, পৌর স্বাস্থ্যকেন্দ্রে, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সমস্ত জায়গাতেই এই ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে।
1: এবং সারা পশ্চিমবঙ্গের
0: এই মুহূর্তে আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে, প্রায় 930টি স্বাস্থ্যকেন্দ্র এরকম আছে বিভিন্ন লেভেলে, সেটা হতে পারে মেডিকেল কলেজ বা পৌর স্বাস্থ্যকেন্দ্র। এই 930টি মতো স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এই ভ্যাকসিনটি এই মুহূর্তে অ্যাভেলেবেল, এবং প্রতিদিনই আমাদের সেশন চলছে। এই এলিজিবল কিশোরীরা ওইখানে গেলে অবশ্যই এই ভ্যাকসিনটি ওনারা পাবেন।
1: সেক্ষেত্রে ধরুন আপনি যে বলছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেখানে সেখানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি ধরুন বাড়িতে একদম প্রত্যন্ত জায়গায় যিনি আছেন তিনি কি আশা দিদিদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কবে কোথায় টিকাকরণ চলছে?
0: একদমই। এই HPV ভ্যাকসিনেশন প্রোগ্রামের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আশা দিদিদের, যেরকম আগেও ওনাদের অনেক ভূমিকা আছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো আশা দিদিরা আমাদের বাড়ি বাড়ি ভিজিট করবেন, ভিজিট করে এই 14-15 বছর বয়সী কিশোরী যদি থাকেন ওনাদেরকে ইনসিস্ট করবেন, ওনাদের মা বাবার সঙ্গে কথা বলবেন, নিয়ে এসে মানে ওনাদের মা বাবাদের যদি এগ্রি থাকে। এটা হ্যাঁ, আমি একটা জিনিস মেনশন করব এখানে যে এটা আমরা কোনো দিনই মানে কাউকে জোর করে দিয়ে দিচ্ছি না, আমরা মা বাবার সঙ্গে কথা বলছি, যদি ওনারা এগ্রি থাকেন তাহলেই আমরা এই ভ্যাকসিনটা ওনাকে দিচ্ছি। অতএব আশা দিদিরা যে বাড়ি বাড়ি ভিজিট করবেন, সেই ভিজিট করার সময় যদি কোনো মা বাবা এগ্রি থাকে, তাদের নাম এবং ঠিকানা, ফোন নাম্বার, জন্মের শংসাপত্র এগুলো নিয়ে এসে উনি ANM দিদিকে বা নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে জমা করবেন, এবং উনি মোবিলাইজও করে নিয়ে আসবেন পার্টিকুলার যেই দিনে উনি ভ্যাকসিন নিতে চাইছেন। তো আশা দিদিদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রে। এক হচ্ছে ওই কিশোরীদেরকে খুঁজে বার করা বা ওনাদেরকে বোঝানো, অ্যাওয়ারনেস স্প্রেড করা যে ভ্যাকসিনটি ভালো, ভ্যাকসিনটি নেওয়া দরকার আছে, বিনামূল্যে গভর্নমেন্টে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় একটি ভূমিকা হচ্ছে যে ভ্যাকসিনেশনের দিন যাতে উনি আবার না চলে যান অন্য কোথাও, ওনাকে মানে আমরা যদি লোকাল ভাষায় বলি যে ধরে আনা, ধরে এনে ভ্যাকসিনটা আমরা দেব। কারণ আমরা সরকারি স্তরের থেকেও আমরা চাইছি না ওই বাচ্চাটা বা ওই কিশোরীটা ওই যেন ভ্যাকসিনটা মিস না করে যান, কারণ ওর মানে কিশোরীর বয়স যদি 15 বছর পেরিয়ে যায় আমাদের এই ক্যাম্পেনে কিন্তু উনি আর মানে ওই কিশোরী কিন্তু এই ভ্যাকসিনটা আর পাবেন না, ওনাকে তখন ওই প্রাইভেট থেকেই নিতে হবে অনেক টাকা খরচা করে। তো অতএব আশা দিদির ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ,
1: অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই আপনাদেরও বলি যারা আজকে অনুষ্ঠান শুনছেন যে আপনার বাড়িতে যে আশা দিদি আসছে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। হয়তো আপনার বাড়ির মেয়েটি তখন স্কুলে গেছে, বাড়িতে নেই, তাকে সহযোগিতার হাতটুকু প্রসারিত করে দিন, কারণ ওই দিদির মাধ্যমেই সরকার যেভাবে প্রতিটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর তার মূল সূত্রটি কিন্তু ওই আশা দিদি, কাজেই তার সঙ্গে সহযোগিতার হাত প্রসারিত করুন। আসুন আমরা একটা বন্ধন তৈরি করি, যে বন্ধনের মধ্যে দিয়ে এই যে লক্ষ্যমাত্রা সরকার রেখেছে সেই লক্ষ্যমাত্রায় আমরা যাতে পৌঁছে যেতে পারি। আমাদের সঙ্গে আমি আগেই জানিয়েছি আমাদের যিনি স্টেটের ইমিউনাইজেশন অফিসার তিনি আছেন। আপনার কাছে ম্যাডাম একটু জানতে চাইব যে এই যে বয়সটার কথা বলা হচ্ছে 14 বছর পর্যন্ত, এই বয়সটা বাবা মাদের কাছে বেশ চিন্তার বয়স। এবং যখন আরও একটা কথা বললেন দাস, বললেন যে বাবা মা সম্মতি থাকলে তবে, এখানে অনেক সময় নানান দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়। একটি কিশোরী মেয়ে আগামীতে সে যখন অন্য বাড়িতে যাবে পরিবার গঠন হবে তার, এই সমস্ত ক্ষেত্রে বা প্রজনন ক্ষেত্রে তার কোনো অসুবিধে হতে পারে কি না, যদি এই ভ্যাকসিনটা নিলে আর কোনো সমস্যা দেখা দেয়, এরকম নানান প্রশ্ন মায়েদের মধ্যে তোলপাড় হয়। সেই মায়েদের চিন্তার জায়গাটা যদি একটু নিরসন করেন।
2: নিশ্চয়ই। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই ভ্যাকসিন কিন্তু নতুন নয়। পৃথিবীর প্রায় 160টিরও ওপর দেশে এই ভ্যাকসিনটি কিন্তু মানে সম্পূর্ণ নিরাপদভাবে দেওয়া হচ্ছে, এবং আমাদের অলরেডি আমাদের মানে ভারতবর্ষে প্রতিটি স্টেটে, প্রতিটি রাজ্যে এটি দেওয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেখানেও এই ভ্যাকসিন কিন্তু অলরেডি তারা দিয়ে ফেলেছে। সুতরাং এটা মানে WHO আমাদের যে বিশ্ব

0: স্বাস্থ্য সংস্থা, তা তার এটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন, সম্পূর্ণ নিরাপদ ভ্যাকসিন, এবং এটা আমরা আমাদের মানে কিশোরীদের যতটা তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা দিতে পারবো ততটাই কিন্তু আমরা তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবো। এটা আমাদের যে বিভিন্ন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্সের অ্যাসোসিয়েশন যারা আছেন তারাও এটা কিন্তু বারে বারে বলছেন যে এটা কিন্তু আমাদের একটা খুব অমূল্য সুযোগ আমাদের কিশোরীদের এই সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করার। একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে বিভিন্ন মানে আমাদের সংশয় বা আপনি যেটা বললেন মায়েদের মধ্যে একটা দ্বিধা, এটা এটা এটা কিন্তু অমূলক, এটা অ্যাকচুয়ালি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু নেই একদমই। এটা আমরা আমাদের মানে কিশোরীদের আগামী ভবিষ্যতে যদি আমরা তাদেরকে সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু এই মারণ রোগ ক্যান্সারের থেকে তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, আমরা প্রত্যেকটা মা বাবা অভিভাবক শিক্ষক শিক্ষিকা জনসাধারণের কাছে এটা আমাদের আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের এই যে বয়সের কিশোরীরা যাদের এই ভ্যাকসিনেশন এখন সরকার থেকে দেওয়া হচ্ছে 14 থেকে মানে যাদের 14 বছরের জন্মদিন তারা পালন করে নিয়েছে কিন্তু এখনও 15 বছরের জন্মদিন পালন করেনি, এই যে কিশোরীদের কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিতে হবে। এবং এটা একটা বলার যে আমরা যে এই 30th of May যখন আমাদের এটা উদ্বোধন হলো সেদিন কিন্তু আমাদের ডাক্তার কলিগস, আমাদের নার্সিং স্টাফস, আমাদের স্বাস্থ্যকর্মী যাদের এই বয়সের মানে কিশোরীরা তারা কিন্তু প্রত্যেকে এই সুযোগটা নিয়েছে। এবং আমাদের সল্টলেক যেটা এখন আমাদের মানে ডক্টর বিধানচন্দ্র রায় মহকুমা হাসপাতাল হিসেবে নামকরণ হয়েছে সেখানে এটার উদ্বোধন হয়েছিল, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তাদের হাতে শংসাপত্র তুলে দিয়েছে এবং আমাদের কলিগসদের অনেক কিশোরীরা সেদিনকে ভ্যাকসিনেশন অলরেডি নিয়েছে। এবং এখানে একটা জিনিস যেটা বলার যে এই যে ভাইরাস যেটা এর যেই দীর্ঘস্থায়ী একটা সংক্রমণ এইটার ফলে কিন্তু আমরা যেই একটা দ্বিধা মধ্যে আছি যে হয়তো ভবিষ্যতে কিছু অসুবিধা হতে পারে, আপনি যেটা বললেন প্রজননের অসুবিধা, এটা কিন্তু এই যেই ভাইরাসের যদি দীর্ঘ সংক্রমণটা থেকে যায় সেক্ষেত্রেই কিন্তু বেশি অসুবিধা হতে পারে। এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে এই ভ্যাকসিন নিলে এই ভাইরাসের সংক্রমণ থেকে আমরা বাঁচাতে পারবো আমাদের কিশোরীদের, তার ফলে কিন্তু তাদের এই যে অসুবিধা সেই অসুবিধাটা কিন্তু তাদের একদমই থাকবে না। সুতরাং এই জায়গাতে আমার মানে অভিভাবকদের কাছে একটাই বলার যে গুজবে কান না দিয়ে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সাথে অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং তাদের কাছে সঠিক তথ্যটা নিন।
1: অত্যন্ত জরুরি কথা, এরকম জরুরি আরও কিছু কথা বলবেন। এই মুহূর্তে টেলিফোনে কোনো শ্রোতা আছেন, দেখি। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এই এই সার্ভাইকাল ক্যান্সার টিকা দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য। আচ্ছা, এইবারে বলছি এই যে আশাকর্মীরা এই সমস্ত ব্যাপারে অবহিত আছেন কিনা, কারণ আমি খুব ভালো রকম ভাবে জানি এখনো পর্যন্ত সার্ভাইকাল ক্যান্সারের সম্বন্ধে তাদের কাছে কোনো রকম পেয়ে নেই, মানে আমাদের কাছে কোনো খবর নেই বা আমরা কিছু জানি না। আচ্ছা, যদি থাকে তাহলে এই যে ব্লক হসপিটাল থেকে একটা মানে বিভিন্ন যে গ্রামের 20-25 কিলোমিটার দূরে এর মাধ্যমে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে এই সমস্ত সার্ভাইকাল ক্যান্সারের টিকাগুলো পাওয়া যাবে কিনা।
1: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি জানতে চেয়েছেন, আপনার উত্তর আমাদের আলোচক আজকে যারা আছেন তারা দেবেন, অনেক ধন্যবাদ। ঠিক এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানতে চাওয়ার থাকে তাহলে সরাসরি চলে আসুন 2248-8085-এ। এবার যে প্রশ্ন উনি করেছেন তার উত্তর।
0: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটা আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা এতটাই সচেতন, যে মানে আপনার নিকটবর্তী কিশোরীদের, আপনার প্রতিবেশীদের যাতে তারা এই ভ্যাকসিনেশনটা পায়। এক্ষেত্রে যেটা বলার ঠিকই একদম, মানে যেটা আমাদের সরকারি নিয়মাবলী তা অনুযায়ী কিন্তু

আমাদের প্রথম দিকে কিছু কিছু ডেজিগনেটেড সেন্টার ছিল যেখান থেকেই মাত্র আমাদের এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছিল, সেটা কিছু কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে। এবারে কিন্তু আমরা তখন দেখলাম, যেটা সত্যি কথাই, যে একদম গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে এই যে ডেজিগনেটেড সেন্টারগুলো আছে তার দূরত্বটা কিন্তু বেশ খানিকটা, তার ফলে এই আসা যাওয়াটা একটা অসুবিধাজনকই। সেক্ষেত্রে কিন্তু

0: একদম তার নিকটবর্তী মানে উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমাদের এখন এই ভ্যাকসিনেশনটা দেওয়া হবে, সব কিছু নিয়মাবলী যেগুলো ছিল সেগুলো মেনেই, যে সেটা মেনেই। এবং এমন যদি হয় যে কোনো স্কুলে, যেহেতু আমরা জানি এই যে বছরটা আমরা বলছি 14 থেকে যাদের এখনও 15 বছরের জন্মদিন যারা পালন করেনি তারা স্বাভাবিকভাবেই স্কুলেরই কিশোরীরা, সুতরাং এই এমন স্কুলে আমরা যদি তারা মানে সেই সম্মতি দেন তাহলে কিন্তু আমরা এই ভ্যাকসিনেশনটা স্কুলের কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে, উপস্বাস্থ্য কেন্দ্রে বা এমন কিছু হলেও স্কুলেও কিন্তু আমরা এটা আয়োজন করতে পারি,
1: অর্থাৎ স্কুলেও ক্যাম্প করে দেওয়া যেতে পারে,
0: করতে পারি সমস্ত সতর্কতা এবং নিয়মাবলী যেগুলো আছে সেক্ষেত্রে আমরা সবটাই, সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রেও আমরা সেগুলো মেনেই এটা করব।
1: বাহ, অত্যন্ত দরকারি কথা, এবং সেই সঙ্গে কিভাবে সরকার প্রতিনিয়ত চিন্তা করছে যে প্রত্যন্ত মানুষটির কাছে যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটি করতে সরকার বদ্ধপরিকর। আর আমাদের খুব ভালো লাগার যে আপনারাও সচেতন আছেন, সচেতন হচ্ছেন, কারণ আপনাদের সচেতন করাই আমাদের একমাত্র লক্ষ্য। আরও একজন টেলিফোনে আছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: সাময়িক ভাবে কিছু হবে, বা যদি ভ্যাকসিন নিতে গেলে তার আগে জ্বর হলে বা অন্য কিছু হতে আবার জানবে কিনা, বা কদিন করে পিছিয়ে যেতে হবে যদি দেখে বলে।
1: বেশ, আরো একটা গুরুত্বপূর্ণ কথা, যে যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না, আর এখন চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি এই সময়টায় খুব ভাইরাল ফিভার হচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত আর কোনো বিধিনিষেধ আছে কি না?
0: এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ, এর বিশেষ কিছুই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সামান্যভাবে আমরা যে ইঞ্জেকশন নিলে ইঞ্জেকশনের জায়গাতে যেটুকু ব্যথা বা অল্প একটু ফোলা হতে পারে সেটাই হয়, সেটা আপনা থেকেই সেটা কমে যায়। এবং আরেকটা আপনি যেটা জিনিস বললেন যে যদি কারোর ভাইরাল ফিভার হয়ে থাকে বা হয়তো একটু অসুস্থতা আছে, সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে ক্যাম্পেইনটা যেহেতু 3 মাস চলছে আমাদের, ধরুন 30th May থেকে শুরু হয়েছে 31st August অবধি চলবে, তো অসুস্থতা যদি কারোর থাকে, যদি মনে করেন যে না আমি এখন ভ্যাকসিনটা আমি 1 সপ্তাহ বাদেই নেব, তাহলে অবশ্যই 1 সপ্তাহ বাদে আপনি নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটাই বলার যে যেহেতু আমাদের ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে সেখানে ডাক্তার উপস্থিত থাকেন, মেডিকেল অফিসার, সুতরাং সেক্ষেত্রে আপনারা কিন্তু তার পরামর্শ অবশ্যই সবসময় নিতে পারেন। তবে এটাই বলার যে ভ্যাকসিনটা কিন্তু আপনারা নিয়ে নিন, আপনাদের কিশোরী আমাদের মেয়েদের প্রত্যেককে এই ভ্যাকসিনটা যাতে আমরা দিতে পারি, এবং আপনাদের সচেতনতাও তে আপনারাও এটা প্রচার করুন যাতে আমরা এটাতে মানে সবাই মিলে এটা যাতে আমরা সফল হতে পারি।
1: এই সফলতার প্রশ্নেই একটা কথা, এই ভ্যাকসিনেশন, এই যে HPV ভ্যাকসিনেশন, এটা দিয়ে কি আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে পারি? এটার দ্বারা কি একদম এই রোগটা থেকে মুক্তি হতে পারে?
0: দেখুন, ভ্যাকসিন দিলে একদম রোগটা থেকে মুক্তি হতে পারে এটা বলাটা মানে বৈজ্ঞানিকভাবে হয়তো একদমই সঠিক হবে না, কিন্তু নিশ্চয়ই এটা আমাদের প্রতিরোধের অনেকটাই মানে অনেকভাবেই প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, এবং আমরা এটা প্রতিরোধ তো নিশ্চয়ই করতে পারবো।
1: আরও একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো।
3: হ্যাঁ নমস্কার, মলয় ব্যানার্জি বলছিলাম বিহালা থেকে। বলছি যে আমার মেয়ে বয়স হচ্ছে এই 10 বছর থেকে 11 বছর, তা ও কি মানে যতক্ষণ না 14 ক্রস করছে 14-15 মাঝখানে ইঞ্জেকশনটা দেওয়া, তো
0: হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে, মানে এই যে প্রশ্নগুলো এটা যে আপনারা করছেন সেটা শুনে সত্যিই খুব ভালো লাগছে। যেটা আমরা বারেবারেই বলছি যে সরকারিভাবে যে আমরা এখন HPV ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেটা আমাদের এখন চলছে সেইটাতে কিন্তু আমাদের 14 বছর বয়সী যে

0: কিশোরীরা যাদের 14 বছর জন্মদিন হয়ে গেছে অথচ তারা 15 বছর জন্মদিন এখনো পালন করেননি, এই যে কিশোরীরা, এই কোহর্টের যে কিশোরীরা, তাদেরকেই কিন্তু এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে। এবারে আপনি সরকারিভাবে দিতে গেলে কিন্তু আপনার মেয়েটি যখন এই বয়সের মানে হবে তখনই আপনি দিতে পারবেন। এক্ষেত্রে আপনার এমনি অবগতির জন্য জানানোর দরকার যে এটা মানে বেসরকারিভাবে কিন্তু আরও 9 বছর থেকে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু আপনি সরকারি পরিষেবার মধ্যে এখন পাবেন না।
1: আরও একজন টেলিফোনে আছেন, হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রথম শ্রোতা যে বললেন যে উনার প্রত্যন্ত গ্রামে বাড়ি আসার খবর দেয় না, কিন্তু আমার নিজের বাড়িতে আশা আছে, আমার ওয়াইফ, কিন্তু ও ফিল্ডে 10 জনকে নিয়ে হসপিটাল থেকে ওই টিকা দিয়ে আনালো।
1: আপনার নিশ্চয় নিশ্চয়
2: এত সক্রিয়,
1: ঠিক ঠিক ঠিক,
2: তারা পরিশ্রম করে কাজ করে, কি করে যে এই ধরনের কথাগুলো উনারা?
1: না না, আপনার কোনো প্রশ্ন আছে? মান অভিমান করবেন না প্লিজ।
2: না না না না, আমি সেটা বলছি না, এই ধরনের কথাগুলো উনারা যে বলেন কিভাবে বলেন, আপনারা এখন খুব অ্যাক্টিভ।
1: ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক ঠিক, আপনারা এই যে অনুভব আমাদের সঙ্গে ভাগ করে নেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা, এটা কিন্তু আমাদেরও অনুপ্রাণিত করে যে হয়তো কোনো কোনো সময় হয় না যে কোনো একটা জায়গায় হয়তো একটু কম বেশি, আমাদের হাতের 5টা আঙুল কি সমান বলুন, সেই রকমভাবে সবসময় তো সব জায়গায় হয়তো ঠিকঠাক আমরা যতটা চাইছি, সরকার যতটা চাইছে ততটা হয়তো করে উঠতে পারা গেল না, বা সেই মানুষটি হয়তো কোনোভাবে মিস করেছেন, সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন, এই জন্য রাগ করবেন না প্লিজ। আমরা জানি আমাদের স্বাস্থ্য পরিষেবার একেবারে যে নিম্ন স্তর, সেই স্তরে আশা দিদিরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা সব সময় দেখে আসছি, আর তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই কিন্তু তাদের কথা ভেবে, তাদের আরও আরও করে সচেতন করার কথা ভেবেই আমাদের এই অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের সময়সীমা পার করে ফেললাম, একটু আমি আরেকবার ত্রিপন স্যারের কাছে যাব। একটা প্রশ্ন করেছিলেন যে আশা দিদিরাও কতটা সতর্ক, সেই ট্রেনিংটা যেহেতু এটা নতুন পরিকল্পনা, নতুনভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, এত বদ্ধপরিকর সরকার, সেক্ষেত্রে আপনারাও কি আশাদিদের প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছেন বা এটা সম্পর্কে উন্নত করছেন?
3: একদমই, আমাদের এই যখন HPV ভ্যাকসিন লঞ্চ হয় তার একটা প্রোটোকল থাকে, তার একটা মডিউল থাকে, সেই মডিউল অনুযায়ী আমরা সমস্ত জেলার স্বাস্থ্যকর্মীদের এবং আশাদিদিদের অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি এবং অলরেডি ওনারা ট্রেন্ড এবং সমস্ত জায়গাতে ওনারা অ্যাক্টিভভাবে কাজ করছেন। অতএব এইরকম মানে ভাবার ব্যাপার নয় যে আশা দিদিরা এই ব্যাপারে মানে জানেন না বা কোনো ব্যাপার নয়, দিদিরা যথেষ্টভাবে ওনারা অজ্ঞ এই ব্যাপারে ওনারা কাজ করছেন। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, একজন শ্রোতাবন্ধু বললেন যে ওনার মেয়ের বয়স 11, তো আমাদের এই ক্যাম্পেইন পিরিয়ডটা কিন্তু 3 মাসের, এই 3 মাসের পরে কিন্তু এই ভ্যাকসিনটি আমাদের যে রুটিন ইমিউনাইজেশন সেশন সেখানে অ্যাভেলেবেল থাকবে। অতএব যারা 15 পেরিয়ে যাচ্ছে ওনাদের জন্য একটু মানে চিন্তার বিষয়, কিন্তু যারা এখন 14 নিচে আছে ওনাদের কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ 3 মাসের পরেই এই ভ্যাকসিনটি আমাদের অ্যাভেলেবেল থাকবে সমস্ত রুটিন ইমিউনাইজেশন সেশানে, যেখানে বাচ্চাদের ভ্যাকসিন পাওয়া যায় সেখানে এই ভ্যাকসিনটি অ্যাভেলেবেল থাকবে, এটা ফ্রিতেই পাওয়া যাবে, অতএব চিন্তার কোনো কারণ নেই।
1: বেশ, অর্থাৎ অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি নিতে নাও পারেন তাহলেও ওই বছর, যেটা বারবার আজকের আমাদের দুই আলোচক বলছেন যে 15 বছরের আগে, 15 বছরের জন্মদিনের পূর্বে আপনার হাতে যতটা দিন আছে তার মধ্যে আপনি সরকারি যে কোনো জায়গায়, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা বা যেটা বারবার বলছেন, যদি আপনার স্কুলে ক্যাম্প হয়, স্কুলের নিকটবর্তী কোনো জায়গায় জেলা হাসপাতাল, সেখান থেকে আপনারা এই ভ্যাকসিনটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আরও একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো। হ্যালো,
4: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: আমি সাতগেছি, আমি মেমারি থেকে মাধব পাল কথা বলছি। বলছি যে আচ্ছা সরকারি ভাবে এটা কেন 14 থেকে 15 মধ্যে এই বয়সটা বেছে নেওয়া হলো, এর পরে নয় কেন? যদি কেউ, যদি পরে কেউ এই 15 বছর পর নিতে চায় আর কি, তাহলে তাকে ওই বেসরকারি হাসপাতাল থেকে কিনতে হবে তো?
1: আচ্ছা বুঝতে পেরেছি।

0: আসলে আপনাকে মানে আমরা আগে আলোচনার মাধ্যমে বলেছি যে এই ভ্যাকসিনটি খুবই ব্যয়বহুল। আপনারা বুঝতেই পারছেন এটা এক একটি এটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এবং একটি ডোজের এখানে মূল্য হচ্ছে 4,000 টাকা। সুতরাং আমাদের মানে রাজ্যে এখন প্রায় 7,65,000 এই 14-15 বছর যে কিশোরীদের তাদেরকে আমরা আমাদের টার্গেট। এবারে এটা নিশ্চয়ই আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে কিন্তু আমরা এই মানে এই যে টার্গেট তার মধ্যেই আমরা আছি এই বয়সসীমায়। নিশ্চয়ই পরবর্তীকালে সরকার হয়তো নিশ্চয়ই চিন্তাভাবনা করে এই বয়সসীমাটা বাড়াবে বা হয়তো আরও আগেও দেওয়ার চিন্তাভাবনা করবে, তবে এই সময় কিন্তু সব দিক বিবেচনা করে আমাদের এখন এই 14-15 এই বয়সে বা কিশোরীদের কেই আমাদের মানে আমাদের টার্গেটটা করা হয়েছে যাতে তাদেরকেই আমরা এখন এই ভ্যাকসিনটা দিতে পারি।
1: আজকের এই যে আমাদের আশার কথা অনুষ্ঠান সেখানে অত্যন্ত ভালো লাগার একটা বিষয় যে আপনারা সরকার যেমন চেষ্টা করছে আপনাদের মধ্যেও একটা আলোড়ন তৈরি হয়েছে এই ভ্যাকসিনেশন নিয়ে। বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কথা আপনারা জানতে চাইছেন, আমাদের সময় প্রায় একেবারেই শেষের মুখে। আমি একজন স্টেট ভ্যাকসিন ম্যানেজার হিসেবে খুব সংক্ষেপে শেষ যদি বলি এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের বার্তা আমাদের মধ্যে ত্রিপন দাস আছেন তার কাছ থেকে।
2: আমি একটাই কথা বলবো, এই ভ্যাকসিনেশন মানে আমাদের কাছে বহু মূল্যবান এই মুহূর্তে এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য যথেষ্ট জরুরি এবং আমাদের এটা দরকার। কারণ আমাদের কিশোরীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করার জন্য এটা খুবই দরকার। এবং সমস্ত আমি শ্রোতাদেরকে অনুরোধ করব, আপনাদের পরিচিত বা আপনাদের যদি কেউ এই বয়সী কিশোরী থাকে অবশ্যই ওনাকে ভ্যাকসিন দিন, ওনাকে সুরক্ষিত করুন। এবং এখানে ছোট্ট করে বলবো, এই টোটাল ভ্যাকসিনেশনটা কিন্তু একটা ইউইন পোর্টাল বলে, সেই পোর্টালের থ্রুতে রেজিস্ট্রেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। একবার কেউ এই পোর্টালে রেজিস্টার করে ভ্যাকসিন পেলে ওনার রেকর্ড সারা জীবন ওই পোর্টালে থাকবে এবং উনি যখন ইচ্ছা একটা সার্টিফিকেটও উনি ডাউনলোড করে যখন যদি যে কোনো রেফারেন্সের জন্য কাজে লাগে উনি ইউজ করতে পারবেন।
1: অনেক ধন্যবাদ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম। আমাদের আশার কথার আজকের আলোচনার বিষয় ছিল HPV টিকাকরণ ও আশা দিদিদের ভূমিকা। আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়ক এবং স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। এবং সরকারের যে পরিকল্পনা যেটা পৌঁছে দিতে আপনারা বদ্ধপরিকর, আমরাও চাই প্রত্যেকটি মানুষ সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সঙ্গে আপনাদের আপনারা কান রাখুন আশার কথা অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।

শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার।

তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৬ জুলাই ঠিক সকাল ১১টায়।

0: आकाशवाणी FM गोल खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH

0: বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
2: নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত। শুরু করছি আজকে বুধবার সঙ্গে স্পেশালিস্ট। আপনাদের হাতে থাকা ছোট্ট একটি স্মার্টফোন, আজ সেটি আপনার ব্যাংক, আপনার পরিচয়পত্র, আপনার ব্যক্তিগত অ্যালবাম, আপনার অফিস, এমনকি আপনার সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই সুবিধার সঙ্গে এসেছে নতুন একটা বিপদ, সেটা হলো সাইবার ক্রাইম।
3: একদমই তাই, একটা ছোট্ট ফোন কল, একটা অচেনা লিংক, একটা OTP কিংবা একটা কিউআর কোড, মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতায় হারিয়ে যেতে পারে অনেক কিছুই। কখনো হ্যাক হয়ে যেতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, কখনো চুরি হতে পারে ব্যক্তিগত সম্পদ, আবার কখনো বা প্রতারকরা আপনারই পরিচয় ব্যবহার করে অন্যকে ঠকাতেও পারেন।
2: আসলে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, তেমনি প্রযুক্তিকে ব্যবহার করে অপরাধের নতুন নতুন পথও কিন্তু তৈরি হচ্ছে। তাই শুধু প্রযুক্তি ব্যবহার করলেই তো হবে না, প্রযুক্তি সম্পর্কে সচেতন হওয়াটাও সমান জরুরি।
3: একদমই তাই, আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমাদের আজকের সঙ্গে স্পেশালিস্ট। আজ আমরা জানব সাইবার অপরাধ কি, কিভাবে এই অপরাধীরা কাজ করে, কি কি ভুলের কারণে সাধারণ মানুষ প্রতারণার শিকার হন, এবং কিভাবে নিজেকে আর নিজের পরিবারকে নিরাপদে রাখা যায়, আর যদি কখনো এমন ঘটনার মুখোমুখি হন তখন ঠিক কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে।
2: তাই আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী। আর বিষয়টা ইতিমধ্যে জেনেই গেছেন, সাইবার নিরাপত্তা নিয়েই আপনাদের যাবতীয় কোয়ারিজ থাকবে পুরো সময়টা জুড়ে, মানে পুরো 11টা পর্যন্ত তো আছি আপনাদের সঙ্গে। বিভিন্ন মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, তার আগে আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী, তাকে আমরা অনেক অনেক স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আর প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, যেটা আমাদের সমস্ত শ্রোতাদের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, যে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বিষয়টা কি একটু যদি খুলে বলেন।
4: সাইবার অপরাধ বিষয়টা জানতে গেলে প্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সাইবার বিষয়টা কি। সাইবার বিষয়টা হচ্ছে কোনো একটা বিষয় যেটার সঙ্গে ইন্টারনেট, কম্পিউটার এবং নেটওয়ার্ক, এই তিনটে বিষয় জড়িত থাকলে সেটাকেই আমরা বলে থাকি সাইবার। তাহলে সেই সংক্রান্ত যদি কোনো আইন হয় তাকে আমরা বলবো সাইবার আইন, যদি কোনো অপরাধ হয় তাহলে তাকে আমরা বলবো সাইবার অপরাধ। ফলে কম্পিউটার, ইন্টারনেট এবং নেটওয়ার্ক, এই তিন সংক্রান্ত বিষয়ই হচ্ছে সাইবার, এটাকেই আমরা সাইবার জগৎ বা সাইবার ওয়ার্ল্ড বলে থাকি।
2: বেশ, তাহলে একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায় যে সাধারণ অপরাধ আর সাইবার অপরাধ, দু ধরনের অপরাধ আছে, বেসিক পার্থক্যটা তাহলে কোন জায়গাতে?
4: সাধারণ অপরাধের মধ্যে যেটা, যেটাকে আমরা কনভেনশনাল ক্রাইমস বলি, কনভেনশনাল ক্রাইমসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেখানে একটা ফিজিক্যাল কন্ট্যাক্টটা খুব জরুরি হয়।
2: বেশ,
4: কিন্তু সাইবার অপরাধের ক্ষেত্রে কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম। তার কারণ হচ্ছে সেখানে কম্পিউটার ইন্টারনেটকে ব্যবহার করা হচ্ছে। ফলে একটা প্রযুক্তিকে ব্যবহার করে যদি কোনো একটা ক্রাইমকে সংগঠিত করা হয়, এবং সেক্ষেত্রে কেন সাইবার অপরাধ আমাদের যারা সাইবার অপরাধী তাদের কাছে বেশি পপুলার, তার কারণ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে যে আমি গোপনীয়তা রক্ষা করতে পারব, যে আমার যে অ্যানোনিমিটি সেই অ্যানোনিমিটিটা আমি রক্ষা করতে পারব। ফলে চট করে আমাকে সামনে একজন পকেটমার যদি পকেট মারতে যান, তার তাকে ধরা পড়ার সম্ভাবনাটা অনেক হাই
2: একদম,
4: কিন্তু সাইবার অপরাধের ক্ষেত্রে এই ধরা পড়ার সম্ভাবনাটা অনেকটাই কম বলে তারা মনে করেন।
3: আচ্ছা,
4: যদিও সেটা প্রযুক্তিগত দিক থেকে পুলিশ বা প্রশাসন তো অবশ্যই তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, কিন্তু তারা ওই প্রাইমারি অ্যানোনিমিটিটাকে কাজে লাগিয়ে এই অপরাধটাকে সংগঠিত করেন।
3: আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে এই যে বর্তমানে সাইবার অপরাধ যেটা যেভাবে বেড়ে চলেছে এটা খুব উদ্বেগের একটা বিষয়। তো বর্তমানে ভারতে এটা কতটা উদ্বেগজনক?
4: প্রথমত হচ্ছে যে আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে সাইবার অপরাধে কী কী জিনিসের ক্ষতি হয়, এটা যদি আমরা একটু প্রথমে বুঝি তাহলে আমাদের উদ্বেগটা বুঝতে সুবিধা হবে। আমরা যদি যে কোনো রকমের একটা সাইবার অপরাধকে দেখি তাহলে আমরা দেখব যে মানুষের, আমি একদম সিকোয়েন্সিয়ালি বলছি, মানুষের ক্ষতি হয় হচ্ছে তথ্য, অর্থ এবং সম্মান। তার মানে আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে তথ্যের সুরক্ষা। মানে সাধারণ মানুষ যারা রেগুলার ইন্টারনেট ব্যবহার করছেন, একদম প্রান্তিক মানুষ থেকে আরম্ভ করে উচ্চতলার যে কোনো রকম মানুষ পর্যন্ত, তারা প্রত্যেকেই কিন্তু তাদের এই তথ্যের সুরক্ষা তাদেরকে মেনটেন করতে লাগবে। এবং সব থেকে বেশি অ্যালার্মিং যে ব্যাপারটা, যেটা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন, সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষ আমাদের নিজেদের তথ্যের সুরক্ষার ব্যাপারে একেবারেই উদাসীন।
2: আচ্ছা,
4: আমাদের তখনই মনে হয় যে এবার একটা সাইবার ক্রাইম ঘটলো যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেল, কিংবা আমার একটা ছবি নিয়ে সেই ছবিটাকে একটা নগ্ন ছবি বানিয়ে সেটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু হলো, তখন আমার মনে হয় যে এইবার আমার সাথে সাইবার ক্রাইমটা ঘটলো।
2: মানে তখন থেকে সচেতন হওয়ার প্রবণতাটা
4: বাড়ছে।
3: তার আগে পর্যন্ত
4: আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা, সেই ডেটাগুলো যে চলে যাচ্ছে সেই ব্যাপারে আমরা একেবারেই উদাসীন।
2: আচ্ছা, আমরা এই বিষয়টায় থাকবো। আমাদের ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটা বিরতি নেব। বিরতির ওপারে অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে থাকবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে, সাইবার ক্রাইম, যেটা নিয়ে কিন্তু আজ আমরা সকলেই ভীষণ উদ্বিগ্ন। সেই উদ্বিগ্নতা কাটাতেই আজকে আমাদের মধ্যে উপস্থিত আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী, তার কাছে আমরা যাব ছোট্ট বিরতির পর।
5: भारतीय वायु सेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.ieefrecruitment.edcil.co.in पर जाएं।
1: নানা কথা নানা কাজ, জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট, 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট, 100.1 FM গোল্ডে।
2: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির এপারে। আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্যই আজ কিন্তু আমরা বুধবারের সঙ্গে স্পেশালিস্ট নিয়ে সুদীপ্ত এবং কল্পলাল আছি। তবে একটু বিষয় জানিয়ে দিই যে আপনারাও তো নানান রকম প্রশ্ন নিয়ে আসবেন, কোন কোন মাধ্যমে আসবেন আপনারা জানেন, তবুও আরও একবার বলে দিই, আমাদের টেলিফোন সরাসরি যোগাযোগ করার জন্য রয়েছে 2248-8085, আরও একবার 2248-8085, এই মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আমাদের স্পেশালিস্টের কাছে প্রশ্ন নিয়ে আসতে পারেন। আরও মাধ্যম রয়েছে,
3: এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং সেই সঙ্গে রয়েছে আমাদের গোল্ডের ফেসবুক পেজ, সেখানেও মেসেজ করে আপনার প্রশ্ন আপনি করতেই
2: পারেন। একেবারেই পুরো অনুষ্ঠানের একটা লাইভ সম্প্রচার হচ্ছে, যারা নিয়মিত শ্রোতা তারা জানেন, তবু আরেকবার বলি, এফএম গোল্ডের ফেসবুক পেজে যেখানে লাইভ সম্প্রচার হচ্ছে এই অনুষ্ঠানের, ঠিক তার নিচে কমেন্ট সেকশনে আপনি কিন্তু

0: আপনার নাম লোকেশন সহ আপনার সমস্যার কথা জানাতেই পারেন আমাদের স্পেশালিস্টকে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল।
1: আচ্ছা মিস্টার রায়চৌধুরী, একটা প্রশ্ন করি যে কোন বয়সের মানুষ সবচাইতে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন এখন?
2: আমি তো একটা জিনিস বলি যে একটা মাঠে যদি 500 মানুষ দাঁড়িয়ে থাকেন বিভিন্ন বয়সের, তাহলে এই 500 মানুষই কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব হাই।
0: আচ্ছা,
2: যদিও আমরা খুব বেশি পরিমাণে যাদেরকে এফেক্টেড দেখতে পাই সেটা ফাইন্যান্সিয়াল এফেকশনটাই বেশি, সেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা খুব বেশি পরিমাণ দেখতে পাচ্ছি। যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা হচ্ছে যে তারা খুব চট করে মানুষকে বিশ্বাস করে ফেলেন, এবং সাইবার জগতের সুরক্ষার একটা খুব সুন্দর সূত্র আছে যেটাকে আমরা বলি হচ্ছে জিরো ট্রাস্ট।
0: আচ্ছা,
2: মানে কোনো সময় কোনো ব্যক্তিকে ট্রাস্ট না করে চলা, আমি প্রত্যেকটা বিষয়কে সন্দেহের চোখেই দেখব, তবেই কিন্তু আমার সেখান থেকে সুরক্ষাটা শুরু হবে।
1: আচ্ছা,
2: তো এই জিরো ট্রাস্টের ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হয় কি, যে তারা ভীষণভাবে, যেহেতু তারা একটু পুরনো জেনারেশনের মানুষ, তারা খুব চট করে মানুষকে বিশ্বাস করে ফেলে।
0: আচ্ছা, মানে সেক্ষেত্রে এফেক্ট হওয়ার
2: সম্ভাবনাটা খুব হাই। আর মহিলাদের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে তারা এফেক্টেড হন, অনেকে কমপ্লেন করেন, অনেকে করা হয়ে ওঠে না, সেটা হচ্ছে আনসলিসিটেড মেসেজেস তাদের কাছে যাওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় বিরক্ত করা, অকারণ ফোন করা, মানে অবাঞ্ছিত সময় এবং অবাঞ্ছিত কারণে ফোন করা, এইভাবে একটা বিরক্তির যে পরিস্থিতি সেটা কিন্তু মহিলারা ভীষণভাবে ফেস করেন। এটা যারা শ্রোতারা শুনছেন তারা একমত হবেন বলেই আশা করি।
0: আচ্ছা আচ্ছা, কোনো একজন কলার ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমরা সরাসরি একবার দেখে নেব কে রয়েছেন। 2248-8085-এ কে রয়েছেন? নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: কে বলছেন?
3: এখানে আছে কি, অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
3: আচ্ছা, আমার দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে যে পাসওয়ার্ড কতদিন অন্তর চেঞ্জ করা উচিত, আর দ্বিতীয় হচ্ছে এই যে আমরা সব নানা রকম কলার ব্যবহার করি, যেমন ড্যাশ কলার, এই কোনো আমি সম্বন্ধে কোনো নামটা বললাম না, এই কলার আমাদের সাইবার নিরাপত্তা কতটা দিতে পারে? নমস্কার।
0: নমস্কার, শুনতে থাকুন।
2: প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে আমরা
0: পাসওয়ার্ড
2: কতদিন অন্তর অন্তর বদলানো উচিত। প্রথম কথা হচ্ছে এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে পাসওয়ার্ড কতদিন অন্তর বদলানো উচিত। আমরা বলি মোটামুটি 6 মাস অন্তর বদলে নিয়ে এলে ভালো, কিন্তু যদি কোনো সময় মনে হলো যে আমার পাসওয়ার্ড কোনো কারণে কম্প্রোমাইজড হয়েছে, সেটা 3 মাসের মাথায়, তাহলে কি আমি আরও 3 মাস ওয়েট করবো ওয়েট চেঞ্জ করার জন্য? তা না, যখন আমার প্রয়োজনীয়তাটা মনে হবে আমি তখনই সেটা চেঞ্জ করে নেব। এবং এক্ষেত্রে যেহেতু পাসওয়ার্ড নিয়ে আমাদের কথা হবে, আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে পাসওয়ার্ড কীরকম হওয়া উচিত, মানে স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড আমাদের কীরকম হওয়া উচিত। প্রথমত হচ্ছে একটা ক্যারেক্টার, মানে একাধিক ক্যারেক্টার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, আর ক্যারেক্টারের মধ্যে স্মল আর ক্যাপিটাল, এইটার একটা যদি কম্বিনেশন করা হয় তাহলে সেটাকে আমরা স্ট্রং পাসওয়ার্ড বলতে পারি, এবং সেটা লেন্থ অ্যাটলিস্ট 8-12 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হয়।
1: আচ্ছা,
2: মানে এটা ধরে নেওয়া হয় যে একটা 12 ক্যারেক্টারের পাসওয়ার্ডকে ক্র্যাক করতে এখন প্রেজেন্ট যা কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার তাতে প্রায় 300 বছর সময় লাগবে, মানে সেটাকে অলমোস্ট নন ক্র্যাকেবল বলে ধরে নেওয়া যেতে পারে, যদিও এই কনসেপ্টটা একেবারেই ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যাবে যদি আমাদের নতুন যে প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি, মানে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে, তখন সেটা কিন্তু গণ্ডগোল হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা এটাকেই ভেবে নিচ্ছি যে এটা স্ট্রং পাসওয়ার্ড। মানে আমি তো খুব মজা করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে বলেন যে একটা স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড আমাকে একটু বলে দিন না, তো আমি তাদেরকে বলি যে ঢিলমারি তো টিনের চাল। তো এটাকে যদি মানে এমন একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা কেউ প্রেডিক্ট করতে পারে,
0: ভাবতেই পারবে না,
2: নন প্রেডিক্টেবল, হ্যাঁ ফুটপাতে বসে পাদলাই, তো এটা তো সম্ভব না কারোর পক্ষে ভাবা যে
0: আসবেই না, ভাবনার মধ্যেই আসবে না,
2: হ্যাঁ ভাবনার মধ্যে আসবে। তো এরকম একটা পাসওয়ার্ড মানে যেটা নন প্রেডিক্টেবল, সেটা হচ্ছে স্ট্রংগেস্ট পাসওয়ার্ড।
1: আচ্ছা,
2: নইলে কি হয়, যখন পাসওয়ার্ড ক্র্যাক করা হয় যেসব সিস্টেমে, সেগুলোতে ডিকশনারি ওয়ার্ডসই ইউজ করা হয়, এবং আমাদের খুব কমন সিস্টেম হচ্ছে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পেট নেম, ডেট অফ বার্থ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম, এইসব করে আমরা কম্বিনেশন করে ভেরি কমন যে এরিনাগুলো সেগুলোকেই আমরা পাসওয়ার্ডে ঢুকিয়ে দিই, উইচ আর ভেরি ইজি টু প্রেডিক্ট। ফলে নন প্রেডিক্টেবল একটা কিছু যদি করে রাখা যায় তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড
0: স্ট্রং হয়ে যায়। বেশ, আচ্ছা
2: সেকেন্ড প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই কলারগুলো মানে যেসব সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো কতটা মানে কতটা আমাদেরকে সাইবার সুরক্ষা দিচ্ছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে সেটা আমাদেরকে কে ফেক কলার কে কলার এগুলো আমাদের দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা দেখানোর জন্য দে হ্যাভ টেকেন আই প্রচুর পরিমাণে পারমিশন আমাদের নিয়ে রাখে। তো আমরা যতই পারমিশন দিই না কেন ততই কিন্তু আমাদের ওই যে প্রথমেই যেটা বললাম যে আমরা তথ্যর ব্যাপারে ভীষণ উদাসীন, এই তথ্যগুলো কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে, কারণ তারা প্রথমেই আমাদের থেকে এত অজস্র পরিমাণ পারমিশন নিয়ে রাখেন। ফলে আমাদের ফোন বুক আমাদের আমরা ফোন বুকে যে নামে সেভ করছি যে নম্বরটা সেটাই তাদের কাছে চলে যাচ্ছে,
1: পুরো অ্যাক্সেস করতে পারছে,
2: পুরো অ্যাক্সেস করতে পারছে, সেটাকে আমরা ডিফল্ট SMS হিসেবে ব্যবহার করছি। ফলে তারা SMS বক্স অ্যাক্সেস করছে, তাদের তারা আমাদেরকে ফটো গ্যালারি অ্যাক্সেস করছে, এটা তো একটা ভয়ঙ্কর সিচুয়েশন। ফলে বেটার হচ্ছে আমরা নর্মাল অ্যান্ড্রয়েড সিস্টেমে যেটা সেটাতে থাকবো। সরকার থেকে এখন একটা প্রযুক্তি নেয়া মানে প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নিয়ে কাজ চলছে, সেটা হচ্ছে যারা সার্ভিস প্রোভাইডার্স তারাই আমাদেরকে ওই কলারদের কলাররা যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসটাই দেবেন, এবং দ্যাট ইজ আ ভেরি অথেন্টিকেটেড সার্ভিস। মানে এখানে তো আমি যদি আমার কোনো একজন কন্ট্যাক্টের নাম ছোট মাসির নম্বর বলে সেভ করে রাখি তাহলে ওই কলার সফটওয়্যারটা আমাকে ছোট মাসির নম্বর বলেই দেখাবে। সো ইট ইজ বেসিক্যালি অ্যান ইউজার ফিডব্যাক, ইউজার যে বলে সেভ করছে তাই নিয়ে অনেক ক্রাইমও হচ্ছে, মানে কারোর একজনের নামের এগেনস্ট একটা বিচ্ছিরি রকমের নাম সেভ করে দেওয়া হলো, তাকে যত লোক সেই নাম ফোন করছে তখন সে কিন্তু সেই নামটা দেখতে পাচ্ছে। ফলে ইট ইজ নট আ ভেরি অথেন্টিকেটেড সফটওয়্যার। কিন্তু এখন যদি মানে আমাদের দেশীয় প্রযুক্তিতে যদি একটা কিছু আসে ব্যবস্থা তাহলে সেটা অনেক বেশি উন্নততর হবে বলে মনে হয়।
0: ঠিক না? আচ্ছা দত্তপুকুর থেকে শুভ দত্ত আমাদের ফেসবুক পেজে একটা দীর্ঘ প্রশ্ন করেছে আর কি, লিখেছেন যে আমরা অনেক সময় বিভিন্ন ব্রাউজার দিয়ে নেট ব্যাংকিং ব্যবহার করি এবং কাজ শেষে লগ আউট করে দিই। আমার প্রশ্ন হলো ঠিক মতো লগ আউট করার পরও কি সেই ব্রাউজার কোম্পানি আমাদের কোনোভাবে ট্র্যাক করতে পারে? দু নম্বর, আমার কম্পিউটার বা PC-তে কোন ব্রাউজার আমাকে ব্যাকগ্রাউন্ডে ট্র্যাক করছে সেটা আমি বুঝবো কিভাবে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যদি এই ধরনের ট্র্যাকিং বা ডেটা চুরির কারণে আমার কোনো আর্থিক ক্ষতি হয় তবে সাইবার আইনের ঠিক কোন ধারায় কেস করলে আমরা সাধারণ মানুষ হিসেবে ন্যায্য বিচার পাবো বা আইনি লড়াইয়ে জিততে পারবো?
2: প্রথম কথা হচ্ছে যে আমি যে ব্রাউজারগুলোকে ব্যবহার করছি সেগুলোর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্রি ভার্সানটা ব্যবহার করি। এই ফ্রি ভার্সানের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে তাতে হচ্ছে যে আমরা সাইবারের এটা নিয়ম সেটা হচ্ছে আপনি যেটাই ফ্রিতে ব্যবহার করবেন দেন ইউ আর দ্য প্রোডাক্ট।
0: আচ্ছা,
2: মানে আপনি যদি যেটা ব্যবহার করছেন ফ্রিতে সেটাতেই কিন্তু আপনি প্রোডাক্ট, মানে আপনাকে বিক্রি করা হচ্ছে। ফলে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই যে একটা তথ্যের সুরক্ষার কথা ভাবতে পারি তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড ব্রাউজিং প্রসেস, যেগুলো মানে যেগুলো আমাদের ভীষণভাবে নাম করা যে ব্রাউজার্সগুলো, আমি কোনোটারই নাম বলছি না, সেই নাম করা যে ব্রাউজার্সগুলো সেই ব্রাউজারগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা যেমন একটা বিষয়ে না বললেই নয় নইলে দর্শকরা বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে একটা ব্রাউজার আছে যেটা আমরা মোবাইল ব্রাউজারে ইউজ করতে পারি, সেটা হচ্ছে DuckDuckGo। সেই ব্রাউজারটা আমরা যদি ইউজ করি তাহলে সেটা অনেক বেশি সেফ ব্রাউজার, মানে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি নেই যে সে কোনোভাবে কম্প্রোমাইজ হয়েছে এরকম নয়। তো এটা গেল একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে আমরা যে ব্রাউজার থেকে যখন লগ আউট করছি, লগ আউট করবার পরে আমরা অনেক সময় কি করি, আমরা লগ ইনের সুবিধের জন্য আমরা ব্রাউজারে ইউজার নেম পাসওয়ার্ডটাকে সেভ করে রাখি। আমরা যদি এই পোর্শনটাকে সেভ না করি তাহলে আমরা লগ আউট করে দিলে অ্যাবসোলিউটলি সেফ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি সেখানে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডে কেউ হয়তো আমাদের লগ ইন করে নিতেও পারে, সেটা তো আমরা বুঝতে পারবো না, বা সেটা একটা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে,
1: ঠিক,
2: বা আমি তো কোনো না কোনো একটা সার্ভারে আমার ওই পাসওয়ার্ডটা সেফ থাকছে, অ্যান্ড আই এম ট্রাস্টিং দ্যাট সার্ভার। মানে আমাদের নেট দুনিয়ার সবচেয়ে পুরো বিষয়টা ডিপেন্ড করছে অন ট্রাস্ট। মানে আমরা আমাদের এখন যারা প্রেজেন্ট ডেটা জায়ান্টস তাদেরকে আমরা অগাধ বিশ্বাস করি বলেই তো আমাদের জীবন যৌবন সব তাদের দিয়ে রেখেছি,
0: একদমই তাই।
2: তো ব্যাপারটা তো তাই যে এটা পুরো বিষয়টাই হচ্ছে ডিপেন্ডিং অন ট্রাস্ট। এই ট্রাস্ট ফ্যাক্টর যতদিন পর্যন্ত কোম্পানি মেনটেন করতে পারবে ততদিন পর্যন্ত হচ্ছে তারা খুব ভালো সার্ভিস হোল্ডার, খুব ভালো সার্ভিস প্রোভাইডার। যখনই সেই ট্রাস্ট ফ্যাক্টর কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড হচ্ছে তখনই সে একটু ব্যাকলগে চলে যাচ্ছে, ফলে এটাই হচ্ছে আমাদের গোটা সাইবার দুনিয়ার নিয়মটা।
1: আমাদের টেকনোলজি,
2: আমাদের আরেকটা প্রশ্ন ছিল বোধহয় এর সঙ্গে,
0: যে এর সঙ্গে আরেকটা ছিল
2: কি কোন আইনি পদক্ষেপে যেতে পারে,
0: না ছিল তার সঙ্গে যে আমার কম্পিউটার বা পিসিতে কোন ব্রাউজার আমাকে ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা হ্যাঁ, আর লাস্ট হচ্ছে যে এই ধরনের ট্র্যাকিং বা ডেটা চুরির কারণে আমাদের কোনো আর্থিক ক্ষতি হয় তবে
2: হলে
0: সাইবার কোন আইন তার কথা বলছেন যে, এবং সেটা
2: জিততে পারে। প্রথম কথা হচ্ছে যদি আমরা মানে আমরা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা স্পেসিফিক গাইডলাইন আছে, সেই গাইডলাইনে বলছে যে যদি আমাদের ভুল বশত কোনোভাবে আমাদের আর্থিক ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনোভাবে তার দায়বদ্ধতা নেবে না। যদি আমাদের এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বিষয়টা কোনো না কোনোভাবে একটা কোম্পানির বা একটা সার্ভিস প্রোভাইডারের ভুলের কারণে এই ঘটনাটা ঘটেছে, সেটা প্রমাণ করতে গেলে আমাদেরকে তখন নানানভাবে প্রযুক্তিগত সাহায্য নিতে হতে পারে। এই প্রযুক্তিগত সাহায্য নিতে গেলে হয়তো কোনো এক্সপার্টের হেল্প নেওয়া যেতে পারে, কিন্তু তাছাড়া যদি মানে অধিকাংশ ক্ষেত্রে কি হয় তথ্য বা আর্থিক ক্ষতির ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে ওটিপি শেয়ার করছি বা এমন কিছু একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলছি যেটাকে আমরা ম্যালওয়্যার বলি, সেই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলে বা ম্যালওয়্যারটা ডাউনলোড করে ফেলে তাই দিয়ে আমরা প্রতারককে তার অ্যাক্সেসটা দিয়ে ফেলছি।
1: আচ্ছা,
2: ফলে সে কিন্তু আমাদের এখন আর দেখবেন ফোন করে বলে না আমি ব্যাংক ম্যানেজার কথা বলছি, এটা এখন অনেক কমে গেছে। এখন হচ্ছে একটা এপিকে ফাইল পাঠিয়ে দেবে আপনার মোবাইলে যেটা আপনি হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক্যালি ডাউনলোড করে ফেলবেন এবং যার কারণে আপনার তথ্যের বা অর্থের ক্ষতি হবে। ফলে কোনো না কোনো একটা কিন্তু হিউম্যান এজেন্ট বা কোনো একটা হিউম্যান অ্যাক্টিভিটি এই আপনার প্রযুক্তির মধ্যে যে একটা ঢুকে গেল সমস্যা সেই সমস্যাটার জন্য কেউ না কেউ দায়ী থাকছে।
1: আচ্ছা,
2: এবার আমি যদি কোনোভাবে টেকনিক্যালি প্রমাণ করতে পারি যে আমার একটা প্রযুক্তিগত কোনো একটা কোম্পানির প্রযুক্তিগত কারণে আমার ডেটা লস হয়েছে তখন সেক্ষেত্রে আমরা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের প্রভিশন অনুযায়ী আমরা কিন্তু তার এগেনস্টে মামলা করতে পারবো। সেখানে আবার এখন রিসেন্টলি তো আমাদের ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি অ্যাক্ট এসেছে, মানে পার্সোনাল যেটাকে আমরা ডিপিডিপি অ্যাক্ট বলি, পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যান্ড ডেটা প্রাইভেসি অ্যাক্ট, তাহলে সেই ক্ষেত্রেও আমরা মামলা করতে পারবো। যদিও সেই আইন এখনও আমাদের লাগু হয়নি, উই আর নাও গেটিং ডেটা প্রোটেকশন রেডি, মানে আমরা এখন ডিপিডিপি রেডি হচ্ছি প্রযুক্তিগত দিক থেকে এবং ইনফ্রাস্ট্রাকচার রেডি, এটা তারপরে আমাদের লাগু হবে আর কি।
1: বেশ, এই বারবার করে প্রযুক্তির কথা বা টেকনোলজির কথা উঠে আসছে, তো আমরা যত উন্নত হচ্ছি প্রযুক্তিগতভাবে তো সেখানে কি এই সাইবার অপরাধের ধরন ক্রমশ বদলে বদলে যাচ্ছে?
2: একদমই তাই। মানে আগে আগে আমরা খুব কমনলি সাইবার ক্রাইম যেটা পেতাম সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি ফিশিং অ্যাটাক, মানে হ্যাকিংয়ের থেকেও আমাদের সাধারণ মানুষের কাছে যেটা সবচেয়ে বেশি কঠিন সমস্যা রয়েছে এখনও অবধি সেটা হচ্ছে ফিশিং। তাহলে ফিশিংয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম কি যে আগে আমাদের ভয়েস ফিশিং হতো, যে ফোন করে মানে যেটাকে ফিশিং আমরা বলি, বা SMS ফিশিং হতো যেটাকে স্মিশিং বলি, বা ইমেলের মাধ্যমে আমাদের ফিশিং অ্যাটাক হতো, কিন্তু এখন আমরা কিউআর কোড দিয়ে দেখতে পাচ্ছি, কুইশিং দেখতে পাচ্ছি। ফলে এবং আরও একটা অদ্ভুত ব্যাপার, আপনারা অনেক সময় দেখবেন যে কোনো একজন মানে সরকারি আমলা অথবা কোনো খুব নামজাদা অভিনেতা তাদের ছবি দিয়ে তাদের ভিডিও দিয়ে একটা AI এর মাধ্যমে একটা ভিডিও তৈরি করা হলো, সেই ভিডিও দিয়ে বলা হলো যে ইনভেস্টমেন্ট করলে তাহলে এই এত

0: টাকা ইনভেস্ট করলে এই দু মাসের কি এক মাসের মধ্যে কি এক সপ্তাহের মধ্যে এত লক্ষ টাকা পাওয়া যাবে, হ্যাঁ 21,000 টাকা ইনভেস্ট করুন তাহলে 21 লাখ পাবেন এক সপ্তাহে। তো এরকম একটা অদ্ভুত ক্লেম, যে ক্লেমটা তারা করে, প্রচুর মানুষ এটাতে এই সমস্যায় পড়েন। মানে এটাকে আমরা সবসময় বলি যে লোভ একটা খুব বড় ফ্যাক্টর।
1: একদমই তাই, একদম।
0: মানে সাইবার ক্রাইমের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, মনস্তত্ত্বটাও ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট।
1: বেশ,
0: মানে যে কারণে এই মুহূর্তে একটা খুব চর্চার সাবজেক্ট হচ্ছে সাইবার মনস্তত্ত্ব।
1: একদমই। আচ্ছা, এই যে আপনি কিছু কিছু টার্ম ইউজ করলেন শব্দ, যেগুলো ফিশিং, স্মিশিং বা ভিশিং, আমাদের একজন কলার আমাদের হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে আর কি, দিবাকর মান্না, কি জায়গাটার নাম হচ্ছে, হাবড়া থেকে, উনি বলছেন যে এই শব্দগুলো ফিশিং, স্মিশিং, ভিশিং, এই ধরনের শব্দগুলোকে একটুখানি ডিটেল বলতে, যে বিষয়গুলো কি আর কি।
0: ওই যে আমি বললাম যে মানে এগুলো হচ্ছে, ফিশিং হচ্ছে ভয়েস ফিশিংয়ের ডাক নাম, মানে ভয়েস ফিশিংকে ডাক নামে আদর করে ফিশিং বলে।
1: আচ্ছা,
0: মানে এটা কোনো হাতি ঘোড়া ব্যাপার।
1: হ্যাঁ হ্যাঁ, মানে শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত নন,
0: পরিচিত নয়।
1: হ্যাঁ হ্যাঁ,
0: যেমন SMS ফিশিং, সেটাকে আমরা যেহেতু SMS দিয়ে শুরু, সেই জন্য ওটাকে আমরা স্মিশিং বলি। আবার কিউআর কোড দিয়ে যেটা শুরু, সেটাকে আমরা বলছি কুইশিং। শাটার বন্ধ করে দেওয়ার পরেও কিউআর কোডটা দেখতে পাওয়া
1: যায়।
0: এবার হয়তো দেখা গেল প্রতারক এসে আরেকটা কিউআর কোড তার উপরে লাগিয়ে দিল, তাতে কি হলো, পরের লোক যখনই পেমেন্ট করবে প্রতারকের অ্যাকাউন্ট থেকে পাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, একদম।
0: এটাতে হচ্ছে কিউআর কোডটারও কিন্তু একটা আমার প্রপার প্রোটেকশনের খুব দরকার।
1: ঠিক ঠিক ঠিক।
0: এবং মানে অনেকে করেন কি, কিউআর কোড কেউ পাঠালেন, পাঠিয়ে বললেন আপনি পিনটা দিয়ে দিন তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। পিন দিলে যে টাকা চলে যায়, টাকা পাওয়া যায় না, এইটা তখন মানুষের মাথায় কাজ করে
1: থাকে না।
0: ফলে
1: এই বিষয়টা থাকবো, আমাদের স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:59 হয়ে গেছে। আমাদের যারা শ্রোতা রয়েছেন 100.1 MHz AIRFM গোল, তাদের জন্য আমরা 10 মিনিটের একটা সংবাদ বিরতিতে যাব, কিন্তু যারা ফেসবুক লাইভে রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা আছি। তাহলে আপাতত 10 মিনিটের জন্য সংবাদ বিরতি তাদের জন্য যারা আমাদের 100.1 MHz AIRFM গোল টিউন করে আছেন।
2: বন্ধুদের আবারও জানিয়ে দিই, সঙ্গে রয়েছেন আমাদের আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী, চলছে সাইবার নিরাপত্তা নিয়ে কথা।
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীদের তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজ দফায় দফায় বিঘ্নিত হয়েছে। সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের রূপায়নে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসেবে ভারতকে তুলে ধরতে হবে। তিনি কৃষিক্ষেত্রে PM কুসুম যোজনার ব্যাপক প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিত।

0: থাকেন। হই হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ ট্রেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন শ্রী টেনেটি। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন, তারপর তা পাশ হয় ধ্বনি ভোটে। এরই মধ্যে তুমুল হই হট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা ৩টের সময় সভার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে কি আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
1: सरकार नी पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है। माननीय स्पीकर महोदय, सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
0: বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
2: শিক্ষামন্ত্রী পহলে রাজিনামা দেওয়া চাই, জব ও রাজিনামা নাই দেঙ্গে নিষ্পক্ষ বাত চর্চা ইয়াহ নাই হোগি। মাই রিকোয়েস্ট করতা হুঁ গভর্নমেন্ট কো, ও রেজিগনেশন দিলাও।
0: হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি একটি তদন্তাধীন বিষয় এবং এর জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন।
3: देश के भविष्य की चिंता करना हमारी जिम्मेवारी है और हमारी जिम्मेवारी में सरकार के साथ साथ विपक्ष की जिम्मेवारी भी है। हम सब साथ मिलकर इसका समाधान करें और कोई स्थायी समाधान की दिशा में हम आगे बढ़ें, ऐसा मैं निवेदन करना चाहता हूँ।
0: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। ২০৪৭ সালের মধ্যে দেশে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত জবাবে পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জানান। তিনি বলেন, পারমাণবিক শক্তি মিশনের আওতায় তৈরি এই পরিকল্পনা অনুযায়ী দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৮.৭৮ গিগাওয়াট থেকে বাড়িয়ে ২০৩১-৩২ সালের মধ্যে প্রায় ২২ গিগাওয়াটে পৌঁছবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ার এদুয়ার্দো মার্টিনেজ আচা ভাস্কাসের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী গোয়েল জানান, তাদের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, লজিস্টিক, ডিজিটাল সহযোগিতা এবং দুদেশের ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তর মেসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তার সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বপ্রথম তিন বাহিনীর বিশ্ব সমুদ্র অভিযান সমুদ্র প্রদক্ষিণার সূচনা করেন। ৯ জন মহিলা কর্মকর্তা ৪টি মহাসাগরের ২৫,০০০ নটিক্যাল মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে ৩১৪ দিনের সমুদ্রযাত্রা শেষে ইন্ডিয়ান আর্মি সেইলিং ভেসেল ত্রিবেণীতে চড়ে মুম্বাই ফিরে এসেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানের সমাপ্তিকে ভারতের নারীশক্তির এক উজ্জ্বল প্রমাণ এবং জাতির সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পেপ কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন ভাতা বৃদ্ধি পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ছয় মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবেন। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখা অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী 27 জুলাই থেকে সকাল 6টা থেকেই পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এই মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। অতিরিক্ত সময় পরিষেবার দেওয়ার জন্য বাড়ছে মেট্রোর সংখ্যাও। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানান, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। লাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছেন আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সন্ধ্যা 7:35 এবং 7:50 মন কি বাতের খবরে মন কি বাত 27 জুলাই রবিবার বলা হয়েছিল, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: ফিরে এলাম আরও একবার আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সঙ্গে স্পেশালিস্ট নিয়ে, সুদীপ্ত এবং কল্পলাল। আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজের মধ্যেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সমস্যাই বলবো, যে সমস্যাগুলো প্রত্যেক দিন আমাকে আপনাকে প্রত্যেককে ফেস করতে হচ্ছে, কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হবে, কিভাবে আমরা এখান থেকে ফিরব, মানে বড় সড়ো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার আগে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব, সেই বিষয়েরই একটা হদিশ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী আছেন আমাদের সঙ্গে, এবং অবশ্যই আপনারা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে

0: যোগাযোগ করবেন, 224-880-85 এই নাম্বারে সরাসরি কথা বলবার জন্য। এছাড়াও মাধ্যমগুলো আমরা জেনে নেব, আরও মাধ্যম যেগুলো আছে
1: 9903-05-992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং সেই সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ, যেখানে আপনি মেসেজ করেও আপনার প্রশ্ন সরাসরি জানাতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী, তিনি তাদের আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।
0: হ্যাঁ, একদম। ওটিপি প্রতারণা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, পাশাপাশি যে প্রশ্নটা এসে যায় সেটা হচ্ছে ইউপিআই জালিয়াতি, এই বিষয়টাও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি করছে, এই বিষয়টাকে নিয়ে যদি একটু হাইলাইট করেন।
2: ইউপিআই আমরা এখন ভীষণভাবে ব্যবহার করি, এবং ভারতবর্ষের ইউপিআই সিস্টেম এটা পৃথিবীর কাছে কিন্তু একটা বিরাট বড় আশ্চর্যের, মানে বহু দেশ আছে এখনো পর্যন্ত কিন্তু ইউপিআই পদ্ধতি শুরু করতে পারেননি, মানে অনেক উন্নততর দেশও, কিন্তু মানে এটা ভারতবর্ষ একটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র যারা ইউপিআই ইনফ্রাস্ট্রাকচারটাকে একটা সাংঘাতিক জায়গায় নিয়ে পৌঁছে গেছেন। এই ইউপিআই যে জালিয়াতিটা হয় সেটা কিন্তু একমাত্র যারা ইউজার তাদের দোষেই কিন্তু হয়, এরকম নয় যে কোনো প্ল্যাটফর্মের কোনো সমস্যা বা কোনো একটা সফটওয়্যারের প্রবলেম এরকমের ক্ষেত্রে কিন্তু ইউপিআই জালিয়াতিটা হয় না। অধিক আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউপিআই এর ক্ষেত্রে কি দেখতে পাই, যে কোনো একটা ইনভেস্টমেন্ট করা হবে, সেই ইনভেস্টমেন্ট করা হবে বলে তাদেরকে বলা হলো এবং তাদের থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নেওয়া হলো। তাহলে সেখান থেকে আমাদের আমরা যখন পেমেন্টটা দিলাম, পরে বুঝলাম যে না, এই পেমেন্টটা সঠিক পেমেন্ট হয়নি, সেটার থেকে আমরা মানে সমস্যায় ফেস করলাম। অথবা দেখা গেল যে কোনো কারণে আমাদের হয়তো দেখা গেল যে আমি একটা প্রোডাক্ট, এটা খুব কমনলি দেখা যায় যে কোনো কারণে একটা প্রোডাক্ট আমরা বিক্রি করছি, বিভিন্ন যে বিক্রি করার যে সাইটসগুলো সেই সাইটে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করছি, অথবা কোনো একটা জিনিস কিনতে যাচ্ছি,
1: বেশ
2: সেকেন্ড হ্যান্ড কোনো একটা জিনিস আমরা লিস্ট থেকে দেখে দেখে আমরা কিনতে যাচ্ছি, সেটা আমাদের ফেসবুকেরও প্ল্যাটফর্ম আছে বা অন্যান্য ইয়েদেরও প্ল্যাটফর্ম আছে। তো এইসব যে প্ল্যাটফর্মগুলোতে আমরা কেনা বেচা করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে কেউ একজন বলছে যে আপনাকে আমি অ্যাডভান্স পাঠাচ্ছি, এই অ্যাডভান্সটার জন্য আমি আপনাকে একটা কিউআর কোড পাঠালাম, এই কিউআর কোডে আপনি পিন টাইপ করুন তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। মানুষের যেটা সবচেয়ে প্রথম ভুল হয়, ওই টাকা পাবেন এই কনসেপ্টটা যখন তার মাথায় ঘুরতে থাকে, তখন কিন্তু মানুষ উল্টো দিকের মানুষটা কি বলছে তখন আর মাথায় ঢোকে না, তখন যেটা হয় সেটা হচ্ছে তিনি পিনটা দিয়ে ফেললেন। এটা আমাদের সকলের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিন দিলে, পিন যদি আমি টাইপ করে এন্টার করি তাহলে কিন্তু আমি অথরাইজ করছি ওই ইউপিআই সাইটকে যেটা আমার ব্যাংকের সাথে কানেক্টেড, তাকে অথরাইজ করছি যে যার ইউপিআই আইডি বা ফোন নাম্বার বা যা কিছু দিয়েছি বা কিউআর কোড স্ক্যান, তাকে টাকা পাঠানোর জন্য।
0: আচ্ছা,
2: ফলে পিন টাইপ করে এন্টার করা মানে হচ্ছে আমি টাকা পাঠাচ্ছি, আমি পাচ্ছি না, আর টাকা পেতে গেলে আমায় কিছু করতে হবে না, নাথিং, আমার কোনো অ্যাক্টিভিটির দরকার নেই। ফলে যদি আমাকে কেউ অ্যাক্টিভিটি করতে বলে, তার মানে হচ্ছে সে আমার থেকে টাকা নিচ্ছে, টাকা দিচ্ছে না। এইটা, এই থিওরিটা যদি আমরা মাথায় রাখি তাহলেই কিন্তু আমরা ইউপিআই ফ্রড থেকে বেঁচে যাব। এবং যদি ধরুন আপনি, আপনাকে কোনোভাবে প্রতারিত করা হলো একটা ইনভেস্টমেন্ট ফ্রডে, আপনি কোনো একটা জায়গায় দেখলেন একটা ওই ফেসবুক ইনস্টাগ্রামে একটা অ্যাড দেখলেন, সেই অ্যাড দেখে আপনি চলে গেলেন সেখানে ইনভেস্ট করতে, তার সত্যতা অসত্যতা আপনি যাচাই করলেন না, কিংবা হয়তো দেখা গেলো হোয়াটসঅ্যাপেই একটা আপনার কাছে মেসেজ এলো সেখানে আপনাকে ইনভেস্ট করার জন্য বলল, তখন আপনাকে একটা অন্য কোনো একটা চ্যানেলে নিয়ে গেল, আগে বা এখনও টেলিগ্রাম চ্যানেলগুলোতে নিয়ে যাওয়া হতো, পরে তো সেটা একটু মানে লাগাম লাগানো হয়েছে এখন রিসেন্টলি। এখন বিষয় হচ্ছে এই ধরনের জায়গায় গিয়ে যদি কোনো একজন ব্যক্তি স্বেচ্ছায় নিজের অর্থগুলো নষ্ট করেন, তাহলে সেটাকে কিন্তু আমরা প্রতারণা বলবো না, সেটা কিন্তু আমরা বোকামিই বলবো। প্রতারণা তখন যখন আমার ভাবনার বাইরে গিয়ে আমাকে কেউ একজন ইয়ে করছে, প্রতারিত করছে, এটা হচ্ছে। দেখুন, এখানে আজকে আপনারা একটা জিনিস দেখেন, পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসন, ব্যাংক, সমস্ত সামাজিক মাধ্যমগুলো, যারা সংস্থা, মানে যারা ধরুন প্রেস অ্যান্ড ব্রডকাস্টিং সংস্থা, তারা প্রত্যেকে, সরকারি বেসরকারি সবাই, তারা কিন্তু সাইবার সচেতনতা নিয়ে বলতে থাকেন। তাতেও যদি মানুষ এই রকমের ভুলগুলো করেন, তাহলে সেটাকে কি আমরা প্রতারণা বলতে পারি? সেটাকে তো আমাদের বোকামিই বলতে হবে।
0: একদম।

0: পুলিশ দৌড়ে মরবে, তা তো হয় না। ফলে এটা কিন্তু আমাদের নিজেদের একটা ভীষণ সচেতনতা হওয়া দরকার।
1: কিংসুক সরকার বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, এক এক করে বলি। উনি লিখছেন, রিজার্ভ ব্যাংক কিন্তু বলছে SBI ও ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে কেউ এমন কোনো ফোন কল করে না। আরেকটা কথা, OTP শেয়ার করলেই সব টাকা তুলেই বা নিচ্ছে কিভাবে, অ্যাক্সেস পাচ্ছে কিভাবে, এটা একটা প্রশ্ন করেছেন।
0: আচ্ছা, আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, ওইটাই যেটা বললাম যে সমস্ত জায়গা থেকেই কিন্তু এটা সচেতন করা হয় যে এরকমভাবে কোনো ফোন কল আসে না, কেউ এরকমভাবে আপনার থেকে OTP চাইবে না। ফলে তাতে মানুষ সচেতন হওয়া উচিত, যারা ব্যাংকের উপভোক্তা তাদেরকে সেটা সচেতন হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে, আমি OTP থেকে তো আর সব টাকা তুলছি না, আমি ততটুকুই অ্যাক্সেস পাচ্ছি যতটার OTP আমি দিচ্ছি, তাই না? মানে আমার হয়তো দেখা গেল যে আমার কোনো একটা অ্যাক্সেস করা হলো যেটা 10,000 rupees, তাহলে 10,000 টাকার যদি আমি OTP দিই, তাহলে আমার থেকে 10,000 টাকাই যাবে, 10,001 টাকাও যাবে না। তারপরে আবার একটা ট্রানজাকশন যদি করা হয় 9,000 টাকা, তাহলে সেই OTP দিলে আমার 9,000 টাকাই যাবে। ফলে এরম নয় যে আমি একটা OTP দিলাম আর গোটা ব্রহ্মাণ্ডের সব পয়সা চলে গেল, তা হবে না কি ব্যাপারটা।
1: আচ্ছা, তারপরেই উনি লিখছেন যে কিভাবে অনলাইন কেনাকাটায় ফ্রড আটকাবো। উনি একটি নামকরা ব্র্যান্ডের কথা উল্লেখ করেছেন, তাদের থেকে বেশ কিছু কেনাকাটাও করেছেন, কিন্তু এমনও হয়েছে সেই নাম দেখে প্রিপেড করে ঠকেছেন উনি। কি করে বুঝবো কোনটা জেনুইন কোনটা ফেক?
2: আচ্ছা, আমরা এই উত্তরটা নেব, কিন্তু আমাদেরও স্টুডিওর ঘড়ি বলছে 10:20 হয়েছে, আমাদের বোধহয় আবারও একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, আমরা বিরতির ওপারে ঠিক কিংসুক সরকার যে প্রশ্নটি নিয়ে এসেছেন সেই প্রশ্নের উত্তরে যাব।
3: ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: PM जय अब गरीबों की जय बन गई है।
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5,00,000 के मुफ्त इलाज के हकदार। अब तक 1,25,00,000 रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं, और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
7: नाना कथा नाना काज जानबे स्पेशलिस्ट रा सुनछेन संगे स्पेशलिस्ट 100.1 FM গোল্ডে সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
2: ঘড়ির কাটা এই মুহূর্তে রাত 10:21 হয়েছে, আমরা 11:00 পর্যন্ত থাকবো। আজকে সঙ্গে স্পেশালিস্টে আছেন আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী। অনেক প্রশ্ন, আসলে যে সমস্যাগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ভুগছি, সেই সমস্যা থেকে একটু উত্তরণের পথ আমরা চাই, এবং সেই উত্তরণের পথের রাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছেন আইনজীবী রাজর্ষী রায়চৌধুরী। আপনাদের অনেক কোয়ারিজ রয়েছে। আমরা কিংসুক সরকারের প্রশ্নে ছিলাম ফেসবুক লাইভে, যে প্রশ্নটি উনি নিয়ে এসেছিলেন, আরেকবার
1: প্রশ্নটা আরেকবার যাচ্ছি। ফেসবুক পেজে কিংসুক সরকার জানতে চাইছেন কিভাবে অনলাইন কেনাকাটায় ফ্রড আটকাবো। একটি ব্র্যান্ডের নাম উল্লেখ করেছেন, তাদের থেকে বেশ কিছু কেনাকাটা উনি করেছেন, কিন্তু এমনও হয়েছে সেই নাম দেখে প্রিপেড করে ঠকেছেন। কি করে বুঝবো কোনটা জেনুইন কোনটা ফ্রড?
0: প্রথম কথা হচ্ছে যে আমরা ওই যে প্রথমে একটা জিনিস বললাম যে গোটা ইন্টারনেট দুনিয়াটাই বেসড অন ট্রাস্ট। ফলে আমরা সেই কোম্পানিকেই ট্রাস্ট করব বা করিও যেটা থেকে অধিকাংশ মানুষ পারচেস করেন। এবারে অনেক সময় দেখা গেল যে আমার হঠাৎ করে একটা কোনো লিঙ্ক এলো, যে লিঙ্কটা ওই অ্যাপেরই কোনো একটা লিঙ্ক। এবারে আমরা অনেক সময় করি কি,

0: ওই লিঙ্কটাতে গিয়ে ওই অ্যাপটার মতোই একটা সাইট খুললো। মানে আমি মতো কেন বললাম, তার কারণ হচ্ছে বেসিক্যালি এটাকেই প্রতারকরা তৈরি করে, যে ওই অ্যাপের মতোই দেখতে একটা অ্যাপ তৈরি করলো, করে সেই লিঙ্কটা দিল। আমার মনে হচ্ছে যেন আমি ওই নাম করা অ্যাপেই ঢুকলাম, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা হচ্ছে প্রতারকের ফাঁদ। এবার আমি সেই অ্যাপে ঢুকে সেখান থেকে একটা পারচেস করলাম, সেখানে আমি প্রিপেড করলাম, ন্যাচারালি সেটা তো লস হবেই, এটা তো অবভিয়াসলি। ফলে এটা সবসময় মনে রাখতে হবে যে আমি, মানে আমি যদি কোনো একটা জিনিস পারচেস করতে যাই, তাহলে আমার যদি কোনো একটা লিঙ্কে দেখালো যে এই প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা একটা নাম আছে, তাহলে আমরা কী করবো, ওই নামটা ওখানে দেখে নিলাম, আমি আমার ওই প্রোডাক্টের মানে ওই যে আমরা যে অ্যাপটাকে ট্রাস্ট করি, সেই ট্রাস্টেড অ্যাপের অ্যাপে যাব, অ্যাপে গিয়ে সেইটাকে সার্চ করবো, সে যদি আমার লিস্টে এলো তাহলে আমি সেখান থেকে পারচেস করবো, তাহলে আমার প্রতারণার ভয় নেই।
1: আচ্ছা,
0: কিন্তু আমি লিঙ্ক থেকে ঢুকবো না, এটা গেল এক। দু নম্বর হচ্ছে যে এই মানে আমাদের পারচেস অ্যাপে ঠকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের লোভ, সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ। এই জিনিসটা এত কম দামে পাওয়া যাচ্ছে, আচ্ছা চলো কিনে ফেলি, এইটা হচ্ছে আমাদের প্রথম একটা জিনিস মেনটেন করতে লাগবে। আমরা কিন্তু কোনো একটা জায়গায় পয়সা কড়ি দেওয়ার আগেই বা ক্লিক করার আগে কিন্তু আমাদেরকে দু চারবার ভাবা উচিত, যে কারণে আমি বারবার করে জিরো ট্রাস্টের ব্যাপারটা বলছি, যে আমাদের সব জায়গায় কিন্তু আমি ট্রাস্টেড অ্যাপকেও জিরো ট্রাস্টের মধ্যে রাখবো, আমি তার কাছেও কিন্তু আমার, আমি বারবার সেখান থেকে খাবার অর্ডার করি বলে সেই অ্যাপে আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখবো তা নয়, আমি সেই অ্যাপকে বা আমি বারবার খাবার অর্ডার করি বলে সেখানে আমার কার্ডের নাম্বারটা সিভিভিটা আমি সেভ করে রাখবো তা কিন্তু নয়, আমি আমি প্রত্যেকবার ওটা এন্ট্রি করবো, কিন্তু আমি তার থেকে রেগুলার নিচ্ছি, সে আমাকে রেগুলার সার্ভ করছে, কিন্তু তাও আমি তাকে জিরো ট্রাস্টে রাখছি। এই হ্যাবিটটা যদি আমরা গ্রো করতে পারি, তবেই কিন্তু আমরা একটা মানে সেফার ইন্টারনেট হ্যাবিটে পৌঁছাবো।
1: আমাদের ফেসবুক লাইভে আরও একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন করেছেন বিধান মল্লিক, বিধান মল্লিক লিখেছেন, অনেকে বলেন আইফোন অনেকটা নিরাপদ, এসব বিষয়ে সত্যি কি তাই? আসানসোল থেকে
0: এটা ধরে নেওয়া যায় এবং তারা অনেক বেশি ইয়ে রাখেন, কিন্তু আমাদের যা আমাদের দেশের যা অর্থনৈতিক পরিকাঠামো বা যা পরিস্থিতি, তাতে কি প্রত্যেকের পক্ষে আইফোন ব্যবহার করা তা সম্ভব নয়? ফলে অধিকাংশ মানুষই কম দামের যে অ্যান্ড্রয়েড ফোনস বা বেশি দামের, এখন তো আইফোনের থেকেও বেশি দামের অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, ফলে সেটা নয়, মানে ওই অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এর একটা অদ্ভুত রেশারেশি চলে এবং এটা মানুষের একটা কমন প্রশ্ন, যেমন অ্যান্ড্রয়েড সেফ না আইফোন সেফ? আইফোন হয়তো টেকনিক্যালি আমাকে অনেক কিছুতে ঢুকতে দেয় না, যে কারণে আমরা মনে করি ওটা সেফ, আর এ আমাকে সব জায়গায় ঢুকতে দেয়, ফলে আমি মানে ভালো ঘরেও ঢুকতে পারি আবার খারাপ ঘরেও ঢুকে যেতে পারি,
1: মানে বিপদটা
0: থেকে যায়। কিন্তু এটা যদি আমরা সচেতন থাকি তাহলে আমি খারাপ ঘরে ঢুকবো না।
1: এক্স্যাক্টলি,
0: মানে একটা অ্যান্ড্রয়েড ফোনেরও যদি আমি সেটিংসগুলো জানি তাহলে আমি ফোনটাকে একটা দুর্গে পরিণত করে ফেলতে পারি, ফলে আমার উচিত হচ্ছে সেটিংসগুলোকে শিখে নেওয়া, তাহলে আমার তো আর ওই অতগুলো টাকা বেঁচে যায়।
1: আচ্ছা, আমরা ওটিপি প্রতারণা শুনলাম, ইউপিআই জালিয়াতি সম্পর্কেও একটা ধারণা আমরা পেলাম, কিউআর কোড স্ক্যান করা নিয়েও আপনি অনেকটা আমাদের সুন্দর করে বুঝিয়ে বললেন। হ্যাঁ, আচ্ছা, কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা হয়, সেটা কিভাবে হয়?
0: কেওয়াইসি আপডেট নিয়ে, অ্যাকচুয়ালি কেওয়াইসি আপডেট নিয়ে তো আমরা খুব একটা চাপে থাকি, হঠাৎ করে ব্যাংক ফোন করে বলল বা আমি একটা ট্রানজ্যাকশন করতে গেলাম করতে পারছি না, তখন আমি সাইটে গেলাম বা ব্যাংকে গেলাম, ব্যাংক আমাকে বললো আপনার তো কেওয়াইসিটা করা নেই সেই জন্য আপনি করতে পারছেন না, ফলে এই এইসবের কারণে আমরা একটুখানি সেটিয়ে থাকি আর কি ব্যাপারটা। ফলে হঠাৎ করে যদি এরকম একটা কল এলো যে আমার কেওয়াইসিটা আপডেট করতে লাগবে তবেই আমি এই ট্রানজ্যাকশনটা করতে পারবো, তখন আমরা সেটাতে তাদেরকে ট্রাস্ট করে ফেলি।
1: আচ্ছা,
0: এবং অদ্ভুতভাবে আমি দেখেছি এরকম মানুষও আছেন যারা রোববার সকালবেলা ফোন করছেন, বলছেন যে এই আমার থেকে না ব্যাংকের ম্যানেজার এক্ষুনি ফোন করেছিলেন। আমি তাকে বললাম রোববার কোন ব্যাংক খোলা থাকে মাসে? মানে এই ধারণাগুলো বা এই যে একটা কনসেপ্ট সাধারণ বুদ্ধি, মানে সাইবার সিকিউরিটি ইজ নট আ রকেট সায়েন্স, সাইবার সিকিউরিটি হচ্ছে কমন সেন্স। আমরা যদি কমন সেন্সগুলোকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মানে অধিকাংশ ক্ষেত্রে সেফ থাকতে পারবো। এবার ধরুন আপনি একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের সার্ভার ক্ষতিগ্রস্ত হলো, আপনার কিছু করার
1: নেই, একদম
0: ওটা আপনার হাতের বাইরে, যেটা আপনার হাতের মধ্যে সেটা কিন্তু খুব কমন একটা সেন্স দিয়েই সেটাকে আটকানো সম্ভব। ফলে সেটার জন্য আপনার বিরাট টেকনোলজিক্যালি এক্সপার্ট হওয়ার বা আপনাকে সাংঘাতিক একটা কম্পিউটার সায়েন্স শিখতে হবে তা কিন্তু একেবারেই নয়।
1: পাশাপাশি বোধ হয় সীমাহীন লোভ যেটা বলছেন সেখান থেকেও কন্ট্রোল করতে হবে।
0: আমাদের লোভ ভয় জানার অধিক আগ্রহ, মানে সেই আমরা এর আগে অনেক সময় দেখেছিলাম না প্রচন্ড জানার আগ্রহ, হ্যাঁ আজকে কি হলো কালকে কি হলো, ফলে খবর আমরা রেগুলার কন্টিনিউয়াস বিভিন্ন খবর, এবং সেক্ষেত্রে প্রচুর জায়গা থেকে আমরা ফেক নিউজ ছড়ানো, হ্যাঁ সেগুলো হচ্ছে যে অধিক জানার আগ্রহ থেকে।
1: আচ্ছা আমাদের সঙ্গে একজন টেলিফোনে অনেকক্ষণ ধরে বন্ধু অপেক্ষা করে আছেন, কে রয়েছে না ছিলেন, আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
2: আচ্ছা আমাদের গোল্ডের ফেসবুক পেজে একজন লিখেছেন, আমি তড়িৎ সরকার, 70 বছর বয়স, বেহালা থেকে বলছি। গত 3 মাস ধরে মিস্টার দেবেশ কুমার মালহা, DCP সাইবার ক্রাইম সেল নিউ দিল্লি, ওনার কাছ থেকে মেসেজ পাচ্ছেন, I am viewing pornographic videos, processing pornographic videos and photos, distributing child and adult pornography.
0: ঠিক আছে, বুঝলাম।
2: আমার কি করা উচিত?
0: নাকে সর্ষে তেল দিয়ে ঘুমানো উচিত, এটাতে কিচ্ছু করা উচিত নয়। তার কারণ হচ্ছে যে এই ধরনের যত রকমের মেসেজ পাবেন অল আর ফেক মেসেজেস, এবং ওখানে দেখবেন, মানে এটা না আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা চিঠি থাকবে, সেই চিঠি বা মেল, সেই মেলটার হেডারটা দেখবেন, মানে কে পাঠাচ্ছে। যদি আপনার কোনো সরকারি জায়গা থেকে বা পুলিশ প্রশাসনের থেকে মেল আসে, তাহলে সেখানে আপনার আইদার gov.in বা কোনো একটা পুলিশ কমিশনারেটের নাম .in এই ধরনের থাকবে একটা মেল, মানে তার যে এক্সটেনশনটা আর কি। এখানে আপনি উনি যদি একটু সতর্ক হয়ে দেখেন তাহলে দেখবেন যে ওই মেলের ক্ষেত্রে একটা উল্টোপাল্টা কিছু নাম দেওয়া থাকবে, হ্যাঁ, ফলে সেটা থেকে বোঝা যায় যে এটা একটা ফেক মেল। এবং এর পরে যেটা হতে পারে, যদি উনি এটাতে রেসপন্ড করেন, এর পরে যেটা হতে পারে, এর পরের স্টেপটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। মানে এটা হচ্ছে পৃথিবীর, আমার মনে হয় পৃথিবীর সব থেকে বোকা বোকা সাইবার ক্রাইম, এর থেকে বোকা বোকা সাইবার ক্রাইম হয় না। মানে মানুষ যে কেন এটাতে বিশ্বাস করেন আমি জানি না, কারণ ভারতবর্ষের লিগাল সিস্টেম, মানে প্রতিটা মানুষ তো ভারতবর্ষের লিগাল সিস্টেমের কিছুটা তো জানেন, রাস্তা জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে হয় এটা পৃথিবীর সবাই জানে। তো তারা করেন কি করে না সেটা পরের প্রশ্ন, কিন্তু ব্যাপার হচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট বলে যে ভারতবর্ষের লিগাল সিস্টেমে কোনো বিষয় এক্সিস্টই করে না, এটা সবাই আমরা বলছি, এটা পুলিশ থেকে বলে, ব্যাংক থেকে বলে, সবাই বলে। তাও এখনও মানুষের কাছে এরকম কল আসে যে ইউ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট, তখন কিন্তু মানুষ সেখানে এক জায়গায় অ্যারেস্ট হয়ে বসে যায়। অ্যারেস্ট হওয়ার জন্য দুটো সিস্টেম বলে দিই, অ্যারেস্ট করার জন্য একদম আমাদের যে ক্রিমিনাল ল আছে সেই ক্রিমিনাল লয়ে দুরকম সিস্টেম বলা আছে। আপনি দেখবেন সবসময় পুলিশ যখন অ্যারেস্ট করেন তখন আপনাকে বলতে হবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, এবং দ্যাট ইজ উইথ আ বডি টাচ, আপনাকে হাত ধরে বা কিছু একটা পরিয়ে বা আপনার বডিতে টাচ করে বলতে হবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবং সেই কারণেই কিন্তু একজন পুরুষ পুলিশকর্মী একজন মহিলাকে অ্যারেস্ট করতে পারেন না, কারণ তাকে বডি টাচ করতে হবে বলে, সেই কারণেই মহিলা পুলিশকর্মী লাগে, ঠিক আছে। ফলে আপনাকে বডি টাচ করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা হচ্ছে পুলিশ যদি আমার বাড়িতে এসে বা আমি যেখানে আছি সেখানে এসে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, অথবা সেকেন্ড প্রসেস কি, সেকেন্ড প্রসেস হচ্ছে আমার এগেনস্টে কোনো একটা কমপ্লেন জমা পড়লো থানায়, তখন থানা কী করবে, আমাকে একটা লেটার পাঠাবে, একটা নোটিশ পাঠাবে যে তুমি অ্যাপিয়ার করো আমাদের কাছে অমুক ডেটে, বা আজকের নোটিশের ডেট থেকে 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে কি 7 দিনের মধ্যে অ্যাপিয়ার করো, বেসড অন দ্য গ্র্যাভিটি অফ দি অফেন্স। আমি থানায় গেলাম, থানা আমার সাথে কথা বলে বুঝলো যে না আমি অপরাধটা সত্যি করেছি। তাহলে একটা প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে থানা যদি মনে করলো আমাকে অ্যারেস্ট করা যায় তাহলে আমাকে থানা থেকেই অ্যারেস্ট করলো। এই দুটো হচ্ছে অ্যারেস্টের পদ্ধতি। অথবা আমি বেল নিতে গেলাম, আমি হয়তো আমার এগেনস্টে কমপ্লেন আছে, আমি বেল নিতে গেলাম, কোর্ট আমার বেলটা রিজেক্ট করলো, তখন কোর্টের থেকেই অর্ডার হয়ে যাবে, আমাকে কোর্টের রুম থেকেই পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল যদি আমার বেল রিজেক্ট হয়।
1: আচ্ছা
0: ঠিক আছে, তাহলে এই পদ্ধতি ছাড়া ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতবর্ষের আইনের সিস্টেমে কোনো পদ্ধতি নেই। ফলে যে বড় অফিসার, যে নাম করা লোকই ডিজিটাল অ্যারেস্টের কথা আপনাকে বলবে,

0: তিনি কোনো বড় লোক নন, তিনি হচ্ছেন প্রতারক, প্রতারক এবং প্রতারক।
1: পূর্ণিমা হালদার মধ্যমগ্রাম থেকে লিখছেন যে, আমার বয়স 65, আমি একাই থাকি, মাঝে মাঝে আমার ফোনে কাস্টমার কেয়ার থেকে বিভিন্ন কল আসে, এবার সেগুলো কোনটা ঠিক কোনটা ভুল, মানে কোনটা ফেক উনি জানতে চাইছেন, সেটা আমি বুঝবো কীভাবে, আমার সেইভাবে এই বিষয়ে কোনো জ্ঞান নেই।
0: না, এবারে প্রশ্নটা হচ্ছে যে কাস্টমার কেয়ার বলতে কিসের কাস্টমার কেয়ার, সেইটা উনি ক্লিয়ারলি বলেননি। উনি যদি কোনো একটা সংস্থার কাস্টমার হন এবং যদি উনি কেয়ার চান, তাহলে সেখান থেকে কেয়ার আসতে পারে। কিন্তু এটা তো এখন তো অধিকাংশ ব্যাংকিং সার্ভিস থেকে আরম্ভ করে সব সার্ভিসেরই অ্যাপ হয়ে গেছে, অ্যাপ বা ওয়েবসাইট হয়ে গেছে। আমার যদি কিছু আদৌ প্রয়োজন থাকে, তাহলে আমি সেইখান থেকে গিয়ে আমি হেল্প চাইব, হয় আমি ওই সাইটে গিয়ে বা অ্যাপে গিয়ে, সেখানে নিড হেল্প বলে অপশন আছে বা হেল্প অপশন আছে, আমি সেই হেল্প অপশন থেকে চাইব যদি আমার আদৌ কোনো হেল্পের দরকার পড়ে। আমার পার ডে 6টা করে কাস্টমার কেয়ারের অ্যাপ এই ফোন আসছে, আমার সেটা ধরারই দরকার নেই, আমি সেটা রিসিভই করব না। মানে আমার তো কেয়ারের প্রয়োজন আছে, তবে না আমি কাস্টমার কেয়ারের কাছে রিসিভ ধরা দেবো। আমার যদি কেয়ারের দরকার না পড়ে, তাহলে আমি কেন কাস্টমার কেয়ারে ফোন রিসিভ করতে যাব।
2: আচ্ছা, দিলীপ সেন মধ্যমগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে প্রশ্ন যে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কি?
0: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের তথ্যের সুরক্ষার অভাব। এক্ষেত্রে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আমাদের তথ্যের সুরক্ষার জন্য অধিকাংশ মানুষেরই, মানে আপনি যদি 100 জনের মধ্যে দেখেন, মোটামুটি 90 জনের আপনি পাবেন যাদের সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ, মানে আমি সমস্ত মেসেজিং সাইটগুলোও বলছি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু 2-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2-স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে না। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, একটা সেটিং, যে সেটিংটা কিন্তু আমাদের সবার করে রাখতে হবে। যদি আমরা করে রাখি, তাহলে কেউ যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড, হয়তো এটা হতে পারে যে যার ইউপিআই, যার সোশ্যাল মিডিয়া, তার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা খুব লুজ পাসওয়ার্ড, ওই যে পাসওয়ার্ড নিয়ে যেটা বলছিলাম যে প্রেডিক্ট করা যায়, এরকম হয়তো একটা প্রেডিক্টিভ পাসওয়ার্ড আছে। ফলে সেক্ষেত্রে আমি ইউজার নেমটা জানি, আমি তার পাসওয়ার্ডটা প্রেডিক্ট করে তার সিস্টেমের মধ্যে ঢুকে গেলাম। অথবা আরেকটা জিনিস হতে পারে যে আমি তাকে একটা লিঙ্ক পাঠালাম, সেই লিঙ্কে গিয়ে বললাম যে তোমার সোশ্যাল মিডিয়াটা বন্ধ হয়ে যাবে, তুমি এইটাতে ক্লিক করো, এখানে ফর্ম ফিল আপ করো, তাহলে ওই ফর্ম ফিল আপের মধ্যে আমার ইউজার নেম পাসওয়ার্ড ছিল, সেটা থেকে আমি ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেছি এবং আমার 2-ফ্যাক্টর অথেন্টিকেশন করা নেই, ফলে আমি তার সিস্টেমের মধ্যে ঢুকে গেলাম, আমি হ্যাক করে নিলাম, করে নিয়ে আমি সেখানে নাম্বার টাম্বার চেঞ্জ করে দিয়ে 2-ফ্যাক্টর করে নিলাম আমার নামে। তাহলে আমি আর, তাহলে যার অরিজিনাল অ্যাকাউন্ট তিনি আর অ্যাক্সেস পাবেন না।
3: এক্স্যাক্টলি।
0: ফলে সোশ্যাল মিডিয়া এবং অজস্র তথ্য, মানে আমরা আমাদের প্রয়োজনাতীত তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি। আমরা মানে অনেক সময় এরকম হলো, সারা বাড়ি শুদ্ধ লোক বেড়াতে যাচ্ছে, একটা সেলফি তুলে নিল, অফ টু পুরী ফর 7 ডেজ, কাইন্ড অফ মানে ইনভিটেশন টু দি চোর, মানে আমার বাড়িটা 7 দিনের জন্য খালি থাকবে, বাবা তুমি এসে যা করার করে যেও, ব্যাপারটা কাইন্ড অফ তাই আর কি। ফলে এরকম নয় যে আমি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেকের দেখবেন এই কমন ইস্যুটা হয়, হঠাৎ করে একটা ফোন এলো, ফিশিং কল, মানে ওই ইমার্জেন্সি কল, যে আপনার ছেলে বা মেয়ে কি ভুবনেশ্বরে পড়াশোনা করতে গেছে অমুক ইউনিভার্সিটিতে, সে ড্রাগ নিয়ে ধরা পড়েছে, আপনি ও এক্ষুনি এত টাকা দিন, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো, নইলে এফআইআর করবো, বাবা মা ভয়ে টাকা দিয়ে দিচ্ছে, এরকম কেস আমরা প্রচুর পেয়েছি। মানে আমি জাস্ট একটা ছোট্ট বিষয় বলি, একটি বাচ্চা, সে প্রথম স্কুলে যাচ্ছে, তার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি বলে মা সেটা সগর্বে পোস্ট করে,
2: একদম খুব কমন ফ্যাক্টর এটা, হ্যাঁ হয়,
0: এবং তাতে সেই বাচ্চার ছেলেটি বা মেয়েটি ড্রেস পরে রয়েছে, স্কুলের ড্রেস, তার আইডি কার্ড এখান থেকে ঝুলছে, আর এখন সব আইডি কার্ডের ফিতেতে স্কুলের নাম লেখা থাকে,
2: একদম,
0: এবং তার আইডি কার্ডটা এখানে রয়েছে, তার নাম, এবারে আমি যদি আপনাকে আপনাদের মানে দর্শক বন্ধুদেরই

0: যদি এই প্রশ্ন করি যে আপনারা 1, 2, 3, 4 করে বলুন তো যে এই ছবি থেকে আপনি কটা তথ্য পেলেন, আমি আপনাকে বলে দিই। প্রথম কথা হচ্ছে সে ছেলে না মেয়ে, দ্বিতীয় কথা হচ্ছে সে কোথায় থাকে, কারণ লোকেশন আমি ওদের পেয়ে যাবো, তৃতীয় কথা হচ্ছে সে কোন স্কুলে পড়ে, তারপরে হচ্ছে কোন ক্লাস, তার রোল নাম্বার কত,
1: আই কার্ড
0: থেকে সব পেয়ে যাচ্ছে, তলায় প্রিন্সিপালের সই বা হেড অফ দ্য ইনস্টিটিউটের সই সেটা আমি পাচ্ছি, জুম করলে এখন তো সব ক্যামেরা ভয়ঙ্কর ক্যামেরা, ফলে সেটা জুম করলে আমি পেয়ে যাচ্ছি। এই এটাকে আমরা বলি পার্সোনালি আইডেন্টিফাইবল ডেটা। আমি একটা মানুষকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবো এরকম একটা ডেটা যদি আমি দিয়ে ফেলি সোশ্যাল মিডিয়ায় উইথ আ ভিজিবিলিটি অফ পাবলিক, তাহলে সেটা হাবড়া থেকে কেউ দেখছে না, হনলুলু থেকে দেখছে, এটা তো বোঝা সম্ভব না
1: একদম ঠিক।
0: ফলে আমি যদি পাবলিক না রেখে আমার যদি সেন্সিটিভ ডেটা হয়, আমি তো বাড়ির সামনে ছবি তুললাম যেখানে আমার বাড়ির নেম প্লেট অ্যাড্রেস প্লেট দেখা যাচ্ছে,
1: আচ্ছা
0: দ্যাট ইজ আ পার্সোনালি আইডেন্টিফাইবল ডেটা, আমাকে স্টক করা যেতে পারে আমার বাড়ির অ্যাড্রেস প্লেট দিয়ে। পরে আমি বললাম যে আরে আমাকে কেন স্টক করছে, আমি আমি কোথা থেকে ফেসে গেলাম, তাই না? ফলে এগুলো কিন্তু এক সমস্যাটা কি জানেন তো, সমস্যাটা হচ্ছে ব্যবহারিক সমস্যা, যে আমরা একটা প্রযুক্তিকে ব্যবহার করছি, সেই ব্যবহারটা আমরা শিখছি না, এবং এই ব্যবহারটা কিন্তু আমি আপনাকে যতগুলো জিনিস বললাম এগুলোকে একটাও করতে গেলে আপনার মনে হয় যে একটা বিরাট
1: ক্ষতি হতে পারে
0: না, একটা বিরাট কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে
1: না, হ্যাঁ হ্যাঁ
0: কোনোটাই লাগে না, এগুলো কিন্তু একদম সিম্পল বুদ্ধি আমাদের। তো এই সিম্পল বুদ্ধিগুলো যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে আমরা নানানভাবে ফাঁসবো।
1: আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের মনে হয়, এটা তো এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়াটা এখন একটা কমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তো সেক্ষেত্রে মানে এরা কিভাবে সচেতন হবে, মানে কিভাবে ছবি তুলবে বা কি ছবি দেওয়া বন্ধই করে দেবে, বা যদি দেয় কিভাবে? ছবি
0: বন্ধর ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি আননেসেসারি ফটোগ্রাফস দেব না।
1: আচ্ছা,
0: ছবি আমি কখনো এরমভাবে দেব না, তার কারণ হচ্ছে এভাবে দিলে আমার সেখানে ফিঙ্গারপ্রিন্ট আসতে পারে।
1: আচ্ছা, সেটাই জানা,
0: যদি জুম করে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, আমি দরকার এরমভাবে দেব ছবি। এখন তো এইসবই ট্রেন্ড হয়েছে না,
1: এই জিনিসটা,
0: হ্যাঁ এখন তো এইসব একিয়ে বেঁকিয়ে নানান রকম হয়েছে, ফলে সেগুলো নিয়ে যাচ্ছি না প্রশ্ন। এখন ব্যাপার হচ্ছে যে আমি সেই ছবিটাই বুদ্ধি করে দেব যে ছবিটা থেকে আমাকে পার্সোনালি আইডেন্টিফাই করা যাবে না।
1: আচ্ছা,
0: সেই ছবিগুলো আমি দেব। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের আমরা যে অ্যাচিভমেন্টস, এই অ্যাচিভমেন্টসের তো সার্টিফিকেটের ছবি আমরা অনেক সময় পোস্ট করি, এটা আমরা খুব কমনলি
1: অহরহ করা হয়,
0: তাহলে অজস্র সই কিন্তু সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে। আর এই ধরুন একটা সরকারি সংস্থায় আমি চাকরি পেলাম, কোনো ডিরেক্টরের সাইন আছে অ্যালং উইথ সিল, সেইটা আমি ফেসবুকে পোস্ট করলাম বা কোনো একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, সেই ছবিটাকে নিয়ে তো আরামসে সেখান থেকে ক্রপ করে ওটাকে তুলে নেওয়া যায় এবং সেটাকে মিস ইউজ করা যায় ইন ডিফারেন্ট ওয়েজ।
2: আচ্ছা,
0: এই কারণেই বলা যে আমি কোন কোন তথ্য সোশ্যাল মিডিয়ায় দেব বা দেব না, সেটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রেখে দেওয়া ভালো। আরেকটা জিনিস বলে রাখি, সেখানে প্রচুর মানুষ যারা নতুন গাড়ি কেনেন দেখবেন মিয়া বিবি দুজনে বড় চাবি নিয়ে এরমভাবে ছবি তুলবেন, পিছনে গাড়ি তলায় নাম্বার প্লেটটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে, একটা নাম্বার প্লেট থেকে কিছু না হলেও আপনার 12-15টা ইনফরমেশন পাওয়া সম্ভব।
1: আচ্ছা,
0: আপনার কবেকার গাড়ি, কবে কেনা, ইন্স্যুরেন্স কোম্পানি কে, কবে আপনার পলিউশন ফেল হচ্ছে, কবে আপনার ইন্স্যুরেন্স ফেল হচ্ছে, তারপরে যদি আপনার কাছে একটা কল আসে সাহেব আমি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট কথা বলছি, এই আপনাকে আমি একটা লিঙ্ক পাঠালাম, এবার লোভটা দেওয়া হবে, এই আমার একটা লিঙ্ক পাঠালাম, আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার জন্য স্পেশাল অফার 2 বছরের জন্য 700 টাকায় আপনার ইন্স্যুরেন্স হয়ে যাবে, আপনি লোভে পড়ে গেলেন। তার মানে প্রাইমারি ইনফরমেশনটার জন্য কে দায়ী, ফিশার না আপনি ব্যবহারকারী?
1: একদমই,
0: তাহলে ব্যবহারকারীর ব্যবহার থেকেই কিন্তু ফিশাররা ইনফরমেশন তুলছে। এই কারণেই আমি বলেছিলাম প্রথমেই যে আমরা ভারতবাসীরা আমাদের ইনফরমেশন সেফটি নিয়ে অ্যাবসলিউটলি জিরো।
1: ঠিক ঠিক। আচ্ছা, একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে 2248-8085-এ। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
3: আমি প্রণব কুমার বলছি, কলকাতা 18 থেকে।
1: আচ্ছা বলুন।
3: এখানে 9 1 2 3 2

0: আপনি বলছিলেন যে পাসওয়ার্ড থেকে ইমেল পাসওয়ার্ড না কোন পাসওয়ার্ডটা আমি স্ট্রং করব।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে কোনো একটা তথ্য আপনি পেলেন যেটা কোনো একটি অপরাধের সঙ্গে জড়িত বা কোনো একটা অপরাধকে সংগঠিত করছে, তাহলে আপনার উচিত হচ্ছে আপনার লোকাল যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সাথে যোগাযোগ করা, সমস্ত তথ্য তাদেরকে প্রোভাইড করা এবং সেখানে একটা স্পেসিফিক ডায়েরি করা। যদি তারা ডায়েরি নিতে অস্বীকার করলেন, আপনি সেটা বাই পোস্ট বা ইমেলের মাধ্যমেও পাঠাতে পারেন। সেটা পাঠালে সেখানে একটা কেস নথিভুক্ত হতে পারে বা সেখানে একটা প্রাইমারি তদন্ত হতে পারে, এটা একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে পাসওয়ার্ডের ব্যাপার যেটা বললাম, সমস্ত ক্ষেত্রেই কিন্তু পাসওয়ার্ড স্ট্রং করতে হবে। পাসওয়ার্ড এরকম নয় যে আমি ইমেলের ক্ষেত্রে স্ট্রং করলাম বা অন্যর ক্ষেত্রে স্ট্রং করলাম, সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আমি লুজ রাখলাম, তা নয়। আমরা সবসময় পাসওয়ার্ডের ব্যাপারে একটা জিনিস বলি, যে স্পেশালি বয়স্ক মানুষদের ক্ষেত্রেও বলি, যে প্রত্যেক কটা সার্ভিসের জন্য আপনার প্রত্যেক ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করুন। যে একই পাসওয়ার্ড সব কটা সাইটে ইউজ করছি সেটা করবেন না। তাতে একটা খুব সাধারণ কমন প্রশ্ন যেটা আমাদের কাছে আসে, যে আমরা কটা সিঁড়ি উঠলাম এটাই মনে রাখতে পারি না বয়সকালে, আমরা এতগুলো পাসওয়ার্ড মনে রাখবো কি করে? ফলে এটা যদি আমার প্রশ্ন হয়, তাহলে আমি তার একটা খুব শর্ট মানে ছোট সলিউশন বলি, বাংলা সলিউশন যাকে বলে, সেটা হচ্ছে আপনার একটা ছোট ডায়েরি রাখুন। সেই ডায়েরির মধ্যে কোন সাইটের কি পাসওয়ার্ড এটা আপনি লিখে রাখলেন, এই ডায়েরিটা আপনার লকারে রাখুন বরঞ্চ। কিন্তু কখনো এই ইনফরমেশনটা আপনার মোবাইলে সেভ করে রাখবেন না, কারণ যদি কোনো কারণে আপনার মোবাইলে একটা ম্যালওয়্যার গিয়ে আপনি আপনার অজান্তে সেই সমস্যাটা হলো যে আপনার মোবাইলের মোবাইলটা অন্য একটা ডিভাইসে ভিজিবল হয়ে গেল, তখন তো আপনার পাসওয়ার্ডও গেল। হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আমাদের এই যে ম্যালওয়্যার প্রোপাগেশনটা, এই ম্যালওয়্যার প্রোপাগেশনটা অধিকাংশ হয় হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে। তাহলে হোয়াটসঅ্যাপের আমরা কোন সেটিং অন করে রাখলে ম্যালওয়্যার প্রোপাগেশনটা হবে না বা হওয়ার সম্ভাবনা কম, সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যাব, হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপের সেটিংসে যাব, ডান দিকে থ্রি ডট, সেখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখব স্টোরেজ অ্যান্ড ডেটা বলে একটা অপশান আছে, এই স্টোরেজ অ্যান্ড ডেটায় যাব। স্টোরেজ অ্যান্ড ডেটার একদম নিচের দিকে তিনখানা অপশান আছে, সেটা মানে এটাকে বলে মিডিয়া অটো ডাউনলোড। যে এই মিডিয়া অটো ডাউনলোডটাকে যদি আমরা বন্ধ করে রাখি, তার তিনটে অপশান, একটা হচ্ছে ভায়া মোবাইল ডেটা, একটা হচ্ছে বাই ওয়াইফাই, আর একটা হচ্ছে বাই ওয়েন ইন রোমিং। তাহলে এই তিনটে অপশানকে যদি আমি ডিসিলেক্ট করে নো মিডিয়া করে রাখি, নর্মালি কি হয়, ফটোটা হয় হচ্ছে বাই ডিফল্ট মোবাইলে, রোমিংয়ে সবকটা অন থাকে, আর রোমিংয়ে এই সরি ওয়াইফাইয়ে সবকটা অন থাকে, আর রোমিংয়ে কোনোটা অন থাকে না, নো মিডিয়া থাকে। এটাকে যদি আমি তিনটেকেই নো মিডিয়া করে দিই, তাহলে আমার ম্যালওয়্যার প্রোপাগেশনের ক্ষেত্রে অনেকটা সুরাহা আমরা পাবো, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ম্যালওয়্যারটা প্রোপাগেটেড হয়, যে আমি নিজে ক্লিক না করলে সেটা ডাউনলোডেড হবে না। আর যদি আমি অটো ডাউনলোড অন করে রাখি, আমি ক্লিক করলাম না, অটোমেটিক্যালি ডাউনলোডেড ইনস্টলড হয়ে গেল, তারপরে আমাদের কাছে বা পুলিশের কাছে গিয়ে বলছেন যে আমি তো স্যার কিছু শেয়ারই করিনি, তাও আমার অ্যাকাউন্ট থেকে পয়সা চলে গেছে, সেটা কিন্তু ম্যালওয়্যার এফেকশন থেকেই হচ্ছে। এবং কারোর যদি এরকম ঘটে থাকে, তাকে কিন্তু ইমিডিয়েটলি প্রশাসনের বা পুলিশের বা কোনো সাইবার বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার ডিভাইসে ম্যালওয়্যার তখনও পর্যন্ত অ্যাফেক্টেড।
2: আচ্ছা,
1: হ্যাঁ, ফলে সেটাকে কিন্তু ডিভাইস অডিটিং করে সেই ম্যালওয়্যারটাকে দূর করতে লাগে।
2: আচ্ছা, আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে 2248-8085-এ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
3: ছিল যে গত বছর নভেম্বর মাসে আমার বয়স একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা বড় আমি নাম

0: দেখছি না, একটা বড় কোম্পানির সিম নিয়েছিল, কিন্তু ওই সিমটা আমরা ব্যবহার করার পর প্রায় 7-8 মাস রিচার্জ না করাতে কোম্পানি ব্লক করে দেয়, ওটা বন্ধই ছিল। তারপর এখন যখন আমি আবার রিচার্জ করার জন্য মনস্থির করলাম, তখন দেখলাম যে রিং করে দেখলাম যে কি বলছে, তখন দেখলাম একটা নন বেঙ্গলি মহিলা কথা বলছে। আমি বললাম এটা আপনি কোম্পানির থেকে দিয়েছে। তারপর আমি আবার ওই কোম্পানির স্টোরে গেলাম, স্টোরে গিয়ে বললাম যে এরকম কেটে পড়ছে, ওটা 3 মাস না ইউজ করলে ওটা লাইনে চলে যায়, অন্যকে আমরা দিয়ে দিই। আবার নতুন একটা সিম তুললাম, তোলার পর টু কলারে দেখছি মুসলিম মহিলার নামে শো করছে। আমি ওখানে ওদের স্টোরে বললাম এটার জন্য আমি কোন বিপদে পড়বো না, তো বললো চিন্তার কিছু নেই, এইরকম আমরা করেই থাকি, তো এটার ব্যাপারে কোনো বিপদ হতে পারে কিনা একটু যদি কাইন্ডলি বলেন।
1: হ্যাঁ বলছি, শুনতে থাকুন। এটা একটা খুব কমন সমস্যা, সেটা হচ্ছে আমরা অনেক সময় রিচার্জ করি না বলে, এবং সেটা 3 মাস যদি ওভার হয়ে যায় তাহলে কোম্পানি পলিসি অনুযায়ী, যারা সার্ভিস প্রোভাইডারের পলিসি, যে আমাদের একটা নাম্বার অনন্তকাল ব্লক থাকতে পারে না, সেই নাম্বারটা তখন ডিসিলেক্ট করে দিয়ে, মানে ওনার KYC থেকে সেটা বেরিয়ে গিয়ে অন্য লোককে অ্যাসাইন করে দেওয়া হয়, অন্য লোক সেটা তার KYC দিয়ে সেটাকে পারচেস করতে পারে। এতে কোনো সাইবার সমস্যা হবে না, কিন্তু মানে হবে না বলাটা অতীব ভুল, যেটা ম্যাক্সিমাম সমস্যা হয় সেটা হচ্ছে হয়তো দেখা গেল যে সেই ব্যক্তি অন্য কোনো এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আর দেননি। হ্যাঁ, এবারে তখন তার কল মানে আনঅথরাইজ, হ্যাঁ মানে আনসলিসিটেড কলস ওনাকে হয়তো কিছু সহ্য করতে হতে পারে, এটা কোনো প্রতারণা নয় কিন্তু এটা একটা বিড়ম্বনা বটে,
2: একদমই,
1: ফলে এটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কারণে যদি আপনি সিম নিলেন বা আপনি একটা সিম ইউজ করছেন, আপনাদের কিন্তু সবসময় দেখে নেওয়া উচিত যে ওই যে ট্যাফকপ যে পোর্টালে, সেই পোর্টালে দেখে নিতে হবে যে আপনার নামে কটা সিম চলছে, ঠিক আছে? এইটা একবার ভেরিফাই করে নেওয়াটা খুব দরকার। আপনার যেটা বেস নাম্বার, সেই বেস নাম্বার দিয়ে দেখা সেটা কানেক্টেড যে আধারের সঙ্গে, সেই আধারের এগেনস্টে কটা সিম চলছে। কারণ একটা সময় আমরা ভয়ঙ্করভাবে সিম নিয়েছিলাম মাঝখানের কিছু একটা সময়, এবার সেই সেখানে আমাদের একটা আধারের এগেনস্টে 6টা সিম 5টা সিম ইস্যু করে দিত। হ্যাঁ, ফলে সেক্ষেত্রে অনেকেই কী করেছি, আমরা সিম নিয়েছি কিন্তু সেই সিমগুলো আর ব্যবহার করি না, বা সেগুলো আমরা জানিও না কোথায় ইউজ হচ্ছে। এবারে কোনো সময় দেখা গেলো যে সিম তোলা নিয়ে প্রতারণা হলো, এটা নিয়ে কিন্তু একটা খুব ভয়ঙ্কর প্রতারণা হয়। হয়তো কোনো একটা জায়গাতে সিম তুলতে আমি গেলাম, সেখানে আমাকে বললো আপনার বায়োমেট্রিক দিতে হবে, বায়োমেট্রিক দিলাম, আমাকে বললো আপনার সিমটা না ইস্যুড হলো না টেকনিক্যাল রিজনে, আপনি আরেকবার দিন বায়োমেট্রিক। আমি বায়োমেট্রিক দিলাম, আমার সিম ইস্যুড হয়ে গেল, আমাকে একটা সিম দিয়ে দিলাম, আমি বাড়ি চলে এলাম। আগের বায়োমেট্রিকটাতে যে একটা সিম উঠে গেছে এটা কিন্তু আমি খেয়াল করলাম না।
3: আচ্ছা, নেক্সট টাইম যেটা দিলেন সেটাই আপনি,
1: সেটা আমি পেলাম, কিন্তু ফার্স্ট ইস্যুটাতে যে একটা বায়োমেট্রিকতে আমার একটা সিম উঠে গেছে, সেই সিমটা তিনি তখন প্রতারকের কাছে বিক্রি বা কোনো যে এজেন্সিকে বিক্রি করে দিচ্ছে, সে প্রতারকের কাছে পৌঁছাচ্ছে, এটা তো বিশাল লম্বা চ্যানেলে পৌঁছাচ্ছে।
3: মানে সে যদি তখন একটা ক্রাইম করে তখন আপনি ফেঁসে যেতে পারেন।
1: ক্রাইম মানে কি, সেটা দিয়ে একটা প্রতারণা হচ্ছে, সেটা দিয়ে ক্রাইম হচ্ছে। এবার ক্রাইম হলে কি হলো, পুলিশ কার বাড়িতে আসবে,
3: অবভিয়াসলি
1: KYC আমার দেওয়া রয়েছে ফলে আমার বাড়িতে আসবে। ফলে এই কারণে দেখে নেওয়া উচিত যে আমি কোন কোন ফোন ব্যবহার করছি, কোন কোন নাম্বার, এবং আমার নামে কোন কোন নাম্বার ইউজ হচ্ছে। সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স আছে তার পোর্টালে পাওয়া যাবে।
2: সেক্ষেত্রে যদি জানা যায় যে আমার নামে মানে আমার ওই থাম ইমপ্রেশন দিয়ে
1: দেখবেন, মানে সেটাকে ডিসকানেক্ট করার অপশন আছে,
2: অপশন, সেটাই বলছে, অপশন পাওয়া যাবে, তাই তো?
1: হ্যাঁ, সেখানে আমি সঙ্গে সঙ্গে সেটাকে অফ করতে পারবো, সেই নম্বরটা, এই নম্বরটা আমার চেনা নম্বর নয়, আমি অফ করে দিলাম,
2: অথচ আমার নামেই তোলা,
1: আমার নামে চেনা
2: নয়, হ্যাঁ সেটাই,
1: সেটাকে আমি অফ করতে পারি। তাহলে কি হলো, আমার KYC থেকে ওটা বেরিয়ে যাবে আর কি।
3: আচ্ছা আচ্ছা, লাবণ্য দে প্রশ্ন করেছেন, ফোন হ্যাক হয়েছে কি করে বুঝব?
1: ফোন যদি কোনো কারণে হ্যাক হয় তাহলে কয়েকটা জিনিস হবে, সেটা হচ্ছে ফোনটা প্রচণ্ড হিট হয়ে যেতে পারে, এটা শুনে আমার অনেকে বলতে পারেন আমার ফোন তো বড্ড গরম হয়, মানে এই ব্যাপারে না প্যানিক হওয়ার কোনো দরকার নেই, ফার্স্ট জিনিস যেটা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফোন হ্যাক হওয়া, এটা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু, ফোন হ্যাক নর্মালি হয় না। আপনারা সবসময় মনে রাখবেন আমাদের ডিভাইস কখনো হ্যাক হয় না, প্রথমে আমাদের মস্তিষ্ক হ্যাক হয়, তারপরে আমাদের ডিভাইস হ্যাক হয়।
2: বেশ,
1: মানে ফ্রডস্টার প্রথমে আমাদের মাথাকে হ্যাক করে, তারপরে আমাদের ডিভাইসকে হ্যাক করে, মানে এরপরে আমরা দেখছি যে এত ফোন হ্যাকড। ফোন হ্যাক মানে হচ্ছে আইদার সেখানে একটা ম্যালওয়্যার প্রপাগেশন হচ্ছে, ম্যালওয়্যার প্রপাগেশন ছাড়া হবে না। আর যদি আমার হোয়াটসঅ্যাপ কোনো কারণে কন্ট্রোল না থাকে, যে আমার হোয়াটসঅ্যাপে অন্য কেউ দেখতে পাচ্ছে, তার মানে আমি সেখানে হোয়াটসঅ্যাপে যাব, ওই থ্রি ডটে যাব, সেখানে দেখবো একটা অপশন আছে লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইসে গিয়ে দেখবো যে অন্য কোনো ডিভাইস সেখানে আছে কিনা, যদি থাকে সেটাকে উড়িয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ সেফ।
2: আচ্ছা, একজন শ্রোতা ছিলেন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, একটা সমস্যার কথা আমি একটু আপনাকে জানাবো, সেটা আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টেও আমি ফেস করেছি। সেটা হচ্ছে আমার নামেই একই আমার ছবি ব্যবহার করে কোনো একজন হ্যাকার একটা ফেক প্রোফাইল করে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন ফেসবুক ফ্রেন্ড তাদের কাছে টাকা চাইছে, মানে সেক্ষেত্রে আমি যেহেতু সেই মুহূর্তে আমি ওটাকে লক করলাম, কিন্তু আমার এক্ষেত্রে আর কী কী করণীয় ছিল, বা এরকম যদি কারো সমস্যা হয় কী করতে পারে?
1: প্রথম কথা হচ্ছে যে যাদের কাছ থেকে টাকা চাইছে তাদের সচেতন হওয়াটা জরুরি, যে হঠাৎ করে কোনো একজন ব্যক্তি যদি টাকা, এটা তো আমরা দেখেওছি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম করে কাউকে একজনকে ফোন করে বলেছেন যে আমি ট্যাক্সিতে এসেছি, 500 টাকা কম পড়েছে দাও, সেটা নিয়ে তো মামলাও হয়েছে।
2: আচ্ছা,
1: ফলে এটা যিনি ওই ফোনটা পেয়েছেন তিনি যদি তার এই বোধ না থাকে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ট্যাক্সি করে সুপ্রিম কোর্টে আসবেন না, হ্যাঁ এই বোধটা একটা মানুষের থাকা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাম করে কেউ যদি টাকা চায় এবং সেটা যদি আইডেন্টিফাইড হয়, তাহলে আমার প্রথম করণীয় যেটা সেটা হচ্ছে ওই, এটা বলে রাখি যে 1930 একটা খুব ইম্পর্টেন্ট ফোন নাম্বার,
3: 1930,
1: সেটা হচ্ছে সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের, মানে যেটা I4C আমাদের রয়েছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, ডিপার্টমেন্ট অফ মানে MH এর আন্ডারে ওটা, তো সেই সেন্টারের আন্ডারে এটা একটা সার্ভিস যে যেটা যেখানে সাইবার ক্রাইম রিপোর্ট করা যাবে, এই সাইবার ক্রাইম রিপোর্টিংয়ের হেল্পলাইন নাম্বার যেটা সবার মোবাইল ফোনে কন্ট্যাক্ট লিস্টে রেখে দেওয়া উচিত সেটা হচ্ছে 1930 1930, এবং একটা ওয়েবসাইট আছে তার নাম হচ্ছে cybercrime.gov.in। এই দুটোকে আমাদের একটু হ্যান্ডি রাখতে হবে, যা কমপ্লেন হবে সেটা আমরা ওইখানে গিয়ে কমপ্লেন ফাইল করব অনলাইনে, অথবা 1930 কল করব, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আমরা ফিল আপ করে ওই হোয়াটসঅ্যাপেই আবার জমা করে দেবো, আমাদের কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে।
2: আচ্ছা,
1: সঙ্গে সঙ্গে আসবে না, মানে তারা সেটাকে রেকর্ড করে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠাবেন। তো এই পদ্ধতিতে একটা সাইবার ক্রাইমকে রিপোর্ট করা যেতে পারে, ফলে যে কোনো রকমের সাইবার ক্রাইমই যদি হলো, বেসিক্যালি এর মধ্যে তিনটে সেগমেন্ট আছে এই সাইটটার মধ্যে, সেটার প্রথম সেগমেন্ট হচ্ছে ফর ফাইন্যান্সিয়াল ক্রাইমস, তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইমসে হলো। সেকেন্ড হচ্ছে অফেন্স এগেনস্ট ওমেন এন্ড চিলড্রেন, মানে বিকজ এই চিলড্রেনের ক্ষেত্রে আমরা এখন যেটা সিস্যাম বলি যে ইয়েটাকে, মানে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস, সেই সমস্ত যে ক্রাইমসগুলো, বা কোনো একজন মহিলার এগেনস্টে যে ক্রাইম, সেটা আমরা হয় যিনি ভিকটিম তিনি ফাইল করতে পারেন, অথবা তিনি যদি ফাইল করার মতো অবস্থায় না থাকেন তাহলে অন্য কোনো ব্যক্তি তার নাম দিয়ে, অথবা তিনি অ্যানোনিমাসলি ফাইল করতে পারেন, যে তার পরিচয় গোপন রেখেও কিন্তু সেখানে ফাইল করা যায়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ওখানে আরেকটা মানে পোর্শন আছে যেটা হচ্ছে আদার ক্রাইমস, তার মানে ফাইন্যান্সিয়াল ক্রাইম, অফেন্স এগেনস্ট উমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড আদার ক্রাইমস। আমরা আদার ক্রাইমসের মধ্যে সব রকম ক্রাইমসের, মানে সব রকম সাইবার ক্রাইমসের, সেগুলো আমরা রিপোর্ট করতে পারব।
3: বেশ, আমাদের হাতে আর বোধ হয়
2: সময় একদমই
3: কম, মিনিট দুয়েক আছে। আগামী দিনে কোন ধরনের সাইবার ক্রাইমের থেকে আমাদের সচেতন থাকতে হবে একবারে ছোট্ট করে,
2: এবং আমাদের যারা শ্রোতারা আছেন, দর্শক বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটাও একটু ছোট্ট করে বলে দেবেন।
1: প্রথম বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, মানে এটা একদম মূল মন্ত্র, সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি। সাইবার ক্রাইমে এর বাইরে আর কোনো দ্বিতীয় কথা নেই। আর সাইবার ক্রাইম রুখতে গেলে তিনটে জিনিস দরকার,

0: একটা হচ্ছে সচেতনতা, আরেকটা হচ্ছে সচেতনতা, আর তিন নম্বরটা হচ্ছে সচেতনতা। ফলে এই তিনটে, এই সচেতনতা বাদ দিয়ে, তিনটে জিনিস বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই সাইবার ক্রাইম রোখা সম্ভব নয়। আর আমাদের যেটা বার্তা দেওয়ার দরকার সেটা হচ্ছে মোবাইলের ব্যবহারটাকে আমরা, বা ইন্টারনেটের ব্যবহারটাকে আমরা ইন্টারনেটের ব্যবহারের মতো করেই রাখি। আমরা অযথা তাতে আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের নিজেদের ঝুঁকি আরও বেশি বাড়াবো না। এবং এটা সমস্ত বয়সের মানুষের জন্যই কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল হওয়া উচিত, মানে ইনক্লুডিং দ্য জেনজিস,
1: বেশ
0: সবার জন্যই কিন্তু এটা থাকা উচিত।
1: অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার করে দিলেন। এবং আমাদের শ্রোতা এবং দর্শক যারা আছেন তাদের আশা করি অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন। এবং যারা এই মুহূর্তে বা টিউন করেছেন পরে তাদের বলে রাখি, আমাদের ফেসবুক পেজ, FM গোল্ডের ফেসবুক পেজে কিন্তু এই ভিডিওটা থেকে যাবে। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের সমস্যার সমাধান হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আগামী দিনও আপনাকে এরকম একটা অনুষ্ঠানে পাবো।
0: নমস্কার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার।

0: প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.ieefrecruitment.edcil.co.in पर जाएं।
2: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। ऑपरेशन छाड़ाई पाइल्स फिशर फिशुला वेरिकोज वेन थेके सुस्थ हुए एक दिने बाड़ी फिरू। लेजर पद्धतिर माध्यमे लेजर प्रोसिड्यूर करछेन प्रख्यात सर्जन डॉक्टर प्रसेनजीत चौधरी। जोगाजोग 9830468136। आबार बोली 9830468136। ओलिविया नर्सिंग होम।
0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ।
2: ওলিভিয়া নার্সিং হোম, ওলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে এক দিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। ওলিভিয়া নার্সিং হোম।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত

0: FM Gold 100.1 FM Gold FM Gold
1: স্টোরি ঘড়িতে এখন সময় ঠিক 11টা বেজে 18 মিনিট হয়ে 42 সেকেন্ড। এখন বেঁচে থাকার গান। আজকের বেঁচে থাকার গানে আমরা কথা বলব, প্রত্যেক দিনের মতনই সেই সব মানুষদের কথা বলবো যারা খবরের কাগজের শিরোনামে থাকেন না, টিভির পর্দায় আসেন না, তবু প্রতিদিন নিজের মতো করে বদলে দিচ্ছেন পৃথিবীটাকে।
2: একদমই, তাদের কাজের মধ্যে নেই প্রচারের ঝলকানি, কিন্তু আছে নিঃশব্দ ভালোবাসা, আছে মানুষের পাশে থাকার এক অবিচল প্রতিশ্রুতি। চলুন আজকের এই বিশেষ পর্বে বা বিশেষ যে অনুষ্ঠান বেঁচে থাকার গানে, আমরা পরিচিত হব তেমনই কিছু মানুষের সঙ্গে।
1: স্টুডিও প্রান্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত,
2: আমি কল্পলাল, আর আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড।
1: আর এই মুহূর্তে শিলাজিৎ।

0: জনহিতৈষী। তিনি ইন্দোনেশিয়ার বালিতে ইয়াইয়াসান ভূমি সেহাত এই স্বাস্থ্য ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি গর্ভবতী মার শিশুদের বিনামূল্যে প্রসব পূর্ব যত্ন, প্রসবকালীন পরিষেবা এবং চিকিৎসা এবং সব রকম সহায়তা তিনি করে থাকেন।
1: আসলে মাতৃমৃত্যু বা শিশু মৃত্যু এগুলো তো অহরহই ঘটছে, কিন্তু তাদের রোধে, মানে সেই সমস্ত শিশু মৃত্যু বা মাতৃমৃত্যু রোধে দরিদ্র এবং গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে অসাধারণ অবদানের জন্যই রবিন লিম 2011 সালে CNN হিরো অব দ্য ইয়ার এই খেতাবে কিন্তু ভূষিত হয়েছিলেন। কি অসাধারণ তার কাজ! এবং তিনি বিশ্বাস করতেন, রবিন লিম বিশ্বাস করতেন যে ধাত্রীবিদ্যার মাধ্যমে পৃথিবীতে শান্তি আনা সম্ভব। তার প্রতিষ্ঠিত ক্লিনিকগুলো কোনো মা যেন অর্থের অভাবে চিকিৎসা বা নিরাপদ প্রসব থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করা হয়। একদমই ঠিক শুনছেন, রবিন লিম হচ্ছে তেমনই একজন মানুষ যিনি প্রত্যেকটি মা যাতে তার ক্লিনিকে এসে কোনোভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেটা তিনি নিশ্চিত করেছেন। এবং এর পাশাপাশি তিনি প্রাকৃতিক এবং স্বাভাবিক প্রসবের উপরেও কিন্তু জোর দিচ্ছেন বা দিয়েছেন।
0: 2011 সালে CNN হিরো হিসেবে ক্রিস্টি টার্লিংটন বার্নস কর্তৃক রবিন লিমা সম্মানিত হয়েছিলেন, এবং এটা থেকে বোঝা যায় যে তিনি যে সমস্ত কাজগুলো করেছিলেন সেগুলো কোনোটাই কিন্তু লাইমলাইটে থাকার জন্য করেননি, যেটা করেছেন একেবারে অন্তর থেকে করেছেন, ভালোবেসে করেছেন।
1: একেবারেই তাই, এবং এই প্রচেষ্টা নিরন্তর চলতে থাকবে এবং সত্যি কোনো না কোনোভাবে বোধ হয় আমাদেরও উদ্বুদ্ধ করবে। আমরা হয়তো একদম অ্যাকিউরেট এই কাজের পথে এগিয়ে না এলেও ঠিক এরকম জনহিতকর বা জনকল্যাণকর কোনো কাজে যাতে আমরাও আসতে পারি, তিনি কিন্তু সে অর্থে আমাদের একজন বড় ইন্সপিরেশন বলতে পারি।
0: আসলে তার ওই যে বিশ্বাস, ধাত্রীবিদ্যার মাধ্যমে পৃথিবীতে শান্তি আনা সম্ভব, মানে কি অদ্ভুত তার মানসিকতা, কি অদ্ভুত তার দৃঢ়তা বা প্রচেষ্টা, এটাই আমাদের দেখার, এটাই আমাদের বোঝার।

বেঁচে থাকার গানই আজকে প্রথম যার কথায় আমরা আসব, তিনি রবিন লেম, মা রবিন বা ইবু রবিন নামেও যিনি পরিচিত। তিনি হলেন একজন ফিলিপিনো আমেরিকান ধাত্রী এবং

0: এরপর আরও একজনের কথা চলে আসছে, লিয়াং জুন, কেউ বা বলেন ইউয়ান লংপিং। গ্রামের কৃষকদের উন্নত চাষাবাদ শেখানো থেকে শুরু করে কৃষি উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি, এবং বিশ্বজুড়ে যিনি সবচেয়ে বেশি পরিচিত তার এই কাজের জন্য। সত্যি কথা বলতে কি, এই মানুষটির কথা বলতে গেলে যেটা বারবার মনে আসে যে একেবারে মাটির কাছাকাছি থাকা একটি মানুষ তিনি। মাটির সঙ্গে, শস্যের সঙ্গে, বীজের সঙ্গে এই মানুষটির সম্পর্ক, এবং দেশের আর্থসামাজিক পরিস্থিতি, দেশের গ্রামের উন্নয়ন, তাদের জীবনযাত্রা, তাদের কৃষিকাজের আরও উন্নতি সাধন এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে যার অনেকখানি বড় ভূমিকা রয়েছে।
1: একদম, দেখো একটা জিনিস যে তিনি কিন্তু বিশ্বাস করতেন যে পৃথিবীতে খাদ্যের অভাব দূর করার সবথেকে কার্যকর উপায় হলো উন্নত কৃষি প্রযুক্তি এবং উন্নত বীজের উদ্ভাবন। তাই তার তার বলতে কি, তিনি এই ভাবনা চিন্তার মধ্যে দিয়েই কিন্তু আজীবন তার এই কাজের ক্ষেত্রটাকে বা তার এই কাজের পরিধিটাকে বিস্তার করেছিলেন। এবং শুধু গবেষণাগারে বসে গবেষণা করাই ছিল না তার একমাত্র কাজ, তিনি নিয়মিত গ্রামের মাঠে যেতেন, কৃষকদের সঙ্গে কথা বলতেন এবং তাদের যে বাস্তব সমস্যাগুলো তিনি প্রত্যেকটা মুহূর্তে শুনতেন, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মানে সেই সমাধানের পথটাও খুঁজতেন। তিনি কৃষকদের শেখাতেন যে কিভাবে উন্নত মানের বীজ ব্যবহার করতে হয়, কিভাবে কম জমিতে বেশি ফলন পাওয়া যায়, কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ মানে আধুনিক পদ্ধতিতে ধানের চাষ করতে হয়, এইগুলো
0: মানে শুধু তাই নয়, এই যে নিয়ন্ত্রণ করা, পোকামাকড় রোগ ভোগ এগুলো নিয়ন্ত্রণ করা, কিভাবে জল সরবরাহ, সঠিক ব্যবহার সারের, এবং সেইগুলো করে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এবং হাইব্রিড ধানের আবিষ্কারকও বলা হয় তাকে, যে 1970-এর দশকে তিনি সফলভাবে হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেন, আর এই ধান সাধারণ ধানের তুলনায় অনেক অনেক বেশি ফলন দেয়। এর ফলে কি হয়, চীনে খাদ্য উৎপাদনে একটা বিপ্লব ঘটে এবং পরে এই প্রযুক্তি বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে।
1: একদমই, এবং আজ ধরো এশিয়া, আফ্রিকা এবং বিশ্বের আরও অনেক দেশে তার এই উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে কোটি কোটি মানুষ খাদ্য উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে, এবং এটা কিন্তু সত্যি একটা আনন্দের খবর। এবং তার একটা বক্তব্য একটুখানি না জানালেই নয়, তিনি লিখেছেন, আমার দুটি স্বপ্ন আছে, একটি হলো ধানের গাছ যেন মানুষের থেকে উঁচু হয়, এবং আরেকটি হলো বিশ্বের সবাই যেন পর্যাপ্ত খাবার পায়। আসলে এই মানুষটার পোশাক আশাক তুমি তো জানোই, মানে আমরা যেটুকু পড়াশোনা করেছি,
0: একেবারে সাধারণ একজন মানুষ, একজন মানে বিখ্যাত বিজ্ঞানী হয়েও তিনি প্রায় মাঠে কৃষকদের সঙ্গে একেবারে মানে আমরা যাকে বলি পা ছড়িয়ে বসে কাজ করতেন।
1: একদমই তাই,
0: মানে তার কাছে গবেষণাগার ছিল যতটা গুরুত্বপূর্ণ, কৃষকের ক্ষেতও ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
1: ঠিক তাই, তো এরকম মানুষ সত্যি আমাদেরকে নানানভাবে বিভিন্ন সময় ইন্সপায়ার করছেন, উদ্বুদ্ধ করছেন। তো তার এই অসামান্য অবদানের জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু সম্মাননা লাভ করেছেন, সেটাই অবশ্য প্রত্যাশা আমরা করি এবং প্রত্যাশিত। তার গবেষণাগারের ফলে, গবেষণার ফলে কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাটাও কিন্তু নিশ্চিত হয়েছে।
0: কম কথা বলো।

0: তবে এত কিছুর মধ্যেও আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা দিতেই হবে, কারণ আবহাওয়া অফিস থেকে আমরা যেটুকু আবহাওয়ার সম্পর্কিত খবর পেলাম তাতে জানলাম যে মুর্শিদাবাদ নদিয়া জেলার বেশ কিছু এলাকায় আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রপাত, বজ্রঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সবাই একটু সতর্ক থাকবেন।
1: এবারে চলে আসছি বীরভূমের কথায়। বীরভূমের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের বেশ কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
0: সুতরাং একটু সতর্ক তো আপনাদের থাকতেই হবে এই বিষয়ে। আপনারা শুনছেন 100.1 FM গোল্ডে সুদীপ্ত এবং কল্পলালের সঙ্গে বেঁচে থাকার গান। আর বেঁচে থাকার গানে অবশ্যই আমরা সেই সমস্ত মানুষ যারা সত্যি প্রত্যেকটা মুহূর্তে তাদের কাজের জন্য আমাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করছেন, ইন্সপায়ার করছেন, তাদের অথচ তাদের সেই প্রচারটা কিন্তু সেভাবে তারা প্রচারের আলোকে আসছেন না, বা নিজেদেরকে শুধুমাত্র প্রচারের আলোকে রাখবার জন্যই যে তারা তাদের কাজ করে গেছে যাচ্ছে নিরন্তর এমনটা নয়। তারা সত্যি কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে থাকবার জন্য যা যা করণীয় সেসবটাই করছেন। তেমন কিছু মানুষদের কথা আজ উঠে আসছে বেঁচে থাকার গানে সুদীপ্ত এবং কল্পলালের সঙ্গে।
1: আরেকজন মানুষের কথা বলতে হচ্ছে, তিনি হচ্ছেন প্রসন্ন কুমার পট্টনায়ক, ডক্টর প্রসন্ন কুমার পট্টনায়ক। যদিও ওড়িশায় প্রসন্ন পট্টনায়ক নামে অনেক ব্যক্তি রয়েছেন, এবার যে কারণেই আরো মেনশন করলাম ডক্টর প্রসন্ন কুমার পট্টনায়ক, যিনি ওড়িশার গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। বিভিন্ন জায়গায় তিনি নিজে পৌঁছে গেছেন এবং সেখানকার ওড়িশার গ্রাম আপনারা দেখেছেন যে অনেকাংশ, আমরা ওড়িশা বলতে মূলত সমুদ্রের ধার, পুরী ইত্যাদি জায়গায় বুঝি, কিন্তু ওড়িশার প্রত্যন্ত গ্রামে যদি আপনারা যান সেখানে গেলে বুঝতে পারবেন যে সেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু একেবারে দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তো সেই সমস্ত ওড়িশার গ্রামে গিয়ে তিনি তাদের চিকিৎসা পরিষেবা তাদের দান করে তাদের জীবন বাঁচানো থেকে শুরু করে তাদের প্রসূতি মায়েরা যেখানে রয়েছেন, অসুস্থ বৃদ্ধ এবং নানা রকম রোগ ভোগে যারা সারা বছর ভোগে তাদের কিন্তু তিনি পরিষেবা দান করেন এবং অত্যন্ত কম খরচে তিনি তার চিকিৎসা পরিষেবা দেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটুকুও তিনি নেন না এবং হাজার হাজার মানুষের পাশে তিনি একইভাবে দাঁড়িয়েছেন এবং বহুবার বহু মিডিয়া তাকে কভার করতে গেছেন, বহুবার বহু মিডিয়া তাকে কভার করতে গেছে কিন্তু তিনি তাতে রাজি হননি। তিনি বারবার একটা কথাই বলতেন যে আমি নিজের ভালো লাগা থেকে এই মানুষগুলোর জন্য কিছু করতে চাইছি, এই মানুষগুলোর পাশে থাকতে চাইছি, কোনো আলোর নিচে আমি দাঁড়াতে চাই না, কোনো মিডিয়া প্লিজ আমাকে কভার করবেন না।
0: এবং এই ধরনের মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের আমাদের অন্তত সমাজে যেখানে চিকিৎসা বহু মানুষ হয়তো প্রপার চিকিৎসা পাচ্ছে না বলে নানানভাবে তারা কী বলবো অসুস্থতার শিকার হচ্ছেন এবং বহু ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে, সেক্ষেত্রে এই রকম মানুষ সত্যি ডক্টর প্রসন্ন কুমার পট্টনায়ক, যার কথা বারবার বলা হচ্ছে, আমরা একটু আগেও বললাম যে প্রচারের আলোয় আসাটাকে তারা খুব একটা পছন্দ করেন না, হাইলাইট করেন না, বরং তার এগেনস্টে তাদের প্রচার এবং তারা চায় যে তাদের এই প্রাত্যহিক যে কাজকর্ম, জনসেবামূলক কাজকর্ম যাতে করে যদি খুব সাধারণ মানুষ একটু হলেও উপকৃত হন তাহলেই বোধহয় তাদের সেই কাজের সার্থকতা, তাদের সেই কাজ করার ক্ষেত্রে কী বলবো মানসিকতাটা আরও বেশি ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।
1: মানসিকতার কথা বললেই বলছি যে মানসিকতাটা কোন পর্যায়ে থাকলে একজন ডাক্তার যিনি শহরের চাকরি ছেড়ে গ্রামের মানুষের কাছে চলে গেলেন,
0: একদমই
1: একেবারে মিনিমাম টাকায় তিনি চিকিৎসা করলেন এবং মানে তার প্রাপ্য ছিল একটাই যে তুমি সুস্থ হচ্ছ, আমি তোমার এক গাল হাসি দেখতে চাই,
0: এটাই তার বড় প্রাপ্তি এবং এটাই বোধ হয় তার কি বলবো ডাক্তারের ফিজ ভিজিট আর কি।
1: একদমই তাই, মানে
0: তার এই মুখের হাসি
1: এটাই প্রমাণ করছে যে চিকিৎসা কিন্তু শুধু পেশা নয়,
0: একদমই তাই,
1: আসলে
0: প্রতিশ্রুতি, এবং যে প্রতিশ্রুতি কিন্তু তিনি বারে বারে তার যে সমস্ত রোগীরা তার কাছে আসেন তাদের দিয়ে যান এবং আগামীতেও দেবেন।

0: আসলে আজকে যে সমস্ত মানুষের কথা আজকে আমাদের বেঁচে থাকার গানে উঠে আসছে, তাতে আরও একজন মানুষের নাম না নিলেই না তো আজকের এই প্রোগ্রামটা কোথায় অসম্পূর্ণ থেকে যায়। জেমস ক্রিস্টোফার হ্যারিসনের কথা যদি না বলি, আসলে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার একজন অসাধারণ রক্তদাতা। কেন অসাধারণ? কারণ তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, সোনালী বাহুর মানুষ, কারণ তার রক্তে একটি অত্যন্ত বিরল অ্যান্টিবডি ছিল যা দিয়ে এমন একটা জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা হতো যা হাজার হাজার গর্ভবতী মা এবং তাদের অনাগত শিশুকে মারাত্মক জটিলতা থেকে রক্ষা করত। এমনই একজন মানুষ ছিলেন কে না, জেমস ক্রিস্টোফার হ্যারিসন।
1: এবং সত্যি কথা বলতে কি, তার কথা বলতে গেলে যেটা মনে হয়, তিনি পরিচিত ছিলেন যে নামে, তিনি পরিচিত ছিলেন ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, এই নামে পরিচিত ছিলেন। 1936 সালের 27 ডিসেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে তার জন্ম হয়। মাত্র 14 বছর বয়সে ফুসফুসে একটা বড় ধরনের অস্ত্রোপচার হয় তার। সেই সময় অন্য মানুষের দান করা বহু ইউনিট রক্ত তার জীবন বাঁচায়। আর তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনিও মানুষের জন্য কিছু করবেন। 18 বছর বয়স হলেই তিনি নিয়মিত রক্তদান করবেন যাতে অন্য কারো জীবনও বাঁচানো যায়।
0: এবং চিকিৎসকরা পরে আবিষ্কার করেন যে তার রক্তরসে, মানে প্লাজমায়, বিরল অ্যান্টিডি বা অ্যান্টিবডি রয়েছে। এই অ্যান্টিবডি থেকে তৈরি ওষুধ যেটা মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে মায়েদের শরীরে অনাগত শিশুর রক্তকণিকাকে আক্রমণ না করে, এবং এই চিকিৎসা না হলে অনেক শিশুর গুরুতর অসুস্থতা এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। এই কারণে তার এই রক্তের বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রেই ভীষণ জরুরি হয়ে পড়েছিল। এবং 18 বছর বয়স থেকে শুরু করে 81 বছর পর্যন্ত তিনি নিয়মিত প্লাজমা দান করেছেন। জীবনে তিনি 1173 বার রক্তরস দান করেন। তার দান করা প্লাজমা ব্যবহার করে যে তৈরি অ্যান্টিডি ওষুধের মাধ্যমে প্রায় 24 লক্ষ শিশুর জীবন রক্ষা পেয়েছে বলে অস্ট্রেলিয়ান রেড ক্রসের কিন্তু হিসেব যে এত শিশু প্রাণে বেঁচে গেছিল তার এই রক্তরস ব্যবহার করে।
1: আর যদিও তিনি ছিলেন একেবারেই অন্তর্মুখী একজন মানুষ, তিনি কখনোই লাইমলাইটে যেতে চাইতেন না, তবু তার অসামান্য মানব সেবার জন্য 1999 সালে তাকে অর্ডার অফ অস্ট্রেলিয়া মেডেল OAM প্রদান করা হয়। বহু বছর ধরে তিনি বিশ্বের অন্যতম সর্বাধিক প্লাজমা দাতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। এই মানুষটির প্রতিও রইল আমাদের প্রত্যেকের শ্রদ্ধা।

0: চলে আসবো আর একজন মানুষের কথায়।
1: একদম,
0: সেই মানুষের কথা বলতে গেলে যেটা সবার আগে মনে পড়ে যায়, একটা গ্রাম যেখানে খরা চলছে, দারিদ্রতায় ভরা একটা গ্রাম, কিন্তু তারপরেই সিনারিওটা বদলে যায়, সেই গ্রামই হয়ে ওঠে একটি আদর্শ গ্রাম। কারণ এমন একজন মানুষ ছিলেন, এমন একজন মানুষ বিশ্বাস করেছিলেন যে পরিবর্তন সম্ভব, পরিবর্তন আনা সম্ভব।
1: একদমই, গ্রামের এমন একজন সমাজ সংস্কারক, একজন আদর্শ গ্রাম গড়ার পথিকৃৎ, যিনি একসময় ক্রিকেটার হতে চেয়েছিলেন কিন্তু গ্রামের সেই দুরবস্থা দেখে নিজের জীবন গ্রাম উন্নয়নের কাজে উৎসর্গ করেছিলেন, তিনি আর কেউ নন, পোপটরাও বাপুজি পাওয়ার। মানে এমন একজন মানুষ যিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন থেকে দূরে সরে এসে শুধুমাত্র নিজেদের গ্রামের সাধারণ মানুষকে একটু ভালো পরিষেবা দেবে বলে নিজের প্যাশনটাকে কিন্তু উৎসর্গ করে দিয়েছিলেন।
0: সালটা ছিল 1989, মাত্র 32 বছর বয়সে তিনি গ্রামের সারপঞ্চ বা গ্রাম প্রধান নির্বাচিত হন। তখন সেই এলাকা ভয়াবহ খরা পীড়িত, দারিদ্র পীড়িত এবং একেবারেই অনুন্নত। পানীয় জলের সংকট, বেকারত্ব, কৃষিক্ষেত্রে দুরবস্থা, বহু মানুষ তখন সেই গ্রাম ছেড়ে একজন একজন করে চলে যাচ্ছেন
1: অন্যত্র। এবং ইনি মানুষকে সঙ্গে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই পদক্ষেপগুলো যদি শোনেন আপনারা অবাকই করবে আপনাদেরকে, কারণ বৃষ্টির জল সংরক্ষণ এবং জলাধার নির্মাণ, তিনি এই ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।
0: আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে বৃক্ষরোপণ করেছিলেন এবং বন সংরক্ষণের দিকে তিনি নজর দিয়েছিলেন, কেননা তিনি বুঝেছিলেন যে খরা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে গাছ কেটে ফেলা।
1: একেবারেই তাই। এবং দেখো পাশাপাশি জলাধার কিভাবে ধরে রাখা যায় বা ওয়াটার শেড এর উন্নয়ন, এই সব প্রকল্পগুলো কিন্তু চালু করেছিলেন।
0: এবং সেই সঙ্গে আরো একটা ব্যাপার, তিনি যে কোনো রকম মাদক দ্রব্য বা নেশার জিনিস গ্রামে বিক্রি করা এবং সেগুলোকে খাওয়া দাওয়া করা বা নেওয়া আর কি, মাদক গ্রহণ করা, সেই তার বিরুদ্ধে একটা কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলেছে।
1: পাশাপাশি যেটা হয় মানে কমন কিছু জায়গা কিন্তু আমাদের সচেতনতার অভাবে যেগুলো আমরা করতে পারি না, জলের অপচয় কমানো, ফসলের পরিকল্পিত চাষ, এগুলোও কিন্তু তিনি তার কর্মসূচির মধ্যে রেখেছিলেন এবং গ্রামবাসীদের একটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উন্নয়নমূলক কাজের দিকটাও কিন্তু তিনি বারবার করে এনেছিলেন।
0: এর ফলে কি হলো, মাত্র মানে কয়েক বছরের মধ্যেই সেই গ্রাম, এত দুর্দশা পীড়িত, খরা পীড়িত একটা গ্রাম যেখানে বেকারত্ব এত রয়েছে, সেই গ্রামই কিন্তু একটি মডেল গ্রাম হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে উঠল।
1: এবং পাশাপাশি ভূগর্ভস্থ জলের স্তর উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়,
0: কৃষি উৎপাদনের অনেক গুণ বৃদ্ধি পায় কৃষি উৎপাদন,
1: এবং বহু পরিবার না দরিদ্র সীমা থেকে বেরিয়ে আসে, তাদের অর্থের একটা যোগান কিন্তু।
0: সবচেয়ে মজার ব্যাপার কি হলো বলতো, যে মানুষগুলো একসময় গ্রাম ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষগুলো কিন্তু আবার গ্রামে ফিরে এলো এবং তারা আবার নতুন করে কৃষিকাজ শুরু করে দিল।
1: এবং যেটা হয় গ্রামের, গ্রামটি পরিচ্ছন্ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষায় বিভিন্নভাবে এত এগিয়ে যায় যে একটা উদাহরণ হয়ে যায় এমন একটা গ্রাম, মানে মডেল গ্রাম আমরা বলতে পারি
0: যেটা বলছিলাম আমরা। এবং পরিশেষে এটা বলা যায় যে পোপটরাও পাওয়ার তার অসাধারণ নেতৃত্বের জন্য বহু জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন। তার কাজ আজও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মানে গ্রামীণ উন্নয়নের একটি সফল মডেল হিসেবে আজও পড়ানো হয়।
1: এবং তিনি বিশ্বাস করতেন, ছোট্ট একটা বিষয়, একটি গ্রামের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, গ্রামের মানুষ যদি নিজের দায়িত্ব নিজেরাই নেয় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই তার জীবন আমাদের শেখায় দূরদর্শী নেতৃত্ব, মানুষের ঐক্য এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং একটি অনুন্নত গ্রামকে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল কিন্তু করে তুলতে পারেই।
0: কল্পনাল একটা কথা বারবার করে তাই মনে হয় আমাদের, যে এই সমস্ত মানুষদের জীবন, তাদের চলন, তাদের ভাবনা আমাদের জীবনের অনুপ্রেরণা, এদের ধরেই বোধহয় আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরও উন্নতি করতে পারি, তাই না?
1: একেবারেই তাই। এবং ইনাদের সেই সমস্ত উল্লেখযোগ্য কাজকে মাথায় রেখে আমাদের যারা ইন্সপিরেশন, সেই আমাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করছে যারা, যে সমস্ত মানুষগুলো তাদের কাজের মাধ্যমে, তাদেরকে মাথায় রেখেই আপাতত কল্পলাল সুদীপ্ত, তাই তো, দুজনেই শুভরাত্রি জানাচ্ছে।
0: শুভরাত্রি। এবং যেতে যেতে রেখে যাচ্ছি সুমন কল্যাণপুরের গাওয়া এই গানটি।

ছিল সে এমনই বিজয়ার তিথি, 7টি বছর আগে। সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে, 7টি বছর আগে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন থেকে রাত 3টে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজন এআইআর অ্যাপে। এখন থেকে ভোর চারটে পর্যন্ত শুনবেন নানা রঙের গান। প্রথমে নজরুলগীতি, শিল্পী পৌরবী দত্ত।

শিল্পী নীলা মজুমদার।

সকাল সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শুনবেন খেয়াল পরিবেশনা, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন খেয়াল পরিবেশনা শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায় রাগ বিলাস খানি টোরি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী রাগ কোমল ঋষভ আশাবারী। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো।

0: শুনছিলেন বাংলা আধুনিক গান কথা সুর সুধীন দাশগুপ্ত, একক কণ্ঠে শিল্পী নির্মলা মিশ্র। ঠিক বাংলা আধুনিক গানের আগেই শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর পরপর দুটি নিবেদন। প্রথম নিবেদনে শুনেছেন খেয়াল পরিবেশনা শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি, এবং তারপরে সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কোমল ঋষভ আশাবারী। সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কোমল ঋষভ আশাবারী, এই পরিবেশনাটাই ছিল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। শুনছেন 107 FM রেনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: আজ রাত 3টে থেকে পরপর 3টি অনুষ্ঠান।

সকাল 6টা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের আবার এগিয়ে চলা, সমস্ত বাধা বিঘ্ন বিপত্তি প্রতিবন্ধকতা পেছনে রেখে আবার এগিয়ে চলা সামনের দিকে, এইভাবেই আমাদের জীবন নতুন করে এগিয়ে চলে। 22 জুলাই 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বৃহস্পতিবার 23 জুলাই 2026। 5টা থেকে 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী রমা মণ্ডল।

0: যোগাযোগ অনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ সকাল ছটা থেকে শুনবেন 107 FM রেনবোতে অনুষ্ঠান ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। শুনছেন 107 FM রেনবো, নজন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি সকাল ছটা পর্যন্ত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, এই অনুষ্ঠানে রবি ঠাকুরের লেখা প্রবন্ধ, কবিতার অংশ, বিভিন্ন ছোট রচনা, এই ধরনের বিভিন্ন লেখা নিয়ে আনন্দধ্বনি অনুষ্ঠান, এবং তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত তো থাকেই।

বহু আগের লেখা, সময়ের নিরিখে হয়তো অনেক আগের তিনি লিখেছেন, কিন্তু তা আজকেও, আজকের দিনেও 2026 সালেও তার সমান প্রাসঙ্গিক। তাই রবি ঠাকুর আজও আমাদের একই রকমভাবে নিখিল মনের সঙ্গী। তার লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 12তম রচনা, রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 12তম রচনা। শেষের অবগাহন সাঙ্গ করি কবি, প্রদোষের নির্মল তিমির তলে ভৃতিতব সেবার শ্রমের সংসার যা দিয়েছিল আকড়িয়া, রাখিও না বুকে এক প্রহরের মূল্য আর এক প্রহরে ফিরে নিতে, কুণ্ঠা কভু নাহি তার, বাহির দ্বারের যে দক্ষিণা অন্তরে নিয় না টেনে, এ মুদ্রার স্বর্ণলেপটুকু দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে, উঠিবে কলঙ্ক লেখা ফুটি, ফল যদি ফলায়ছ বনে মাটিতে ফেলিয়া তার হোক অবসান। সাঙ্গ হলো ফুল ফোটাবার ঋতু, সেই সঙ্গে সাঙ্গ হয়ে যাক লোকমুখ বচনের নিঃশ্বাস পবনে দোল খাওয়া, পুরস্কার প্রত্যাশায় পিছু ফিরে বাড়ায় না হাত, যেতে যেতে জীবনে যা কিছু তব সত্য ছিল দান, মূল্য চেয়ে অপমান করিও না তারে, এ জননে শেষ ত্যাগ হোক তব ভিক্ষা ঝুলি, নববসন্তের আগমনে অরণ্যের শেষ শুষ্ক পত্রগুচ্ছ যথা, যার লাগি আশাপথ চেয়ে আছো সে নহে সম্মান, সে যে নবজীবনের অরুণের আহ্বান ইঙ্গিত, নবজাগ্রতের ভালে প্রভাতের জ্যোতির তিলক। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের অন্তর্গত 12তম রচনা, দ্বাদশ রচনা প্রান্তিক কাব্যগ্রন্থের। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শুনেছেন শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে গান আমি তার এই ফুঁজে বেড়াই। এবারে শিল্পী শ্রাবণী সেন, তার একক কণ্ঠে শুনব একটি গানের একক কণ্ঠে বরিশ ধরা মাঝে, 4:45 গান, তারপর ফিরে আসছি প্রান্তিক কাব্যগ্রন্থের অন্য আরেকটি লেখান সঙ্গে নিয়ে।

শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠগান, রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের ত্রয়োদশ রচনা। একদা পরম মূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক, রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ সূর্য নক্ষত্রের সাথে, দূর আকাশের ছায়াপথে যে আলোক আসে নানা ধরনের শ্যামল ললাটে, সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ, সূক্ষ্ম ডোরে দুলকের সাথে দূর যুগান্তর হতে, মহাকাল যাত্রী মহাবাণী পূর্ণ মুহূর্তের তব শুভক্ষণে দিয়েছে সম্মান, তোমার সম্মুখ দিকে আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে, সেথা তুমি একা যাত্রী অফুরন্ত এ মহাবিশ্বয়। ছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের ত্রয়োদশ রচনা। এবারে বিভিন্ন শিল্পীর একত্রে কোন খেলা যে খেলব কখন।